0: প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং দুই দশকেরও বেশি সময় পর আজ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনিক 15,823,57,00,000 টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে। একনিক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়দ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 8টি নতুন, 3টি সংশোধিত এবং 2টির মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেনস্ট টিবি, HIV, এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ চট্টগ্রামে হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা প্রকল্প। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্পগুলোর DPP-তে অন্তর্ভুক্ত পরামর্শক ব্যয় পর্যালোচনা করে তা উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাস্তসকে জানান, প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব সহ শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে বৈঠক সহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে অভিনন্দন জানান এবং বক্তব্যটিকে দূরদর্শী, দৃঢ় প্রত্যয়ী এবং দিক নির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমি কন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, AI যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন ইচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অবকাঠামো, বাণিজ্য বিনিয়োগ, মানুষ সম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যতে দেশ গড়ার প্রস্তুতি হিসেবে তরুণদের দক্ষ ও যোগ্য হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত গ্র্যাজুয়েশন সেরেমনি 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রায় 18 কোটি মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই হল তরুণদের বর্তমান সংগ্রাম ও যুদ্ধ। বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করছে। এই প্রশিক্ষণকে দেশ গড়ার বৃহত্তর দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন তিনি। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কি প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে সে বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও এর গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে। জনগণের জন্য উপযুক্ত যে প্রক্রিয়া সংসদ বিবেচনা করবে সেটি গ্রহণ করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটন খাতের বিকাশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগের পরিবেশ আরও সহজতর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। গতকাল বাড়িধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অর্থনৈতিক বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে সরকার বেসরকারি বিনিয়োগের জন্য আরও বিস্তৃত সুযোগ সৃষ্টি করছে। তিনি বলেন, পর্যটন ও আতিথেয়তা খাতে দেশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষায় যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, অপতথ্য রোধে সরকার নতুন সাইবার সুরক্ষা আইনের আইনি পরিকাঠামো প্রণয়নে কাজ করছে। এ বিষয়ে ইতিমধ্যে অংশীজনদের নিয়ে মত বিনিময় শুরু হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ঘটনার সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
2: এই সরকার পুলিশ বাহিনীকে যে পরিস্থিতির মধ্যে পেয়েছে, যে অবস্থায় পেয়েছে, সেটাকে বিবেচনায় নিয়ে আমি বলছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ চেষ্টা করছে, বাহিনী চেষ্টা করছে এবং তারা ভালো কাজ করছেন বলে আমরা মনে করি। এর মধ্যে কোন রকম কোন ঘটনা ঘটে না, কোন রকম কোন দায়িত্ব অবহেলা বা অন্য কিছু হয় না, সেটা কিন্তু আমরা দাবি করছি না। কোথাও কোথাও হচ্ছে এবং যেখানে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: রাড্ডার ঘটনায় তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকার আইনি পদক্ষেপ নেবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ব্রিফিকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সাধারণ মানুষের উপর চাপ কমাতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ পরিবারকে সহায়তা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন ডাক্তার জাহিদুর রহমান। বোয়িং বা এয়ারবাস কেনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কারো কোন শর্ত বা চাপের মুখে বোয়িং বা এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিচ্ছে না। দেশের চাহিদা বিবেচনা করেই এসব কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেবে সরকার। তিনি গতকাল সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, বর্তমানে নামে বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ ও অনলাইন পোর্টাল খুলে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। রেমিটেন্সের ধারাবাহিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত এ তিন সূচকে শক্তিশালী হয়েছে বাংলাদেশের বৈদেশিক খাত। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেও অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি। বৈদেশিক খাতের এই শক্তিশালী অবস্থানের পেছনের কারণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন।
3: রেমিটান্সের টানা দ্বিতীয় অর্থ বছরেও শক্তিশালী প্রবৃদ্ধি বাংলাদেশের বৈদেশিক খাতে নতুন স্বস্তি তৈরি করেছে। 2025-26 অর্থ বছরে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় 3,559 কোটি ডলার, আগের অর্থ বছরের তুলনায় বেড়েছে 526 কোটি ডলার। চলতি অর্থ বছরের শুরুতেও সেই ধারা অব্যাহত রয়েছে। জুলাই আগস্ট মাসে দেশে এসেছে প্রায় 583 কোটি ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 19% বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ বেতারকে বলেন, 2024 সালের 5 আগস্টের পর ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর বিষয়ে প্রবাসীদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল তারই প্রতিফলন দেখা যায় রেমিটান্স প্রবাহে।
4: তাদের মধ্যে আবার বলতে শুনলাম যে আমরা বহু বছর যাবৎ দেশের বাইরে আছি এবং এই দীর্ঘ সময় আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাইনি, কিন্তু এখন থেকে আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবো। এবং এই যে আহ্বান, সেটা দাবানলের মতোই প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ছিল এবং তারই একটা রিফ্লেকশন দেখতে পেলাম যে আগস্ট পরবর্তী সময়ে একটা বড় উল্লম্ফন দেখতে পেলাম রেমিটেন্স প্রবাহে।
3: তবে এক বছরের উল্লম্ফনের পর রেমিটেন্সের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হতে পারে এমন ধারণাও ছিল কেন্দ্রীয় ব্যাংকের, কিন্তু সেই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে।
4: প্রবাসীরা অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা দেশে টাকা পাঠিয়েছে, কিন্তু আমাদের ধারণা ছিল যে 25-এর 1 জুলাই থেকে 26-এর 30 জুন পর্যন্ত যে অর্থ বছর, সেখানে আমরা হয়তোবা সেই ঊর্ধ্বগতির আর দেখতে পাবো না। কারণটা হলো যে একটা অপটিমাম লেভেলে বোধহয় পৌঁছে গিয়েছিল 30 জুন 2025, কিন্তু আমাদের সেই ধারণাও ভুল প্রমাণ করে 30-6-2026 দেখলাম পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় বড় ধরনের এনহ্যান্সমেন্ট রেমিটেন্স প্রবাহে।
3: কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে শুধু রেমিটেন্সের পরিমাণ বাড়াই নয়, আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়াও বৈদেশিক খাতের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রবাহ ধরে রাখতে রেমিটেন্স পাঠানো আরো সহজ ও আকর্ষণীয় করার উদ্যোগও নেওয়া হচ্ছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: এদিকে দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ 36.15 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল এই তথ্য প্রকাশ করে। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উভয় দেশের জনগণের কল্যাণে নতুন দিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ। গতকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 6 জন প্রাণ মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামির উপসর্গে আক্রান্ত হয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচনে বিএনপি জামাত সহ 6 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন। গতকাল ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে বিএনপি থেকে 2 জন সহ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ কংগ্রেসের 1 জন করে প্রার্থী রয়েছেন।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরাকে 2 দশকেরও বেশি সময় ধরে অবস্থানের পর দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বশেষ ঘাটিগুলো থেকে আজ সেনাদের প্রত্যাহার করা হচ্ছে। 2024 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এ প্রত্যাহারের বিষয়ে চুক্তি হয়েছিল। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি বাস্তবায়ন করছে। ইরান ও ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলো এই পদক্ষেপকে বিজয় হিসেবে স্বাগত জানায়। ইরাকের নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সামরিক প্রত্যাহারের ফলে সেখানে ইরানের প্রভাব বৃদ্ধি পাবে এবং আইএস পুনরায় শক্তি অর্জনের সুযোগ পেয়ে যাবে। ইরাকে গত 2 দশকেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধে 4,500 বেশি মার্কিন সেনা প্রাণ হারায়। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মহসেন রেজাই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় সংকটে আটকা পড়েছেন। তিনি না পারছেন আলোচনা করতে, না পারছেন যুদ্ধ চালাতে। ট্রাম্প বলেন, ইরান এই যুদ্ধে খুবই খারাপ অবস্থানে রয়েছে, তবে তেহরান আত্মসমর্পণ করবে কিনা তিনি তা জানেন না। এদিকে ইরানের সামরিক বাহিনীর সাথে যোগসূত্রের অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানকে আর্থিকভাবে সহায়তা দেওয়া যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ওয়াশিংটন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করবে। এশিয়ান গেমসের খবর। জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে গতকাল দৃষ্টিবিঘ্নিত কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী শ্রীলঙ্কা ও বাংলাদেশ কোন ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠল। অন্যদিকে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে নেপাল ও মালয়েশিয়া। আগামীকাল বাংলাদেশ পাকিস্তানের এবং ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সন্ধ্যে ছটায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্রবন্দরসমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 50 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 48 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। একনেকে 15,823 কোটি 57 লাখ টাকার 13টি প্রকল্প অনুমোদন, উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষায় যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং 2 দশকেরও বেশি সময় পর আজ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা তো জানতো মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ফিল করেন 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফের সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 92.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা

0: স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Hottest music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু একটু মন খারাপ করে আছেন হয়তো বা, যে তানহাপু কেন আজকে লেট করলো, তাই না? একটু লেট হয়ে গেছে, একটু অসুস্থ ছিলাম সকালের দিক দিয়ে, একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও আমি কিন্তু ছুটে চলে এসেছি যে না, আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা অপেক্ষা করছেন এবং আমার জন্য অবশ্যই তারা মানে কি বলে আশায় আছেন আপনারা যে কখন আসবে কখন আসবে। তো আমি চলে এসেছি, ফেসবুকের পোস্ট আমি এখনই আপলোড করে দিচ্ছি, কারণ অনেকেই আছে যে ফেসবুকের পোস্ট দেখে বুঝতে পারেন যে আমি কি আজকে আছি কি নেই। তবে আমি আজকে আছি পুরো সময়টা জুড়ে, মানে 11টা পর্যন্ত, আর এমনিতেও আছি সারাদিনই তো থাকি ঢাকা এফএম 90.4 এ। আর আপনাদের চেষ্টা করি কি কি করা যায়, নতুন কি কি করা যায়, সবসময় এই মানে চিন্তা নিয়েই থাকি। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকে একটু লেট হয়েছে, কিন্তু বাকি সময়টা পুরোটা সময় জুড়ে আমাকে পাবেন আপনারা। চাইলে আমাকে গানের রিকোয়েস্ট পাঠাতে পারেন, আপনাদের গল্প পাঠাতে পারেন, আপনাদের মজার মজার গসিপ পাঠাতে পারেন, বা যে কোনো কিছু লিখে আমাকে পাঠাতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন শুরু করি আজকের মর্নিং মাইক এখন থেকেই, এবং একটা ছোট্ট ব্রেক নিব আর কিছু সুন্দর সুন্দর গান প্লে করব, গান শুনে এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Nation, Ag Station.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আর অলরেডি SMS এর অপশন কিন্তু অন করে দিয়েছি, অনেকেই আমাকে SMS করা শুরু করেছেন, হয়তো অনেকেই সকাল 8টা থেকেই শুরু করে দিয়েছেন। তো আমি ভাবলাম যে একটু SMS গুলো পড়ি, কারণ অনেকক্ষণ ধরেই হয়তো আপনারা অপেক্ষা করছেন। সাইদুল ইসলাম সোহাগ, আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছেন? আমি আপনি কি পুংটো কালকে সিফাত ভাইয়া বলল, এটা কি সত্যি কথা? আচ্ছা পুংটো কি জিনিস আমি সেটাই তো বুঝতেছি না, পুংটু কি আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, সিফাত ভাই যেহেতু বলছে, সিফাত ভাইয়ের উপরে কি কথা বলা যায় বলেন? সিফাত ভাই যা বলবে তাই মানে মেনে নিতে হবে, এটা কোনো কিছু করার নেই, তাই না? আর সিফাত ভাই আমার বড় ভাই মানুষ, সে দুষ্টামি করে একটা কথা বলতেই পারে, বা একটা মজা আমার সাথে সে করতেই পারে, বা দুষ্টামি করে সে আমাকে একটা নাম দিতেই পারে। আপনি যেমন আপনার ছোট বোনকে দুষ্টামি করে অনেক কিছু ডাকেন না, যেমন এই এই কি বলে এটাকে, এই পিচ্ছি বা এই দুষ্টু এরকম করে ডাকেন না, তো সিফাত ভাই আমাকে অনেক আদর করে এরকম ছোট ছোট মানে লাইক কিউট কিউট কিছু দুষ্টু মিষ্টি নাম হচ্ছে ডাকে, আমার নামে হচ্ছে আমাকে ডাকে। সো তেমনই একটা হতে পারে পুংটো শব্দটা শুনে আমার। আচ্ছা পুংটা থেকে মেবি আপনার পুংটো দিয়েছে, মেবি আমি জানি না। পুংটা কাকে বলে? পুংটা হচ্ছে যে অনেক বেশি চালাক বা অনেক বেশি দুষ্টু টাইপের এরকম। সো ইটস ওকে, নো প্রবলেম। বড় ভাই যা মানে এভাবে মানে বড় ভাই যেভাবেই বলুক না কেন জিনিসটা ভালোবাসার প্রতীকই বোঝা যায়। সো ইটস ওকে, নো প্রবলেম। ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস তানহা, স্বপ্নিল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ। তারপর SMS করেছেন, হাই, লাস্টে 354 কোনো কিছু লিখেননি, শুধু হাই পাঠিয়েছেন, ওকে। মোহাম্মদ ইউসুফ শিকদার, বিক্রমপুর, গুড মর্নিং, সারাটা দিন তোমার ভালো কাটুক, গুড মর্নিং। ও আচ্ছা, গুড মর্নিং আপনাকেও, এবং থ্যাংক ইউ সো মাচ, আমার সারাটা দিন ভালো কাটবে ইনশাল্লাহ, এবং আপনারও সারাটা দিন অনেক বেশি ভালো কাটুক ইনশাল্লাহ, সেই দোয়া করছি, সেই কামনা করছি। শারমিন আক্তার মুবারিকা, আপু গান পেলে করবেন গগন সাকিবের পুরনো ডায়েরিটা। আমি না বুঝতে পারছি না এই গানে, এই নামে কি কোনো গান আছে? আচ্ছা আমি একটু দেখছি, দেখি আপনাদের যদি থাকে তাহলে প্লে হয়ে যাবে, ওকে। হাই মিষ্টি আপু, কেমন আছো? সিলেট থেকে হালিমা, হালিমা মিষ্টি আপু আমার, কেমন আছেন আপনি? আমি তো অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন। তো চলুন আমরা আবারও একটা ব্রেকে চলে যাই। আপনারা এখনও চাইলে আমাকে SMS এবং মেসেজ, হোয়াটসঅ্যাপ, কমেন্ট যা খুশি করতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakFM। তো চলুন চলে যাই আবারও ব্রেকে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, 11টা পর্যন্ত থাকবো, এখন বাজছে 10টা। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো, তাই না? মানে কোনো প্রবলেম হচ্ছে কি আমার কথা শুনতে? মানে আমার কাছে মনে হচ্ছে যে ঠিকই আছে, তারপরও আপনারা কিন্তু জানাবেন এসএমএস করে, মেসেজ করে যে আপু আপনার কথা ঠিকঠাক মানে শুনতে পাচ্ছেন কি না সেটা জানাবেন। ওকে, 01841904904 এবং হোয়াটসঅ্যাপ নম্বর। ফেসবুকেও চাইলে আমার পোস্টে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVEDHAKAFM। তো আমরা গল্প করছিলাম, গান শুনছিলাম, তো গান শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়লো যে আপনারা নিশ্চয়ই অঙ্কনের বড়াই করে গানটি শুনেছেন, তাই না? অনেকবার শুনেছেন আমাদের ঢাকা এফএম, অনেকবার শুনেছেন, অনেকে রিকোয়েস্ট করেছেন এই গানের প্লে করেছি। তো আপনারা কি জানেন এই গানের পিছনের রহস্য এবং এই অঙ্কন কে? চলুন আমরা সেই গল্পটা শুনি। অঙ্কনের গানে ফিরে ফিরে আসে প্রেম ও আবেগের টান, টানটি শৈশব থেকে ধার করেছেন। ছোটবেলা থেকে বাড়িতে পুরনো দিনের বাংলা গান শুনেছেন, মা বাবার পছন্দের গানের তালিকায় ছিল রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, কবির ও লালনের গান। সেসব গান শুনতে শুনতেই তৈরি হয়েছে তার সঙ্গীত রুচি। অঙ্কন বলেন, 80-90 গান অনেক পছন্দ করতাম, এগুলো অনেক শুনতাম, পরের শাস্ত্রীয় সঙ্গীত শেখেন। অঙ্কন বলেন, সেটা শেখার পরও নজরুলের গানের প্রতি আমার সব সময় অন্যরকম একটা আকর্ষণ ছিল। ভাবতাম বড় হয়ে কখনো নিজের জন্য গান লিখলে সেমি ক্লাসিক্যাল ধরনের একটা গান বানাবো। তারপর সঙ্গীতকে ঠিক পেশা হিসেবে দেখেন না অঙ্কন, তার কাছে গান ভালোবাসার জায়গা, অবসরের ছবি আঁকেন, ফুটবল খেলেন, ঘুরে বেড়ান, পছন্দ করেন বাংলা খাবার। নিজের জীবনযাপন নিয়ে তার ভাষ্য প্রফেশন হিসেবে দেখলে বেসিক্যালি আমার কাজটা প্রজেক্ট ভিত্তিক, প্রজেক্ট থাকলে আমি আছি আর বাকি সময়টাতে আমি আসলে নাই। ছবি আঁকি, ফুটবল খেলি, সুন্দর সুন্দর জায়গায় যেতে পছন্দ করি, ভালো বাংলা খাবার খেতেও বেশ পছন্দ করি। তারপরে গানের জায়গাটা সহজ করে বলেন, বেসিক্যালি আমি গান বানাই, গান আমার অনেক পছন্দের জিনিস, তাই আমি গান করি। উপর বড়াই করে থেকে লং ডিস্টেন্স লাভ প্রকাশিত গানগুলো শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সাফল্যের কারণ জানতে চাইলে নির্দিষ্ট কোনো সূত্রের কথা বলেন না অঙ্কন, নিজের কাজের ধরন ব্যাখ্যা করে বলেন, আমি জিনিসগুলো এভাবেই বানাই যাতে গানের আলাদা আলাদা অনুভূতিগুলোর প্রতি সবচেয়ে বেশি সৎ থাকতে পারি। বেশিরভাগ গানই আমার, আমি এটা গানেরই আমি এটাই চেষ্টা করি। ওকে, তো আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষের সঙ্গীত শিল্পী হওয়ার পিছনে, শুধু সঙ্গীত শিল্পী না, যে কোনো শিল্পী হওয়ার পিছনে একটা স্ট্রাগল, একটা চেষ্টা, একটা প্রতিভা, একটা ইচ্ছা থাকে, তাই না? তো এইরকম ইচ্ছা বা চেষ্টা বা প্রতিভা যদি আপনাদের মধ্যেও থাকে, চাইলে আপনারাও কিন্তু চেষ্টা করতে পারেন, তাই না? তো চলুন আমরা এই বড়াই করে গানটা শুনে আসি অঙ্কনের, এবং আরো বেশি করে আমরা এটার ভাবার্থ বা মূল মূল কি বলে এটাকে মূল্যবোধটা আমরা বুঝতে পারবো এই গানের। তো চলুন গান শুনে আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। থাকবো সকাল 11টা পর্যন্ত, কিন্তু এখন বাজছে 10:30, মানে আর আধা ঘন্টা মতো আমি আছি, 30 মিনিটের মতো। চাইলে গানের রিকোয়েস্ট এবং আমাকে SMS কমেন্ট করতে পারেন এখনও। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVETHAKAFM। তো চলুন ফেসবুকে কমেন্ট করুন, তাড়াতাড়ি করে পড়ে ফেলি, কারণ একটু পরে তো চলে যাব, তো কমেন্টগুলো আগে আগে পড়ে ফেলি, কারণ অনেকেই ওয়েট করছেন আমার জন্য কমেন্ট পড়ার জন্য। স্বপ্নের রাজকুমার কমেন্ট করেছেন, প্রথম আপনাকে শুনছি, ভালো লাগছে এই সুন্দর সকালটাতে আপনার মিষ্টি আলাপন, আমি একটি গান শুনতে চাই, গানের নাম কোন দোষেতে ছাইরা গেলা বন্ধু তুমি আমারে, প্লিজ আপু গানটা দিবেন, আমি পায়েল শুনছি রংপুর থেকে। আচ্ছা পায়েল, আই থিঙ্ক পায়েল নাম আপনার, তবে নাম আইডির নাম কিন্তু স্বপ্নের রাজকুমার, আমি বুঝতে পারছি না যে আপনি আসলে ছেলে না মেয়ে, বাট যাই হন না কেন আপনি আমার ভালোবাসার মানুষ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর মানে আমি আসলে বুঝতে পারছি না যে আপনাকে আমি সম্বোধন করব কি বলে, ভাইয়া বলে না আপু বলে, তো যাই হোক না কেন আপনি আমার ভালোবাসার মানুষ এবং আপনার পছন্দের গান অবশ্যই প্লে করব, কিন্তু গানটা তো আমি বুঝতে পারছি না, আপনি কাইন্ডলি একটু সিঙ্গারের নামটা লিখবেন, ওকে, তাহলে আমি দেখা যায় গানটা বোঝা যায়, বা একই নামে অনেক ধরনের গান থাকে, তো অনেক সিঙ্গারের গান থাকে, তো সেই কারণে আপনি সিঙ্গারের নাম লিখে পাঠাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর এই তো মোহাম্মদ রবিউল হাসান, শুভ সকাল আপু কেমন আছেন, যুক্ত হয়ে গেলাম চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ সো মাচ। জুয়েল বিডি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং আপু, জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথেই আছি, থ্যাংক ইউ সো মাচ জুয়েল। নুসরাত জাহান, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে তানহা আন্টি, আন্টি বললে একদম পিটি দিব কিন্তু। অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। কবি কালাম বাঞ্চারামপুর, শুভ সুপ্রভাত, আন্তরিক শুভেচ্ছা রইল, সারাদিন ভালো কাটুক, ভালো থাকুক, থ্যাংক ইউ সো মাচ। ওমর ফারুক, হাই আপু কেবল যুক্ত হলাম, আমি ওমর ফারুক রংপুর থেকে, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে কমেন্ট করছেন, আমাকে শুনছেন এই মুহূর্তে, এবং যারা SMS করছেন, মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে, আমার সাথে থাকার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য এবং আমাকে শোনার জন্য। ওকে, আমি SMS চলে যাই, আমি সঞ্চিতা, যদি বিরহ থাকে এই গানটি প্লে করো, ওকে ঠিক আছে প্লে হয়ে যাবে, সাথে থাকুন, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। সাইদুল ইসলাম সোহাগ, আচ্ছা তানহাপু আপনি 2-3টা গানের পরে আসতে পারেন না, সবসময় 4-5টা গানের পরে আসেন, আপনার কথা শুনতে ভালো লাগে, গান নয় বুঝলেন, আর হ্যাঁ আপু আপনার কি প্রতিদিন সকালবেলা শুধু শো থাকে, অন্য সময় কোনো শো নেই? হ্যাঁ অন্য সময়ও আছে, তবে সেটা আপনি সামনে জানতে পারবেন এবং আমি বলে দিব আমার মর্নিং মাইকের শোতে, আমি বলে দিব যে কখন কখন আমি থাকি। এছাড়াও ফেসবুক পেজে আমাদের, আপনারা আমাকে পেয়ে যাবেন বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন পোস্টে এবং ফানি ভিডিওতে আমাকে পেয়ে যাবেন, তো সেটা দেখতে হলে ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একদম ফলো দিয়ে রাখতে হবে। ওকে আপু আসসালামু আলাইকুম, আপু কাবেশ ব্র্যান্ডের ও ইয়ারা সংটা প্লে করেন প্লিজ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, প্লে হয়ে যাবে, সাথে থাকুন। সাহেবা সামান্দার, গানটা বাজান, ওকে থ্যাংক ইউ, গান প্লে হবে যদি থাকে প্লে লিস্টে। ওকে হালিমা রংপুর থেকে, আপু তোমাকে ভালোভাবে শোনা যাচ্ছে, আপু দুনিয়া গানটা শুনতে চাই, দুনিয়া গানটা, এটা সিঙ্গারের নাম কি বাবু, সিঙ্গারের নামটা বলেন আমি প্লে করে দিব। আপু পুরনো ডায়েরিটা কেন ভাবায় আমায় প্লিজ প্লে করবেন, আচ্ছা পুরনো ডায়েরি আমি প্লে করে দিচ্ছি, গানটা পেয়েছি আমি। ওকে আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছেন, আপনি অনেকদিন পর আবার আপনার সাথে যুক্ত হলাম, আমার জন্য দোয়া করবেন, আমি অনেক অসুস্থ, আমি হাফসা রংপুর থেকে, হাফসা কেমন আছেন, অসুস্থ বলেছেন তারপরও জিজ্ঞেস করলাম কেমন আছেন, কারণ আপনার মন কেমন আছে এখন, জানি অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তবে দোয়া করছি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আবারও আমাদের কাছে ফিরে আসেন। হাই আপু আমি রংপুর থেকে মিতু বলছি, পাতার বাঁশুরি গানটা শুনতে চাই, ওকে ঠিক আছে প্লে হয়ে যাবে, থাকুন সাথেই। হ্যালো আপু কেমন আছেন, আমি মায়া আপনাকে শুনছি রংপুর থেকে, আপু একটা গান প্লে করেন আমি শুধু চেয়েছি তোমায়, ওকে ঠিক আছে প্লে হয়ে যাবে। আজকের মতো এখানেই মেসেজ আমি শেষ করছি, কারণ অনেক মেসেজ, এত মেসেজ পড়া আসলে সম্ভব না, সময় খুবই কম, আগামীকাল আবার মেসেজগুলো পড়বো, ঠিক আছে, আগামীকাল ঠিক সকাল 8টা বাজে জয়েন হয়ে যাবেন আপনারা। তো এখন একটা ব্রেক নিচ্ছি আর আপনাদের পছন্দের গানগুলো প্লে করছি, গান শুনুন আবার ব্যাক করছি, স্টে টিউনড।
0: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক।
1: আমি তানহা এখন বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, তবে আপনাদের পছন্দের গানগুলো এবং রিকোয়েস্টের গানগুলো আমি দিয়ে গেছি, আপনারা শুনতে থাকুন এবং আমি চলে গেলেও গানগুলো বাজবে এবং আপনাদের পছন্দের গানগুলোই প্লে হবে। তো মন খারাপ করার কোনো কারণ নেই। অনেকের SMS আমি পড়ে শোনাইনি, কিন্তু SMS যে গানের রিকোয়েস্ট করেছেন সেগুলো আমি দিয়েছি, তো সেই গানগুলো আপনারা শুনতে পাবেন এবং বুঝতে পারবেন যে আমি আপনাদের মেসেজ পার্সোনালিও পড়ি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার, আর আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার। আমরা যে অনেক যখন কোনো বিশেষ বা স্পেশাল কিছু বলি, যেমন বলি না যে লর্ড লর্ড শব্দটা যুক্ত করি, তো ঠিক আমার মনে হয় যে কাল হচ্ছে লর্ড থার্সডে। তো সেই বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করবেন এবং আমার জন্য অপেক্ষা করবেন। আগামীকাল সকাল ঠিক 8টায় সবাই যুক্ত হয়ে যাবেন এবং আমিও এসে পড়বো আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। এতক্ষণ পর্যন্ত ঢাকা FM 90.4 শুনতে থাকুন এবং আমাকে মিস করতে থাকুন, আমার জন্য অপেক্ষা করতে থাকুন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 92.4

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 98.4

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটস। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, দুপুর দুইটা বেজে গেছে এবং দুইটা মানেই কিন্তু মিড ডে ফিলস নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার বন্ধু আর জে রিদম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, গরম একটা দুপুর, গরম দুপুরবেলা কিন্তু হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই এই ওয়েদারটা অবশ্যই এনজয় করবেন আমার সাথে। ওকে, বাইরের দিকে তাকিয়ে একটু ওয়েদারের বর্ণনা দেই। বাইরে তুখর রোদ বলা চলে, বাতাস নেই, আর সারাদিনের যদি আপডেট দেই, আজকে কিন্তু টোটালি দেখাচ্ছে যে সারাদিন সানি ডেই থাকবে, অর্থাৎ সারাদিনই রোদ থাকছে। দেখা যাক, আসলে ওয়েদার বলা যায় না, বর্তমানে বাংলাদেশের ওয়েদার আর মেয়েদের মুড ঠিক একরকম হয়ে গেছে, কখন আসলে কোন ভাইবে থাকে ঠিক বলা মানে বলা যায় না আর কি। যাই হোক লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। খুব ইজিলি কিন্তু আপনিও আমার সাথে এই আড্ডায়, দুপুরবেলার এই আড্ডায় যুক্ত হতে পারবেন, আপনার মনের কথা আমার সাথে শেয়ার করতে পারবেন, আপনার যে কোনো ধরনের কথা, লাইক আপনি আপসেট আছেন, হ্যাঁ শেয়ার করেন রিদমের সাথে, আপনার মন খুব খুশি, হ্যাঁ খুশির কারণটাও শেয়ার করেন রিদমের সাথে। তাছাড়া রিদম তো রিদমের সব আপডেট দিবেই আপনাদেরকে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। সো এই আড্ডায় যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা একটু বলে দিই, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 আমাদের যে অফিসিয়াল পেজটা আছে সেই পেজে যদি চলে আসেন, সেখানে কিন্তু মিড ডে ফিলস এর পোস্ট পেয়ে যাবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আমি যদি বলি, অলরেডি কিন্তু আমার সাথে কমেন্ট সেকশনে চলে এসেছে আফ্রিদা ওয়াসিমা, অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, জুয়েল ভাই চলে এসেছে মালয়েশিয়া থেকে, ওয়াও বাহ, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, সবার সাথে কথা হবে, নাম্বারও দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, আর নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ ড্রপ করতে পারবেন। সো লিসেনার্স, দুপুরটাকে জমিয়ে তুলি একটা সুন্দর গান দিয়ে, আশা করছি গানটা সবাই এনজয় করবেন। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে এসো, কার বুকে আসবে, রিদমের বুকে তো জায়গা নেই, দেখি কার বুকে আসে। ওকে, সো আমরা রিজভীর করা ও বন্ধু লাল গোলাপি দিয়ে আজকের দুপুরটা শুরু করে দিচ্ছি, আশা করছি বন্ধুর মতো দুপুরটাও আমাদের লাল গোলাপিতে ফুলফিল হয়ে যাবে। সো লিসেনার্স, এনজয় করতে থাকেন গানগুলো, রিদম খুব জলদি আবার ফিরে আসবে আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

0: বাকস।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: হ্যালো মাই বিলভড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন মিড ডে ফিল এর সাথে। সো লিসেনার্স, আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে, আর দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। যে গানটা আছে সেই গানের যে অঙ্কন সিঙ্গার, আমরা সেই অঙ্কনের একটা ব্যাপার নিয়ে কিন্তু আপডেট আছে, সেই আপডেটটা দিব। তো যদি মজার আপডেটগুলো পেতে চান এবং আমার সাথে যুক্ত থাকতে চান, অবশ্যই যুক্ত থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। আর যারা যুক্ত আছেন আমার সাথে কমেন্ট সেকশন বা মেসেজে বা হোয়াটসঅ্যাপে, সবাইকে মোস্ট ওয়েলকাম। সবার মেসেজ পড়বো, সবার সাথে গল্প করবো, আড্ডা দিব, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। যাই হোক লিসেনার্স, একটা গানে চলে যাই। একটা খুব সুন্দর গান অপেক্ষা করছে আমাদের জন্য অঞ্জন দত্তর, যেটা হচ্ছে অঞ্জন দত্তর পার্সোনাল অ্যালবামের গান তুমি না থাকলে। সো আশা করছি গানটা এনজয় করবেন। গান শেষে খুব জলদি আবার ফিরে আসছি। আমি আরজে রিদম, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে আর শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিলস। সো আশা করছি আমাদের দুপুরের এই মধ্যকার সময়ে সবাই যুক্ত হয়ে গেছেন। প্রথম ঘন্টার কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছে, খুব জলদি সময় চলে যাচ্ছে। আচ্ছা, তখন আমি বলছিলাম যে আমাদের মধ্যে BTS ফ্যান যারা আছে, সো তাদের জন্য কিন্তু একটা এক্সাইটেড ব্যাপার আছে, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফেরার বছরই বড় সাফল্য পেল কে পপ ব্যান্ড BTS। ওকে, আচ্ছা, বিস্তারিত যদি একটু বলি, 2026 সালের MTV মিড ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছে গ্রুপটি। সুইম গানের জন্য সং অব দ্য ইয়ার পুরস্কারটা পেয়েছে গ্রুপটি। প্রায় সময় কিন্তু আমার লিসেনারদের মধ্যে অনেকেই কিন্তু এই সুইম গানটা শুনতে চান বা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেন যাতে করে হচ্ছে এই গানটা ছাড়ি। সো এই গানটার জন্যই কিন্তু তারা এরকম একটা পুরস্কার কিন্তু পেয়ে গেছে। এছাড়া বেস্ট কেপপ, বেস্ট গ্রুপ এরকম কিছু পুরস্কারও কিন্তু তারা জিতেছে। রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুরস্কার ঘোষণা করা হয় এবং সেখানেই কিন্তু তাদের এই ব্যাপারটা উঠে আসে টোটালি, একবার আন্তর্জাতিকভাবে কিন্তু সবার সামনে উঠে আসে। সো সেখানে আমি যদি বলি যে BTS এর আসলে তেমন কোনো সদস্য কিন্তু উপস্থিত ছিল না, আর মোটামুটি প্রায় হচ্ছে এটা বলা চলে যে সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্মগুলো আছে বা ইনস্টাগ্রামের কথা যদি বলি, সবাই জানেন যে ইনস্টার দিক থেকে কিন্তু বর্তমানে তারা ফলোয়ার দিক থেকে বেশ এগিয়ে আছে। সো সেখান থেকে কিন্তু হচ্ছে এই নিউজগুলো কালেক্ট করা হয়েছে। আর প্রায় 4 বছর পর গত মার্চে পূর্ণ সদস্য নিয়ে কিন্তু BTS ব্যাক করেছে আবারও। পুরস্কার পাওয়ার পর এজেন্সি বিগ হিট মিউজিকের মাধ্যমে বিবৃতি দিয়েছে BTS। আর সেখানে BTS এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আর্মি যারা আছে, মানে BTS আর্মি আপনারা যারা আছেন, সবসময় আপনাদের অকুণ্ঠ ভালোবাসা এন্ড সমর্থনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে। সো আমার মনে হয় BTS ফ্যান যারা আছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা আসলেও খুবই এক্সাইটমেন্টে ভরা, কজ এইরকম ব্যাপারগুলো আসলে আমি এর আগেও বলেছি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যখন আমাদের কথা হয়েছে বা তখন কিন্তু আমি বলেছি যে আন্তর্জাতিকভাবে বর্তমানে আসলে যেভাবে প্রোগ্রামগুলো হচ্ছে বা যে ইভেন্টগুলো কভার হচ্ছে সেখান থেকে আসলে এই ব্যাপারগুলো বা এরকম পুরস্কার যে জেতার ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। সো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো। আর আমার সাথে এদিকে দেখতে পারছি অনেকেই যুক্ত আছে কমেন্ট সেকশনে, কিন্তু শারমিন আক্তার জুই চলে এসেছে, আফ্রিদা ওয়াসিমা আছে দেখা যাচ্ছে, আমার সাথে সাউদা যুক্ত আছে, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, রাইসে যুক্ত হয়ে গেছে চিরাগাং থেকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর এদিকে দেখতে পাচ্ছি নাম্বারই কিন্তু অনেকে আছে, আমি যদি বলি পল্লবী আছে আমার সাথে, মুত্তারিনা ইসলাম, সুমনা যুক্ত হয়ে গেছে, জিনিয়া আছে, জান্নাতুল হীরা আছে আমার সাথে দেখা যাচ্ছে, সামিহা, সাবা, ওরে বাবা, বেশ বেশ সবাই যুক্ত হয়ে গেছে। সবার সাথেই গল্প হবে, আড্ডা হবে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। বাট এই মুহূর্তে একটা গানে চলে যাব। আচ্ছা, মন কি চায় লিসেনার্স, আমরা এখন চম্পা বণিকের করা না বলা ভালোবাসা অ্যালবামের একটা গান শুনবো, মন শুধু তোমাকে চায়। সো মন কি চায় আমরা অনেক সময় বলতে পারি না বা আমরা কনফিউজ থাকি, বাট মন কিন্তু ভেতরে ভেতরে ঠিক তোমাকেই চায়। সো আমরা ভালোবাসার গানটাতে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন। আমি রিদম খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, অবশ্যই শেষ পর্যন্ত সবাই মিড ডে ফিলসের সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

0: X Nation.
1: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আপ ফিল করেন
1: টাইম চেক, এখন সময় বেলা তিনটা।

0: Midday Field.
1: যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? লিসেনার্স, প্রেমের খোঁজে নেমে পড়েছি, প্রেম আর খুঁজে পাচ্ছি না। ওকেই, সবাইকে দ্বিতীয় ঘন্টায় আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। লিসেনার্স, আমি আর জি রিদম আছি আপনাদের সাথে, চলছে আপনাদের রেগুলার অনুষ্ঠান মিড ডে ফিল্ড। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, এদিকে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ দুপুরটাকে এত সুন্দর রাঙিয়ে তোলার জন্য। ওকে, আমি অনেক কথা বলে ফেলেছি, এখন বেশি কথা বলবো না, এখন সরাসরি একটু মেসেজে চলে যাব, দেখে আসি কে কে যুক্ত আছে আমার সাথে। ওকে, প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে নাগেশ্বরী থেকে কিন্তু পল্লবী চলে এসেছে, পল্লবী থেকে নাগেশ্বরী চলে এসেছে। আচ্ছা আচ্ছা, কেমন আছে দাদা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া আছে। আমি তো মন থেকে চাই যে একসাথে বসে চা খেতে খেতে আমার মনের সব কথা বলতে চাই তোমায়, কিন্তু সবার সব চাওয়া যে পূরণ হয় না। কেন পূরণ হবে না? অবশ্যই পূরণ হবে, চা খাওয়ার জন্য চলে আসবেন, হৃদম আপনার অপেক্ষায় আছে। আচ্ছা, জান্নাতুল হীরা আছে। এই মেঘলা দিনে ঘরে থাকে না কোমন, এসে গেছে আর যে হৃদম, তোমায় জানাই স্বাগতম। আমি কি আমি ঠিক ঠিক পড়েছি? জান্নাতুল হীরা ঠিক এটাই লিখেছে। আচ্ছা, জান্নাতুল হীরা আরেকবার আরেকবার, হ্যাঁ ওকে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমন, এসে গেছে আজ হৃদম, তোমায় জানাই স্বাগতম। ওকে ওকে ওকে, যে সুইট অফ ইউ, যে সুইট অফ ইউ। এদিকে দেখতে পাচ্ছি সামিয়া চলে এসেছে। কালকে বলেছিলাম আমার খারাপ, আর আজকেও কালকের গানটা দেওয়ার জন্য থ্যাংকস। আচ্ছা, আমি কেবল ক্লাস সেভেনে, কিন্তু আমার প্রোগ্রামার হওয়ার ইচ্ছা। প্রোগ্রামিং সম্পর্কে কিছু বলবে? আচ্ছা, প্রোগ্রামিং সম্পর্কে আমার খুবই খুবই খুবই কম ধারণা সামিহা, একদম ফ্র্যাঙ্কলি সেইং। বাবা, আমি নিজেও ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করছি, আর আসলে প্রোগ্রামিং নিয়ে আমার ওরকম বেসিক কোনো ধারণা নেই। মানে আমার মিডিয়া লাইন নিয়ে আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন করেন, আই উইল অ্যান্সার, আই প্রমিস। গান নিয়ে কোনো কোয়েশ্চেন করেন, আমি সেটার উত্তর দিচ্ছি, বাট এরকম ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে আমার আসলে বলার কিছু নেই। ওকে রিদম ভাইয়া, আমি আমার ফ্রেন্ড আকাশ, আশা, স্মৃতি, জয়া, সাদিয়া আর জিম সহ তোমাকে শুনছি, পুরোটা সময় থাকছি রংপুর থেকে, আশুরা। ওরে বাবা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আকাশ, আশা, স্মৃতি, জয়া, সাদিয়া, জিম, বাহ, অনেক অনেক ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছি সাবা চলে এসেছে তেজগাঁ থেকে আমার সাথে। ভাইয়া, যখন তোমার বিয়ে হবে তখন কিন্তু আমাকে দাওয়াত দিতে ভুলবে না, যেহেতু আমি তোমার এলাকায় থাকি, তাই আমাকে অবশ্যই কিন্তু

দিবে। তুমি তেজগাঁওয়ের কোন জায়গায় থাকো? আমি আমার বাসা হচ্ছে তেজগাঁও নাখালপাড়াতে। সাবা, আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন। এদিকে দেখতে পাচ্ছি মরিয়ম যুক্ত হয়ে গেছে রংপুর থেকে আমার সাথে। কেমন আছেন? অনেকদিন পর আমার দুষ্টু মিষ্টি ভাইয়াটাকে এক মেসেজ করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রাকিব আছে আমার সাথে চট্টগ্রাম থেকে, তানজিনা যুক্ত হয়ে গেছে কিন্তু সিলেট থেকে। ওকে, সবাইকে মোস্ট ওয়েলকাম। কেমন আছো, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবার উদ্দেশ্যে একবারে বলছি, রিদম বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। যাই হোক লিসেনার্স, তখন যে গানটা করছিলাম, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়। হ্যাঁ লিসেনার্স, হাসান জয়ের করা কবিতার গান। এই গানটা খুব সুন্দর, আর এই গানের কম্পোজিশনটা, এই গানটা একটা সময় কিন্তু খুব বেশি ছিল, মানে 2023 আই গেস উইন্টার, পুরো সেশনটা কিন্তু আসলে কবিতার গান দিয়ে ভরপুর ছিল। একদম যেখানেই যাব, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়। যাই হোক, প্রেম আসলে সবসময় কাঁদায়, এটাই চিরন্তন সত্য। সো আমরা আরও একবার একটু কেঁদে আসি, অর্থাৎ কবিতার গানে চলে যাই। খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত হৃদমের সাথেই থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: Midday feels.

ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দ্বিতীয় ঘন্টা চলছে, আমাদের মিড ডে ফিলসও কিন্তু চলছে। আশা করছি সবাই যুক্ত আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। আমি আর জি রিদম কিন্তু আছে আপনাদের সাথে, আর আমার সাথে কিন্তু এই মুহূর্তে অনেকেই যুক্ত আছে। আচ্ছা, আমি সরাসরি এখন আমাদের একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাই, দেখি কে কে আছে আমার সাথে আজকে। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে আফ্রিদা, ওয়াসিমা, সাউদা আছে, দেখা যাচ্ছে রবিউল ভাই চলে এসেছে, মোহাম্মদ রবিউল হাসান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনাদের দোয়ায়। আর সবসময় ভালো থাকি, খারাপ থাকা যাবে না লাইফে। খারাপ থাকা মানে আসে মানে লাইফটাকে হচ্ছে কি বলবো, আগোছালো করে রাখা আর কি। সো সবসময় হাসি খুশি থাকতে হবে, সবসময় ভালো থাকতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছি নাম্বারেও কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে। হাই ভাইয়া, কেমন আছো? আচ্ছা বলেন তো, মেয়েদের উচ্চতা কতটুকু হলে মেয়েরা লাকি হয়? এটা আই গেস 5'4" আর 5'3" 5'4" এরকম, 5'3" বা 4", এটা আমার একটা ধারণা, বাকিটা আমি আসলে ঠিক বলতে পারছি না। মানে যেহেতু আসলে মেয়েদের সাথে তেমন একটা আনাগোনা নেই, এ ব্যাপারটা তো সবাই জানেন। ওকে, এদিকে দেখতে পাচ্ছি সিলেট থেকে পারমিতা যুক্ত হয়ে গেছে আমার সাথে। আমার সাথে এদিকে যুক্ত আছে কিন্তু মঈন। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, হাই, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম দুষ্টু ককিল ভাইয়া, আপনার আপনি পড়াশোনা কখন করেন আর ভার্সিটি কখন যান? আমি গঙ্গাছড়া থেকে, আপনি তো জানেন আমি কে। হ্যাঁ, ইয়েস, আই নো, এটা আমাদের জান্নাত। আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন করেছেন। সো আমি যদি এই ব্যাপারটা নিয়ে বলি, আমার হচ্ছে উইকলি 2 দিন ক্লাস থাকে। সো সকালের টাইমটাতে ক্লাসটা করে আসি, তারপর হচ্ছে আবার আপনাদের সাথে কিন্তু আড্ডায় মেতে উঠি। যেমন এই যে আমি যদি আজকের কথা বলি, আজ বুধবার, আজকে সকালবেলাও কিন্তু আমার ক্লাস ছিল। সো ক্লাস সেরেই কিন্তু আমি চলে এসেছি এবং এই যে মিড ডে ফিলস নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। ওকে, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে ইনান যুক্ত হয়ে গেছে। হাই ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে তোমাকে মনে হচ্ছে হ্যাপি। হ্যাঁ, হ্যাপি শুধু আজকে না, সবসময় হ্যাপি থাকি, এটা তো সবাই জানেন। জুই যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শ্রীতা আছে আমার সাথে, শ্রীতার ব্যাপারে যা বলেছি সে খবরটা জানা হয়নি। ওকে, শ্রীতা খুব অসুস্থ, এই ব্যাপারটা আমরা গতকালকে কিন্তু বলেছিল। আশা করছি শ্রীতা খুব জলদি হয়তোবা সুস্থ হয়ে যেতে পারবে। আমি জানি না আসলে শ্রীতার ভেতরে কি চলছে বা শ্রীতা বর্তমানে কেন এত বেশি আপসেট, এত বেশি ডিপ্রেসড, গড নোজ ওয়েল। আমি শ্রীতাকে এর আগেও একবার বুঝিয়েছি যে আসলে মন খারাপ করে থেকে কিন্তু কোনো লাভ নেই, সবসময় মনটাকে ভালো রাখতে হবে, কোনো বিষয় নিয়ে এরকম ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে ভোগারও কিছু নেই। সো অবশ্যই ব্যাপারটা নিয়ে আশা করছি আপনি আপনার ফ্রেন্ড শ্রীতাকে বুঝাবেন, জয়রাজ। আচ্ছা, চট্টগ্রাম থেকে যুক্ত আছে আখি, ফার্স্ট SMS করলাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম আখি, আশা করছি এখন থেকে রেগুলার কথা হবে। তারপর কেউ একজন হাই দিয়েছে, হ্যালো হ্যালো, সৈয়দ আরাফাত যুক্ত আছে আমার সাথে সিলেট থেকে। ওকে, সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন, অনেকেই মেসেজ করছেন। সো লিসেনার্স, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু সেখানে আমার পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই আই প্রমিস, হ্যাঁ, আমি আপনার কমেন্ট পেয়ে যাচ্ছি। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। সো যারা এখন পর্যন্ত যুক্ত হননি, লিখেননি, মেসেজ করতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসবো। এই ফাঁকে একটা গানে চলে যাই, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে আমাদের জন্য, হ্যামলক সোসাইটির করা, এটা তাদের পার্সোনাল অ্যালবামেরই একটা গান, জল ফোরিং, খুব সুন্দর একটা গান, খুব সুন্দর কম্পোজিশন। সো আমি বেশি কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, অবশ্যই শেষ পর্যন্ত সবাই মিড ডে ফিলসের সাথেই যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Taka FM 90.4.
2: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Field.
1: আশা করছি আমাদের প্লে লিস্টের গানগুলো সবাই এনজয় করছেন। আপনাদের সব পছন্দের গান জুড়েই কিন্তু আমাদের প্লে লিস্ট দেখতে পাচ্ছি, আমার সাথে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছেন। সবাইকে মোস্ট ওয়েলকাম। কেমন কাটছে দুপুরটা অবশ্যই আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন, আর প্লে লিস্টের গানগুলো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে কিন্তু মোস্ট ওয়েলকাম। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। যাই হোক লিসেনার্স, আমি এখন বেশি কথা বাড়াচ্ছি না, আরও একটা সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। ইলিতার করা একটা গান, উড়ে যেতে চাই। সো উড়ে আমরা কোথায় যাব সেই ব্যাপারটা নিয়ে আমরা ভাববো, সেই ব্যাপারটা নিয়ে আমরা ভাবতে ভাবতে গানটা শুনে আসি। যাই হোক, এখন পর্যন্ত যারা যুক্ত হয়ে জানিয়ে দেননি কোথেকে যুক্ত আছেন, আশা করছি জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্ট মেসেজের অপেক্ষায় আছি। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাই, উড়ে যেতে চাই। আশা করছি গানটা এনজয় করবেন। আমি রিদম আছি আপনাদের সাথে, খুব জলদি আরও একবার ফিরে আসছি আপনাদের মাঝে।

হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু হাজির আছে। ওকে লিসেনার্স, আর যে রিদম কিন্তু আছে আপনাদের সাথে। আশা করছি আমাদের দুপুরটা খুব সুন্দর কাটছে। আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম, আর একবার স্বাগত জানাচ্ছি। মাত্র যারা যুক্ত আছেন বা মাত্র যারা আমাকে শুনছেন, সবার উদ্দেশ্যে বলছি আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত আছে। ওকে, আমি একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি, কি বলেন আপনারা? আচ্ছা, সাউদা নাকি কক্সেস বাজার যাচ্ছে। বেশ সাউদা, আমাকে শোনালেন, এখন আমাকে নেবেন না, বুঝলাম না। সাউদা দেখেন তো আপনার ব্যাগের কোনো ছোট কম্পার্টমেন্টে যদি আমাকে একটু আসলে ঢুকিয়ে নেওয়া যায়, তাহলে হয়তো আমিও চলে যেতাম আপনার সাথে কক্সে। ওকে, বেস্ট উইশেস ফর সাউদা। সাউদা আপনি সাবধানে যাবেন, সাবধানে আসবেন, কক্সের থেকে রিদমের জন্য কিন্তু অবশ্যই মজা আনতে ভুলবেন না। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু শারমিন আক্তার জুই এসে গেছে। হ্যালো জানু, যুক্ত হয়ে গেলাম, মোস্ট ওয়েলকাম। চট্টগ্রামে নাকি মেঘলা আকাশ খবর পেলাম, ঢাকায় যে কখন একটু বৃষ্টি নামবে, একটু বৃষ্টি নামলে বেশ ভালো লাগতো। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি মেহরিন খান দিয়া যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। আসসালাম আলাইকুম, কেমন আছো? ছোট ফুফুর বাসায় আছি, চলে যাবো আজ দাদুকে নিয়ে বড় ফুফুর বাসায়। আপনার প্রোগ্রাম শোনা হবে কিন্তু মেসেজ দেওয়ার হবে না, আমার পরিবারের সবাই মিলে আপনার প্রোগ্রাম শুনছি। সবাই অনেক ভালোবাসে আপনার, খুব কষ্টে আছি, ছোট ভাইটাকে একা রেখে চলে যাব। ওকে ওকে, আপনার ফুল ফ্যামিলিকে আমার মনন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। মুরব্বী যারা আছে সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আর ছোট যারা আছে তাকে অবশ্যই আমার আদর দিবেন। আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু, আচ্ছা সাউদা আরও একটা কোয়েশ্চেন করেছে, খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেনটা, আমি পড়ছিলাম যে আপনার কাছে একটা বিষয়ের সমাধান চাই। একটা ছেলে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসে, সত্যি বলতে ছেলেটা একদম পাগল প্রেমিক, বাট এটা ওয়ান সাইডেড লাভ, ছেলেটা অনেক ভদ্র অ্যান্ড অনেক ভালো। ছেলেটা মেয়েটার খুব কাছের ফ্রেন্ড, বাট মেয়েটা ছেলেটার সাথে কোনো কিছুতে যেতে রাজি না, বাট মেয়েটা চায় না ছেলেটাকে কোনো ধরনের কষ্ট দিতে। এখন সে বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, ছেলেটা অনেক পাগল, কিছু করে ফেলার চান্স আছে, আপনি একটু আইডিয়া দিন। ওকে সাউদা, আমি মনে হয় বুঝতে পারছি, এই যে ওয়ান সাইডেড লাভ, সেই ছেলের ওয়ান সাইডেড লাভ, সেই মেয়েটা কি আপনি নিজে? ওকে ওকে, আমি হয়তো বুঝতে পারছি, মেয়েটা হয়তো বা সাউদার নিজেই। যাই হোক, এরকম ক্ষেত্রে আসলে কি করা যায়? এরকম ক্ষেত্রে দেখেন, সে যেহেতু এতটা ভালোবাসে, একদিক দিয়ে কিন্তু আসলে ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন, কারণ এরকম ভালোবাসা কিন্তু আসলে এত সহজে পাওয়া যায় না। আর যদি অন্যভাবে চিন্তা করি যে আসলে না, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কেউ একজন থেকে ভালোবাসছে, বাট কোনোভাবে আমরা সেটা মেনে নিতে পারছি না। সো আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন যে না, আমি আসলে এসবের জন্য রেডি না, বা আপনি আপনার মেন্টালিটি তার সামনে ক্লিয়ার আউট করতে পারেন। কজ আপনি যদি চুপচাপ থাকেন, বা আপনি যদি সেখানে আসলে সাপোর্ট দেন, বা আপনি যদি লাইক থাকে না যে আই এম গোয়িং উইথ মাই ফ্লো, ফ্লো যেখানে যাচ্ছে, ফ্লো যেদিকে যাচ্ছে আমিও সেদিকে আগাচ্ছি, তাহলে কিন্তু আসলে সেই ব্যাপারটা অবশ্যই পরবর্তীতে ছেলের জন্য কিন্তু একটা ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়াবে। সো সেই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে আসলে একটু ক্লিয়ার কাট করে বলে দেওয়া উচিত যে না, আমি আসলে তোমার জন্য প্রিপেয়ার না। কজ ছেলে মানুষ তো, ছেলে মানুষ আসলে ভালোবাসার বড়ই লোভী হয়, ছেলে মানুষ খুব আশা নিয়ে থাকে, খুব আকাঙ্ক্ষা নিয়ে থাকে, এটা একটা ফ্যাক্ট। সো আমার মনে হয় সাউদা আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন যে না, তুমি হচ্ছে আমার আশা রেখো না, তুমি তোমার মতো করে নিজের জন্য ভাবো বা নিজেকে নিয়ে ভাবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, নেচারের উপরে কিন্তু আসলে তেমন মানে করার কিছু নেই, নেচার আপনার যেটা চাবে সেটাই হবে। সো আমার মনে হয় ব্যাপারটা খুবই ইজি, এখানে আসলে এত কমপ্লিকেটেড করার কিছু নেই, বা এত ক্রিটিক্যাল করার কিছু নেই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কি আছে, জীবন মানি পড়ালেখা, তাই না ভাইয়া? না না, জীবন মানি পড়ালেখা না, জীবন মানি হচ্ছে কি বলবো, জীবন মানে পড়ালেখা যে আসলে ব্যাপারটা রং, জীবনটা হচ্ছে একটা এনজয় করার একটা মোমেন্ট, এটা হচ্ছে আপনার লাইফের একটা পার্ট। লাইফের পার্ট বলতে কি, লাইফ তো জীবন, মানে এটা হচ্ছে আপনার এই যে একদম হোল ওয়ার্ল্ডের একটা ইউনিভার্সাল একটা ট্রুথ। সো জীবন মানেই হচ্ছে বাস্তবতা, জীবন মানেই হচ্ছে আপনার কঠিন পথ চলা, জীবন মানেই হচ্ছে আপনার সব কিছুকে সম্মুখীন করে এগিয়ে যাওয়া। আচ্ছা, ইউসুফ শিকদার চলে এসেছে বিক্রমপুর থেকে, হাই ভাইয়া, কি অবস্থা?
তারপর দিকে দেখতে পারছি আরো কেউ একজন যুক্ত হয়েছেন, রাহিলা খাতুন অমি। ওকে, আমার কথা মনে আছে? ইয়াস ইয়াস, ডেমরা থেকে রাহিলা, কি অবস্থা রিদম খন্দকার, আপনি কেমন আছেন? রিদম খন্দকার আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। মুশফিক যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে, দেখা যাচ্ছে, সরি রংপুর থেকে। ভাই আমি সিগারেটটা কোনোভাবেই ছাড়তে পারছি না, কি করা যায় ভাই বলেন তো? ও নাইস কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন, ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করেছেন, খুব খুশি হলাম। আচ্ছা, সিগারেট খেতে, সিগারেট খাওয়া, এটা আসলে একটা অভ্যাসের একটা ব্যাপার। সিগারেট যে আমাদেরকে মানে খুব মেন্টালি একটা পিস দেয় তা কিন্তু না, এটা মোটামুটি অনেকেরই আসলে একটা বাজে অভ্যাসে পরিণত হয়। আমার মনে হয় এখান থেকে আপনি একটু প্রথমে, আসলে কোনো কিছুই তো আমাদের ইজিলি কিন্তু ছেড়ে দেওয়া পসিবল না। আমি যদি এখন বলি যে না হুট করে আপনি সিগারেট ছেড়ে দিতে পারবেন, এটা কিন্তু টোটালি একটা রং কথা হবে। আপনি একদিন চেষ্টা করেন সিগারেট ছাড়া থাকার জন্য, তারপর দুই দিন চেষ্টা করেন, তিন দিন চেষ্টা করেন, তারপর আপনি খান, আপনি সিগারেট খান, ইটস ওকে। তারপর আপনি ওয়ান উইকের একটা গ্যাপ নিয়ে নেন, ওয়ান উইকের একটা ব্রেক দেন, দেখবেন যে এতে করে আস্তে আস্তে আপনার অভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন আসছে। তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার এটার প্রতি একটা অনীহা জমে যাবে, তারপর আর সিগারেট না খেলেও হবে। ট্রাই করে দেখতে পারেন, আমি আসলে সঠিক বলতে পারছি না। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি জিনিয়ে আছে, আর যে অনেক কিছু বুঝি কিন্তু এটা বুঝি না যেটা আমার নয় তা চাওয়া কি আমার ঠিক? আসলে যেটা আমার নয় আমরা সেই ব্যাপারটার জন্যই কিন্তু অপেক্ষা করি, সেই ব্যাপারটাই আমরা চাই, এটাই একটা চিরন্তন সত্য। যাই হোক, একটা গানে চলে যায় অর্ণবের করা হুক কলোরবেল বামের তোমার জন্য। সো আশা করছি গানটা এনজয় করবেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে।
1: টাইম চেক, এখন সময় বিকেল 4টা।

0: Mississippi Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং আছে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বর এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম আছি আপনাদের সাথে। একদম শেষ ঘন্টা চলে এলাম, 4:01, খুব জলদি সময়টা চলে গেল আজকে মনে হচ্ছে। যাই হোক, শেষ ঘন্টার এই শুরুর মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত আছে আমার সাথে। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে আছে, অনেকেই আছে। ওকে, একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাই। উম্মে রায়হান কিন্তু চলে এসেছে। এত লেট হলো কেন উম্মে রায়হান? আজকে বেশ লেট করে এসেছেন মনে হচ্ছে। আচ্ছা, অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আছি, আশা করছি থাকবেন অবশ্যই। ধন্যবাদ উম্মে রায়হান। আরমান রনি আছে আমার সাথে। ব্রো, বাংলা ব্যান্ডের গানগুলো প্লে করো অবশ্যই, ইটস এ টিউন উইথ আস। আশা করছি আপনার পছন্দের সব গান কিন্তু পেয়ে যাবেন আমাদের প্লে লিস্ট জুড়ে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু জান্নাতুল হীরা। গতকাল রাতে স্বপ্নে দেখেছি আমি ও আমার আম্মু ঢাকায় যাচ্ছি। ওকে, আচ্ছা ইন্টারেস্টিং, একটু পড়ি তো। ট্রেনে ওঠার পর আম্মু আমাকে বলছে আমার একবারে ঢাকায় সেটেল হয়ে যাব। ওকে, আচ্ছা কথাটা শোনার পর আমি বলছি আমি চট্টগ্রাম ছেড়ে কোথাও যাব না বলে ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিলাম, পরে আমার ঘুম ভেঙে যায়। ওরে বাবা, কি কি ধরনের স্বপ্ন এটা! আচ্ছা, স্বপ্নের সাথে কিন্তু আসলে আমাদের একটা সাইকোলজির একটা ফ্যাক্ট আছে, সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আপনি সারাদিন যেই বিষয়গুলো নিয়ে ভাববেন, আপনি সারাদিন যেই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবেন, যেই বিষয়গুলো নিয়ে আপনার চিন্তাভাবনা থাকবে, আপনি দেখবেন রাতের বেলা ঠিক আপনার স্বপ্নে সেই ব্যাপারগুলি কিন্তু চলে আসে। সেই ব্যাপারগুলিই কিন্তু দেখবেন যে আপনার স্বপ্নের মাঝে চলে আসে, বা আপনি সেই ব্যাপারগুলো নিয়েই আপনি স্বপ্ন দেখছেন, এরকম হয় ব্যাপারটা। আমি জানি না আসলে জান্নাতুল হীরার ব্যাপারে ব্যাপারটা কতটুকু কে জানে। আচ্ছা, তার মানে আমি লাকি, আমার উচ্চতা 5'3". আপনার উচ্চতা কত মুন? ওকে মুন, তখন জিজ্ঞেস করছিল যে মেয়েদের আসলে উচ্চতা কতটুকু হলে মেরে লাকি হয়। আমি বলেছিলাম যে 5'3" or 5'4". হ্যাঁ, আপনার হাইট তো তাহলে মাশাল্লাহ ভালোই। আমার বেশি না, আমার হচ্ছে আমি 5'6", আপনি 5'3". গুড ওয়ান। ভাইয়া কেমন আছেন, অনেকদিন পর শুনছি। ওরে বাবা, নামটা দেখে তো আবার গান মনে পড়ে গেল।

সে থায় এক পুরুষি বসুত করে এখন পুরুষি বসুত করে আমি আরজি ওকে আরজি আছে আমার সাথে আজ এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আর একজন যুক্ত আছে আমি অনেক খুশি কারণ আমার এক্স ফল করেছে তিনবার ভাই পরিচয় দিচ্ছি না আমার লজ্জা লাগে সে আমাকে

যতটা জগতে আর কথা বলছিল FM পোকা, আশা করি তার ইগোতে লাগবে কথাটা। আই ডোন্ট নো আপনার বয়ফ্রেন্ড এখন শুনছে কিনা বা আপনার এক্স শুনছে কিনা, যদি শুনে থাকে আশা করছি এই তো। ওকে, আমার সাথে এদিকে আরো অনেকে যুক্ত আছে, দেখা যাচ্ছে অনেকেই আছে। আচ্ছা, সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাইকে মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় এই মুহূর্তে একটা গানে চলে যাওয়া উচিত, যেহেতু বিকেলও নেমে এসেছে আমাদের দেখতে দেখতে। আসলে আপনাদের সাথে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, এই ব্যাপারগুলো আমি খুব এনজয় করি। এই সময়টা আমার জন্য খুবই ভালো লাগার মতো একটা মুহূর্ত। সো বিকেলবেলা যখন চলে এসেছে, আমার মনে হয় বিকেলবেলা একটা গান শোনা উচিত। আমরা এখন জয় শাহরিয়ার আর এলিটা করিমের একটা গান শুনবো, বারান্দাতে বিকেলবেলা। হ্যাঁ লিসেনার্স, আশা করছি এই গানটা এনজয় করতে করতে আপনাদের বিকেলবেলাটা আরও বেশি জমে উঠবে রিদমের সাথে। সো গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Midday Field.
1: Hello, my beloved listeners. Welcome back again. শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, খুব জলদি কিন্তু সময়টা চলে গেল। সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, খুব সুন্দর একটা দুপুর কাটলো আর আমাদের প্লেলিস্ট জুড়ে কিন্তু সব সুন্দর সুন্দর গান কিন্তু প্লে হচ্ছিল। আশা করছি অবশ্যই প্রতিটা গান এনজয় করেছেন, কজ আপনাদের পছন্দের সব গান নিয়ে কিন্তু রিদম প্লেলিস্ট সাজিয়ে থাকে। আচ্ছা, আমি তখন বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, আবার BTS এর একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম। এখন যদি আমি একটু কথা বলি আপনাদের সাথে একটা গান নিয়ে। ওকে, গানটা হচ্ছে মথুরা। আচ্ছা, এই মথুরা কি, এই মথুরা গানটা কে গেয়েছে, কোত্থেকে এসেছে? আচ্ছা, উপর করা একটা গান আছে যেটা হচ্ছে, আমি যদি একটু বলি, উপ বা হচ্ছে বড়াই করে, লং ডিস্টেন্স লাভ, এই গানগুলো তো অবশ্যই সবাই শুনেছেন। সো এই প্রতিটা গানের পেছনে যে আছে অঙ্কন কুমার। হ্যাঁ লিসেনার্স, অঙ্কন কুমার 6 বছর আগে লেখা ও সুর করা গান এবার কিন্তু সে নতুনভাবে আবার নিয়ে আসছে, যে গানটার নাম হচ্ছে মথুরা। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছে নন্দিতা। আচ্ছা, আমি যদি এই ব্যাপারটা নিয়ে একটু বলি, মথুরার এই ব্যাপারটা নিয়ে যদি একটু বিস্তারিত বলি, 6 বছর আগে খুলনায় এক ঝড় বৃষ্টির রাতে মথুরা গানটি লিখেছিলেন অঙ্কন কুমার। তখনও সঙ্গীত শিল্পী হিসেবে তার পরিচিত তৈরি হয়নি, নিজের চারপাশ ভালো লাগার ভালোবাসার অনুভূতি মিলিয়ে তৈরি সেই গান এবার জায়গা করে নিয়েছে কোক স্টুডিও বাংলায়। আর কোক স্টুডিও বাংলা তো আপনারা জানেনই যে কোক স্টুডিও বাংলার প্রতিটা কম্পোজিশন বা তারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন একটা গানকে উঠিয়ে আনে এবং সেই গানটাকে যখন তারা নতুন করে কম্পোজ করে বা সেই গানটাতে যখন তারা নতুন নতুন ইনস্ট্রুমেন্ট ইউজ করে বা হচ্ছে যে মিউজিকগুলো দেয় তারা, সেখানে কিন্তু আসলে গানগুলো একদম ইনসেন লেভেলে চলে যায়। সো আমি আশা করছি যে অঙ্কনের এই মথুরা গানটা হয়তোবা ঠিক ওরকম একটা প্লেসমেন্ট নিতে যাচ্ছে, বাকিটা দেখা যাক। প্রকৃতি, নিজের অনুভূতি আর ভালোবাসার নানা টানা পড়েন থেকেই এই গানের কিন্তু একটা সূত্রপাত। মানে এটা হচ্ছে অঙ্কনের ভাষ্যমতে আর কি, গানে উঠে এসেছে ভালোবাসার অপূর্ণতা, বিরহ আর না বলা অনুভূতি। পরে কোক স্টুডিও বাংলার নতুন মৌসুমের পরিকল্পনায় সময় গানটি নিয়ে তার সঙ্গে কথা হয় এবং সে কিন্তু তার এই ব্যাপারগুলো শেয়ার করে যে সে কিভাবে হচ্ছে এই গানটা করেছিল, কিভাবে সেই গানটাতে আসলে সে তার অনুভূতিগুলোকে আসলে ফুটিয়ে তুলেছে। আর আমি যেমনটা বলছিলাম যে ঝড় বৃষ্টি আর বজ্রপাতের সময় কিন্তু সে গানটা লিখেছিল। সো এই গানটাতে কিন্তু আপনারা যেটা পাবেন, গানের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা হয়তোবা আমি এখন পর্যন্ত শোন না, হয়তোবা আপনার ঝড় বৃষ্টি বা বজ্রপাতের যে শব্দ আছে এই সাউন্ডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আশা করছি খুব সুন্দর একটা গান আসতে যাচ্ছে আমাদের মাঝে, অপেক্ষায় আছি। আর আপনারা তো জানেনই যে অঙ্কনের প্রতিটা গানের কিন্তু আমি কিন্তু পার্সোনালি খুব বিগ ফ্যান। আপনারা দেখেন যে আমি প্রায় সময় হচ্ছে তার গানগুলো কিন্তু খুব বেশি এনজয় করি। ওকে, আমার সাথে এদিকে অনেকে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় একটু মেসেজ সেকশনে যাওয়া উচিত। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে, কে আছে, সাবা যুক্ত আছে। ভাই আজকে প্লেলিস্টের জোস, ওকে, প্লেলিস্টে কি গুলবাহার গানটা আছে? আচ্ছা, গুলবাহার গানটা যদি প্লেলিস্টে থাকে অবশ্যই পেয়ে যাবেন, সো স্টে টিউনড উইথ আস। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছে, হাই লিখেছে, নামটা লিখে নি, নামটা লিখে দিলে খুব খুশি হব। কারিমুল আছে আমার সাথে, ওকে ওকে। আচ্ছা, কারিমুল কিন্তু ফাইনালি আমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করেছে। ভাইয়া, অবশেষে বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারলাম আপনাদের দোয়ায়। আমি রংপুর গভর্নমেন্ট পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। কারিমুল, ও কারিমুল, কারিমুল, কারিমুল, বিগ কংগ্রাচুলেশনস টু ইউ। আসলে আমি সেদিনও বলছিলাম, কারিমুল যখন বলছিল যে আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাই বা আমি চাই যে আমার বাবা মা আমার প্রতি খুশি হোক বা তারা হচ্ছে তাদের স্বপ্নটা আমি পূরণ করতে পারি, আমি সেদিনও বলেছিলাম যে কারিমুল দেখেন আপনার এই প্ল্যানের মধ্যেই কিন্তু একটা পজিটিভিটি আছে বা আপনার চিন্তাভাবনার মধ্যেই কিন্তু একটা ভালো লাগার মতো ব্যাপার আছে। আপনি আপনার বাবা মাকে নিয়ে ভাবছেন, আপনার বাবা মার স্বপ্ন পূরণের জন্য ভাবছেন, এটাই আমার কাছে অনেক কিছু ছিল। অ্যান্ড দেখতে দেখতে কারিমুল কিন্তু চান্সও পেয়ে গেছে অ্যান্ড খুব খুশি হলাম পার্সোনালি। মানে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি সাকসেসফুল হয়ে গেছি, বিকজ আমার ফ্রেন্ড, আপনারা হচ্ছেন আমার ফ্রেন্ড। আর আমার ফ্রেন্ডরা যদি, মানে একটা ফ্রেন্ড যখন আসলে কখনো কোনো কিছু অ্যাচিভ করতে পারে তখন মনে হয় যে এটা আরেকটা ফ্রেন্ডের জন্য কিন্তু আসলে একটা অ্যাচিভমেন্ট। যাই হোক, আরও একবার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি কারিমুল স্কুলকে। আশা করছি ঠিক মতো মন দিয়ে পড়ালেখা করবেন, আপনার বাবা মার মুখে এরকম হাসি আরও ফোটাবেন, আপনার বাবা মার সব স্বপ্ন আপনি পূরণ করবেন। এদিকে দেখতে পাচ্ছি রাইসা যুক্ত হয়ে গেছে গাজীপুর থেকে। আচ্ছা, এটা আমাদের গাজীপুরের রাইসা, আমাদের চট্টগ্রাম থেকে কিন্তু আরেকজন রাইসা যুক্ত হয়ে যায়। ওকে, মুরাদ খান আছে আমার সাথে দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু রংপুর থেকে হাফসা, আমাকে তো ভুলেই গেছেন। না না না, ভুলিনি হাফসা, টোটালি ভুলিনি। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের ওয়ারিসা। ওকে, এই যে বড় সাহেব, আপনি আর আগের মতো মেসেজ পড়েন না, শুনেছি বিয়ে করলে মানুষ পরিবর্তন হয়ে যায়, তাই বড় সাহেবও চেঞ্জ। ওয়ারিসা, আচ্ছা ফার্স্ট অফ অল আমি বিয়ে শাদী করিনি। এই এই রিউমারটা ছড়ানো বন্ধ করেন আপনারা, আমি জানি না আপনারা কেন এরকম রিউমার ছড়াচ্ছেন, আই ডোন্ট নো। বিয়ে শাদী করলে মানুষ চেঞ্জ হয়ে যায় এই ব্যাপারটা আমিও শুনেছি, আমিও আসলে দেখতে চাই লাইফে একবার বিয়ে করবো শুধুমাত্র এই ব্যাপারটা দেখার জন্য বা জানার জন্য যে আসলে বিয়ের পর মানুষ কতটুকু চেঞ্জ হয়। ওকে, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি পল্লবী যুক্ত আছে। মাম্পি আপু কোথায়? সেদিন লাভ ইউ টু বললে আজ মাম্পি তোমায় SMS দিত। যাই হোক, মাম্পির মেসেজ কিন্তু গতকাল পেয়েছিলাম যে মাম্পি নাকি খুবই ডিপ্রেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশনে ভুগছে, যে আমি আসলে তাকে ভালোবাসার তার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করিনি বা তার ভালোবাসাটা আমি মানতে পারিনি। সে এখন ঘোরাঘুরি করছে, তার ভাইয়া ভাবি নাকি হচ্ছে তাকে মোটামুটি ঘুরতে নিয়ে গেছে বা ডক্টর বলেছে তাই সে যদি একটু ঘোরাঘুরি করে তাহলে হয়তো তার মনটা ভালো হবে। যাই হোক লিসেনার্স, অনেক কথা বলে ফেললাম, একটা গানে চলে যাই, আমি বিদায় মুহূর্তে আবারও আসবো। এখন আমরা লালন ব্যান্ডের একটা গান শুনবো, ক্যাপ অ্যালবামের, এটা হচ্ছে তাল তোমারের বনেতে আগুন লাগে মনেতে। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা এনজয় করবেন। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। ও লিসেনার্স, মনে রেখো এই আমাকে। বিদায় মুহূর্তে হাজির হয়ে গেলাম, শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিরিদম কিন্তু দুপুর দুইটা থেকে হাজির ছিলাম আপনাদের সাথে, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আমাদের মিড ডে ফিউজের এই আড্ডার। আচ্ছা লিসেনার্স, আমি চলে তো যাবো, বাট যাওয়ার আগে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু বলে যেতে চাই, একটা ব্যাপার শেয়ার করে যেতে চাই। আগামীকাল কি, আগামীকাল হচ্ছে পবিত্র বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু রিদম হাজির হয়ে যায় উইকেন্ড বাজ নিয়ে। হ্যাঁ লিসেনার্স, আগামীকালও কিন্তু উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে যাব, বাট দেয়ার ইজ এ বাট কি। আচ্ছা, আগামীকাল আমার সাথে উইকেন্ড বাজি কিন্তু খুবই খুবই খুবই স্পেশাল একজন গেস্ট থাকতে যাচ্ছে আমার সাথে, অর্থাৎ আগামীকাল কিন্তু ফেসবুক লাইভে রিদমকে পেয়ে যাবেন, উইকেন্ড বাজের প্রায় মাঝখানে অথবা যে কোনো একটা সময় পেয়ে যাবেন। সো অবশ্যই আশা করছি সেই লাইভটাতেই আপনারা যুক্ত হবেন, সেই লাইভটা এনজয় করবেন। ওকে, আমার সাথে যে গেস্ট থাকছে, এই গেস্ট কেন উইকেন্ড বাজে আসবে, এই গেস্টের নাম কি, তিনি কে? আচ্ছা, আমার সাথে আগামীকাল যে গেস্ট থাকছে তিনি হচ্ছে আমার খুবই ক্লোজ হার্টেড একজন পার্সন, ভাইয়ার নাম হচ্ছে শ্যামল শিশির। ভাইয়া একাধারে একজন ফিল্ম মেকার, একজন রাইটার, একজন রিসার্চার, একজন কালচারালিস্ট, আর কি বলবো, মানে উনি হচ্ছে একজন গুণী মানুষ, একের ভেতর সব। আমরা আগে ছোটবেলায় লেকচার গাইড পড়তাম না, ঠিক এরকমই একের ভেতর সব। ভাইয়া যেভাবে আসলে মুভি মেক করে, ঠিক একইভাবে সে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু রিসার্চ করে, তাছাড়া আবার আমি যদি বলি সে লেখালেখিও করে বিভিন্ন বিষয় নিয়ে। আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই শ্যামল শিশির ভাইয়ের মধ্যে যেটা দেখা যায়, কালচারাল আমাদের বাংলাদেশের যে কালচার আছে সেই কালচার নিয়ে যে ঘাটাঘাটির ব্যাপারটা, বা কালচারকে ফুটিয়ে তোলার জন্য বা কালচারকে আসলে তুলে আনার জন্য যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো কিন্তু শ্যামল শিশির ভাইয়ের ভেতরে আছে। আগামীকাল আপনাদের সাথে কথা হবে বাংলাদেশের কালচার নিয়ে। বাংলাদেশের কালচার বলতে কোনটা বুঝাচ্ছি? ওকে, আগামীকাল আমরা বাংলাদেশের কালচার বলতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যে বিয়ে শাদী হয়, বিয়ে শাদী কিন্তু দেখেন এটা একটা পুরনো রীতিনীতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যাটার্নে বিয়ে শাদী হয়ে থাকে। আপনি দেখবেন কিছু গ্রামেগঞ্জে আছে, মানে তারা মিউজিক করে, তাদের নিজস্ব কোনো মিউজিক থাকে, দেখা যায় কিছু মহিলা একসাথে গান করছে, সেখান দিয়ে বউ যাচ্ছে, বা বিয়ের গান হয়, আমি যদি বলি ধরেন লাইক আইলো রে নয়া হদা মান আসমানে রোহ তেরা, এই যে এই গানগুলো কিন্তু হচ্ছে কোনো মানে প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু উঠে এসেছে, তারপর এই গানগুলো কিন্তু আস্তে আস্তে মিউজিক প্যাটার্নে চলে আসছে বা কম্পোজ করা হচ্ছে। তারপর আমি যদি বলি ধরেন আরও একটা বিয়ের গান, লীলা বালি বরু যুবতী সৈগ বরু যুবতী সৈগ কি দিয়া সাজায় মু তরে, এই গানগুলো কিন্তু বিয়ের গান, মানে এই গানগুলো শুনলেই কিন্তু মনের মধ্যে একটা যেই কাজ করে যে হ্যাঁ একটা বিয়ে বিয়ে ভাইব কিন্তু পাওয়া যায়। সো শ্যামল শিশির ভাই যেটা করছে, শ্যামল শিশির ভাই হচ্ছে অনেকদিন যাবত এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়ে, গ্রামে গঞ্জে অলিতে গলিতে গিয়ে গিয়ে, যেসব গ্রামে দেখা গেছে নেটওয়ার্ক নেই, যেসব গ্রামে কোনো মানুষজন যাওয়া আসা করে না, সেই সব গ্রামে গিয়ে গিয়েও কিন্তু তাদের যে কালচার আছে, তারা যেভাবে বিয়ে শাদীগুলো আসলে ফাংশন করে থাকে সেইগুলো কিন্তু কালেক্ট করছে। সো এই মজার আড্ডাতেই কিন্তু কালকে আমাদের উইকেন্ড বাস জমে উঠবে। তাছাড়া অবশ্যই মুভি সিনেমা নিয়ে তার কাছ থেকে তো ঘটনা শুনবই, সে কীভাবে মুভি মেকিং করে, কীভাবে তার আসলে মুভি মেকিংয়ের প্রতি তার পথযাত্রা, সব বিষয়ে আলোচনা করবো। সো আশা করছি কালকে যদি আপনারা এরকম একটা আড্ডা জয়েন করতে চান অবশ্যই কিন্তু আমাদের উইকেন্ড বাজের সাথে হাজির হয়ে যেতে পারবেন। আমরা ফেসবুক পেজে লাইভে থাকবো, তাছাড়া আপনাদের এই প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 তো আছি। ওকে, যাওয়ার আগে আমি একটু দেখে যেতে চাই শেষ মুহূর্তে আমার সাথে কে কে আছে। এদিকে দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে। আমি যখন ট্রেন থেকে লাভ দেওয়ার চেষ্টা করছিলাম তখনই আম্মু আমার হাত ধরে ফেলে এবং বলে ঢাকায় তোমার অনেক ফ্রেন্ড হবে, আর কারা যেন আমাকে বলছিল হীরা তুই আমাদের ছেড়ে কোথায় যাচ্ছিস, বিশ্বাস করবা স্বপ্নটা দেখে আমার এখনো কেমন লাগছে, আমি জানি না এটার মানে কি। এটার মানে হচ্ছে জান্নাতুল হীরাকে আমি ঢাকা নিয়ে আসছি একবারে, জান্নাতুল হীরাকে ঢাকা নিয়ে আসবো, ঢাকা থেকে আর জান্নাতুল হীরাকে চিটাগাং যেতে দেবো না। ওকে, এদিকে দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর হোয়াট,
1: ভাইয়া কোক স্টুডিও নিউ গান মথুরা শোনাবেন প্লিজ। ওকে ওকে, অবশ্যই শুনবেন, যদি প্লে লিস্টে থাকে অবশ্যই পেয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কেউ একজন, নাম লিখে নাই। ওকে আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি রকস্টার মুভির একটা গান শুনতে যাচ্ছে, মোস্ট ওয়েলকাম। সালিহুর রহমান আছে, যুক্ত হয়ে গেলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো? আচ্ছা সালিহুর ভাই, আপনাকে বেশ অনেক দিন যাবত পর পেলাম। সালিহুর ভাই আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি রিদম আছি আপনাদের সাথে, একটু পর কিন্তু আপনাদের সিফাত ভাই চলে আসবে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সাইদুল ইসলাম সোহাগ আছে। আপনাকে অনেক আগে মেসেজ করেছি, সেগুলো হয়তো কোনো কারণে পড়া হয়নি, যাই হোক তাতে কোনো কিছু মনে করিনি। তবে ভাইয়া সবার মেসেজ একটু পড়ার চেষ্টা করবেন, তখন দেখবেন যারা মেসেজ করে তাদের মনটা ভালো থাকে। আলবিদা, আল্লাহ হাফেজ। আমি আসলে সবার মেসেজ কিন্তু পড়ার চেষ্টা করি। আর এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু উমের রহমান বিদায় নিয়েছে, সাউদাও বিদায় নিয়েছে দেখা যাচ্ছে। আমিও বিদায় মুহূর্তে আছি, বিদায় নিচ্ছি, সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব, যে গানটা আমি শুরুতে গাচ্ছিলাম। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো। ভালো থেকো, আবারও আগামী দিন উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে যাবো, তখন সবার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং সিফাত হাজির হয়ে গেছে একেবারে যথা সময়ে, মানে সময় ঠিক 5টা, এবং শুরু হয়ে গেল ঢাকা মেট্রো 9040 আড্ডা। যদিও আজকে আমি থাকবো 7টা পর্যন্ত, তারপরে শুরু হবে ক্যারিয়ার গসিপ। তো এই 2 ঘন্টায় কিন্তু আপনার সঙ্গে আমার হেভি আড্ডা হয়ে যাবে, যদি আপনি আপনার কথাবার্তাগুলো আমার সঙ্গে শেয়ার করেন এই নম্বরটিতে 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে কিন্তু আপনি অবশ্যই আপনার কথাবার্তাগুলো এই বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন। তো অবশ্যই শেয়ার করা শুরু করে দিন। আর ওয়েদারের কথা যদি বলি, গত 2 দিনের তুলনায় আজকে আমার কাছে একটু ঠান্ডাই মনে হচ্ছে, যদিও তাপমাত্রা হচ্ছে এই মুহূর্তে 32 ডিগ্রি সেলসিয়াস এবং ফিলস লাইক 37, এটাও কম না আসলে। তো ওই যে অনেক ব্যাপারটা হচ্ছে যে অনেক বেশি পরিমাণ গরমের পরে তারপরে অল্প কিছু গরমটাও ঠান্ডা মনে হয় আর কি, এরকম আর কি ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের অমৃত বোসকে, দেখতে পাচ্ছি কলকাতা ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গেছেন, শুভ বিকাল জানিয়েছেন, ধন্যবাদ অমৃত বোস, আপনাকেও শুভ বিকাল। এদিকে আছেন আমাদের বন্ধু, আর কে আছেন, লিখেছেন হ্যালো সিফাত ভাইয়া কেমন আছেন, ওয়ারিসা, আমাদের ওয়ারিসা যুক্ত হয়ে গেছেন চিটং থেকে, স্বাগত জানাচ্ছি ওয়ারিসাকে। এবং আরও আছেন আমাদের সঙ্গে, আচ্ছা তোমাকে একটা নতুন নাম দেই, কিউটের ডিব্বা, নামটা কেমন হয়েছে সবার আগে SMS করলাম, হি হি হি হি, এটা হচ্ছে আমাদের কেরানীগঞ্জের জুলি। এই কিউটের ডিব্বাটা আমি মনে হয় অনেক শুনেছি আমার বন্ধুদের কাছ থেকে, এবং আপনিও দিলেন, যাই হোক এটা আপনার কাছে নতুন, তবে জুলি নিয়মিত থাকেন, এই জন্য আমি খুবই ভালো লাগে। জুলি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেরানীগঞ্জে আমার কিন্তু অনেকবার যাওয়া হয়েছে এবং সেখানে আমার অনেক রিলেটিভও আছে, আর কেরানীগঞ্জ আমার আসলে ভালোই লাগে, নদীর ওই পারে আসলে যেতে হয়, ব্রিজে আগে যেতাম, মানে বুড়িগঙ্গা ব্রিজ যেটা, সেটা দেখতে খুব ভালো লাগতো, যদিও এখন মনে হয় অনেক অনেক বাউন্ডারি অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে, এটা সেফটির জন্য ডেফিনেটলি। এবং তারপরে হচ্ছে কেরানীগঞ্জের আগে আমার মনে হচ্ছে হাসনাবাদ, তারপরে ইকুরিয়া, বাবুবাজার, অনেক কিছুই আছে আসলে পরিচিত আমার আসলে সেখানে। তো হালিমা আছেন রংপুর থেকে, হাই ভাইয়া কেমন আছো, ভাইয়া সাথে আছি পুরোটা সময়, থ্যাংক ইউ হালিমা। আছেন আরো কে, সিফাত ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শুভ বিকাল কেমন আছেন, শুভ বিকাল, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ভাবলাম আজকে একটু অন্যভাবে জয়েন করি, যাকে আগে বলেন আমাকে কি চিনতে পেরেছেন, আপনার প্রতিদিনের দৈনিক শ্রোতা আমি জানি চিনতে পারবেন না, কারণ আমার নামটাই তো বলা হয় নাই, আচ্ছা বাদ দেন, আমার নাম হলো সাইদুল ইসলাম, এই যে চিনে ফেললাম আমাদের সাইদুল ইসলাম, আচ্ছা এরপরে আপনি বলেন দেখি আমার পুরো নামটা বলতে পারেন কিনা, নাকি ভুলে গেছেন আমাকে, যদি বলতে পারেন তাহলে মনে করবো আমাকে ভুলে যান নাই, না এটা একটা মানে আমার মনে হয় যে কি বলবো এটাকে, এটা কেমন পরীক্ষা আমি জানি না, কারণটা হচ্ছে আমি এটা কিন্তু সবসময় বলেছি যে আমাদের বন্ধুরা আমাকে নিয়মিত SMS করতে থাকেন, সো প্রতিটা SMS আমার প্রতিটা বন্ধুর নাম পুরোপুরি মনে রাখাটা একেবারেই সম্ভব না, আমি এত মানে ব্রেনি না, আমার বুদ্ধি এত নাই, আর আমার এমনও নাম আসলে খুব কম মনে থাকে, মাঝে মাঝে তো আমি আমার নিজের নামই ভুলে যাই, এরকম একটা অবস্থা হয়। তো সেই ক্ষেত্রে আসলে এইভাবে আপনি পরীক্ষা করে আমাকে পারবেন না, তবে যদি নিয়মিত আমার বন্ধুরা লিখেন আমি বুঝি যে না আমার নিয়মিত এই বন্ধুটা লিখেন, যেমন ধরেন লিখলেন আপনি এই যে সাইদুল যে কেমন আছেন, অথবা সাইদুল লিখলেন যে আমি সাইদুল আজকে এইটা হয়েছে ওইটা হয়েছে, তখন আমি বুঝতে পারি যে না এই সাইদুল, ও আচ্ছা এই সাইদুল তো আমাকে নিয়মিতই লিখেন, তখন আমি এটা বুঝতে পারি। কিন্তু আলাদাভাবে যে মনে করেন একটা কিছু লিখে দেবেন, লিখে দেওয়ার পরে বলবেন বলেন তো আমি কে, এটা আমি কখনোই পারবো না, আমার মনে হয় না সামনেও কখনো পারবো। আচ্ছা শুভ বিকাল ভাইয়া কেমন আছেন, সিলেট থেকে হালিমা, হালিমা আমাদের সঙ্গে যুক্ত আছেন, 2টা হালিমাকে পেলাম আমরা। শারমিন আক্তার মুবারিক আছেন, ভাইয়া কালকে ধাঁধার উত্তর কি দিয়ে কি ভুল দিয়েছিলাম, এটা এখন তো আমার মনেই নেই আপনি আসলে কি উত্তর দিয়েছিলেন, সো উত্তর না, হ্যাঁ ভুল উত্তর দিয়েছিলেন, উত্তর বাতাস ছিল না, এই যে নিজে ওই সময় না শুনলে পরে এসে পরীক্ষা নিতে গেলে তো সমস্যা। আচ্ছা জীবন লিখেছেন, জীবন আছেন আমাদের সঙ্গে, অনেক বন্ধু আবার রিকোয়েস্ট করেছেন, আগেই বলে রাখি রিকোয়েস্টের গান কিন্তু প্লে করতে পারবো না, যদি প্লে লিস্টে থাকে ডেফিনেটলি প্লে হবে। ওয়াসিফা

জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের নিতু বদরগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে যারা আমার সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছেন। আরো আরো কথাবার্তা হবে, তবে প্রথমে এত কথা বলে ফেললে কেমনে হবে, তাই না? আস্তে আস্তে বলতে হবে, আস্তে আস্তে ধীরে সুস্থে। তবে এই মুহূর্তে একটা চমৎকার গানে চলে যাব, সেটা হচ্ছে সুমন অ্যান্ড এলিটার কণ্ঠে তুমি ভরেছ মন। এই গানটা কিন্তু একটা ইংলিশ, মানে ইংলিশ ভার্সন থেকে কিন্তু গানটা বাংলা করা হয়েছে। ইউ ফিল আপ মাই সেন্সেস লাইক আই ডোন্ট নো। সো ওই গানটা আমার এখনো খুব ভালো লাগে, এবং ওই গানটারই কিন্তু মানে বাংলা ভার্সন বলতে পারেন, যে তুমি ভরেছ মন এক নিঝুম অরণ্যে। তো আমি না প্রথমে যখন এই গানটা শুনেছি, আমি তখন চিন্তা এই গানটা কই শুনেছি, ছোটো চেনা চেনা লাগে কেন। পরে দেখলাম যে না, আচ্ছা ঠিক আছে, এইটারই একটা আর কি বাংলা ভার্সন বা এরকম, যেটার মিউজিক করছেন ফুয়াদ আল মুক্তাদির। তো আমরা চলে যাব গানটিতে, একটু ফিল করে আসি আমরা গানটাকে, এবং আপনি শুনতে থাকুন 90.4 ঢাকা FM।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুনছেন ঢাকা FM 90.4। মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ১. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। ২. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। ৩. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। ৪. মশারি ব্যবহার করুন। ৫. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 01484-549-0404.
1: Let's talk more music. Hot, hot music.
2: তবে যতই গরম পড়ুক, যতই যা কিছু হোক, গতকাল সন্ধ্যার পর থেকেও কিন্তু আমি বেশ ঠান্ডা ঠান্ডা একটা ঘ্রাণ পেয়েছি, যে শীতের আগমনী বার্তা যেটা। সো আমাদের মনে হয় খুব বেশি দিন ওয়েট করতে হবে না শীতের জন্য। তারপর আপনি আমাকে জানাতে পারেন যে আসলে আপনার কাছে কি মনে হয় শীত আসতে আর কি, পুরোপুরি শীত তার মনে করেন যে কি বলে এটাকে, তার সমস্ত শক্তি নিয়ে আসতে কত সময় লাগতে পারে, মানে এটা কি নভেম্বরে আমরা পাবো নাকি অক্টোবরে পাবো নাকি ডিসেম্বরে পাবো, আপনার কাছে কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। অবশ্য বাংলাদেশের ভিতরে শীতের যেই মানে আগমনীটা, এটা এক এক জায়গায় এক এক সময় এক এক রকম ভাবে হয়। যেমন ঢাকায় একেবারে শেষ মুহূর্তে যে অনেক সময় পাওয়া যায় যে শীত এসেছে, যেখানে বিভিন্ন গ্রামের দিকে বা ঢাকার অন্যান্য অঞ্চলগুলোতে দেখা যায় যে শীত আমরা জানার আগেই এই গরম থাকতে থাকতেই সেখানে শীত চলে আসছে। তো আপনার এরিয়ার কি অবস্থা সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন। নম্বরটা আরো একবার বলে দিচ্ছি, 01841-904-904। সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। আজকে কিন্তু সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040, এই জন্য যত কথা আছে সপ্তাহের সব পাঠিয়ে দিন। আবার আগামী দুই দিনে যত কথা জমবে সেটা আবার রবিবারে পাঠিয়ে দিবেন আমার সঙ্গে, ঠিক আছে? সেটা নিয়ে আবার কথাবার্তা হবে। এদিকে যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়বো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের অবসান। অবসান কি লিখেছেন, আপনার কাছে একটা বিষয়ে সমাধান চাই, একটা ছেলে একটা না এটা কই, আচ্ছা অবসানেরটা পড়বো আমরা। লিখেছেন, আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, কেমন আছেন? অবসান বলছি, কাজ শেষে কালিয়াকৈর থেকে উত্তরায় যাচ্ছি, আবার সেই ব্যস্ত শহরে ব্যস্ত কাজের ভিড়ে ডুবে গেছি। একটা জীবনের যাত্রা চলবে যতক্ষণ না শেষ হচ্ছে এই জীবনযাত্রা। সেটাই আসলে, চলতে হবে অবসান, কারণ যখনই থেমে যাবেন তখনই দেখবেন কি জীবনের যেই আপনার সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি একটু ছোট করে বলি, আমরা ছোটবেলায় আমাদের জীবনের মানে সংজ্ঞাটা বুঝতাম অন্যভাবে, যে আব্বুর কাছে যেটা চাইবো আম্মুর কাছে যেটা চাইবো সেটা এনে দিবে, স্কুলে যাব তারপরে এই গিফট পাবো, তারপরে ওইটা করব, খেলবো আজকে, আজকে ঘুড়ি উড়াবো, আজকে ক্রিকেট খেলবো, আজকে ফুটবল খেলবো, ভিডিও গেমস খেলবো, যেটা করবো, তখন আমাদের কাছে জীবনের মিনিং ওইটাই। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, হঠাৎ করে যদি জীবনে কেউ চলে আসে আবার, তখন মনে হয় যে আরে জীবন তো এইটা, এই জীবন ছাড়া তো ছিল না, তুমিই তো আমার জীবন, তুমিই আমার মরণ, সেটা নিয়ে চলতে থাকে। যখন ব্রেকআপ হয়ে যায়, যখন বিয়ে শাদীর আবার একটা ব্যাপার আসে, তখন মনে হয় যে জীবনের নতুন আরেকটা অধ্যায় শুরু। সো জীবনের সংজ্ঞাটা আমাদের বয়সের সাথে সাথে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু আসতে থাকে। তবে একটা জিনিস কমন, সেটা হচ্ছে আমাদের চলতেই থাকতে হয়, মানে যখনই থেমে যাবেন তখনই জীবনের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। আপনার আশেপাশের মানুষজনের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার মানে চাহিদাগুলোর পরিবর্তন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবসান, আপনি যে এই যে চলমান আছেন, আপনি যেই যে চলছেন এবং একটার পর একটা জিনিস এক্সপ্লোর করছেন, এইটার এইটাই হচ্ছে বেসিক্যালি জীবন। আপনি যতদিন এরকম চলতে থাকবেন, যতদিন এরকম ভাবতে থাকবেন, যতদিন স্বপ্ন দেখতে থাকবেন এবং সেই স্বপ্নকে ধরার চেষ্টা করতে থাকবেন, ততদিনই আপনার কাছে জীবনটাকে অনেক বেশি সুন্দর মনে হবে। যখনই আপনি থেমে যাবেন তখনই আপনার কাছে মনে হবে যে সব কিছু চলে যাচ্ছে, শুধু আমি থেমে গেছি, আমি কেন থেমে আছি, অথবা আমাকে মানে স্টপ একেবারেই কেন স্টপ হয়ে যাচ্ছে, একটা হতাশা আপনার ভিতরে চলে আসবে। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা অবসান, আপনি এভাবে চলতে থাকেন। বাকি যে বন্ধুরা আছেন তাদের জন্য আমার একই শুভকামনা, যে জীবনে যেটাই আপনি করছেন চলতে থাকেন, অফ হওয়া যাবে না, ঠিক আছে? শুধু আপনি মানে সামনে আগাতেই থাকবেন, এখানে আপনি কখনো ব্যর্থ হবেন কখনো সফল হবেন এটা নিয়ে আপনার এত মাথা ঘামানোর আসলে কোনো কিছু নেই। আমাদের বনশ্রী থেকে জয়েন করে ফেলেছেন উস্তাদ, উস্তাদ বলার সাথে সাথে বুঝে গেছেন আমাদের বন্ধু তৌহিদুল, পুরো সময় জুড়ে তিনি থাকবেন এবং তিনি বলেছেন যে প্লে লিস্টের গানগুলো তার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আমার এই বন্ধুকে, আমাদের এই বনশ্রীর বন্ধুকে তৌহিদুলকে। আচ্ছা, এই জায়গায় আছেন আমাদের বন্ধু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের নুসাইবা, নুসাইবা লিখেছেন, ভাইয়া জানেন আমি আপনাকে একবার এক নাম্বার থেকে কেন মেসেজ করি, কারণ কি এক একবার এক এক নাম্বার থেকে, আচ্ছা ধরা না পড়ি মানে কেন, ধরা পড়ার কি আছে এটা একটু বলেন তো আমাকে কাহিনীটা। আচ্ছা আজকে কিন্তু নুসাইবা অনেকগুলো, তার এটা নিঃসন্দেহে তার নিজের হাতে বানানো এবং প্রতিটা জিনিস এত সুন্দর করে তিনি বানিয়েছেন, অনেক ক্রিয়েটিভ আমাদের এই বন্ধু নুসাইবা। বাহ চমৎকার, পুরো একটা ঘর সাজানোর জন্য যা যা একটা নুসাইবা থাকলেই হয় পুরো ঘর সাজানোর জন্য। সে মানুষ বলে না যে ডিজাইনার লাগবে এটা লাগবে, আমাদের নুসাইবা থাকলেই এনাফ, পুরো ঘর তিনি একদম সুন্দর করে সাজিয়ে ফেলবেন তার নিজের হাতের কারুকার্য দিয়ে। ভেরি গুড, এবং এটা আসলে আপনি প্রশংসার দাবিদার আপনার, আমি নিজেও তো পেয়েছি না আপনার কাছ থেকে, হ্যাঁ, এবং সেগুলো কিন্তু আছে আমার কাছে এখনো। এবং প্রতিটা জিনিস এত মানে এত সুইট ভাবে তিনি আসলে বানান, এটা খুবই ভালো লাগে আমার কাছে। এই ধরনের কাজ আসলে যারা যারা করেন, খুবই ক্রিয়েটিভ মনে হয়, খুবই ধৈর্যশীল, মানে ধৈর্য ছাড়া এই ধরনের কাজ করা সম্ভব না। বিভিন্ন ক্রাফট তিনি বানিয়েছেন, তারপরে ওয়ালমেট এই টাইপের জিনিস বানিয়েছেন, শো পিস বানিয়েছেন, ওয়াও অসাধারণ। অনেক অনেক শুভকামনা নুসাইবা, খুবই ভালো লাগে যে আমাদের এরকম একজন লিসানার, এরকম একজন ফ্রেন্ড আছেন যিনি একেবারে পুরো মাল্টি ট্যালেন্টেড। অবশ্য সবাই মাল্টি ট্যালেন্টেড, কিন্তু তারটা একদম পুরো চোখে দেখা তিনি পাঠান। তো আবার ধন্যবাদ আপনাকে নুসাইবা। আর আচ্ছা কি জানি একটা বলছিলেন যে ধরা না পড়ার বিষয়, এটা একটু ক্লিয়ার করবেন। ধরা না পড়ার বিষয় এটা তো মানুষ প্রেমের ক্ষেত্রে বলে যে না আমি তোমার সাথে বিভিন্ন নাম্বার থেকে কথা বলি কারণ বাবা মা জেনে যেতে পারে যে আমি প্রেম করছি, আপনারটা কেন এটা কাহিনি বলেন। আচ্ছা সিবত ভাই, তোমার প্রোগ্রাম শুনছি, শুনে মজা পাচ্ছি। রিদম ভাইয়ের আজকের মিড ডে ফিল করা ছিল, ওকে শুভ শুভ বলি, ভালো থাকো। রায়হান সৈয়দপুর থেকে ধন্যবাদ রায়হান, আপনাকে খুবই ভালো লাগলো জেনে আপনার কথাবার্তাগুলো। এদিকে SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছেন তাদের কথা পড়বো, আমাদের রানী যুক্ত হয়ে গেছেন তাই না? আচ্ছা তার আগে এটা একটু পড়ে নিই। ওয়াসিফাতিহি, আপনার গানগুলো, আপনার কণ্ঠ অনেক মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনার খালি কণ্ঠের গান তো আরও মধুর। অনেক অনেক ধন্যবাদ, খুবই উৎসাহিত হলাম। এবং শুধু আমি না, আমার মনে হয় যে যারাই ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে আছেন, সেটা হোক কবিতা হোক গান হোক মিউজিক কম্পোজিশন যেটাই হোক না কেন, সেখানে যদি আসলে কোনো ওয়েল উইশারের মানে শুভেচ্ছা পাওয়া যায় সেটা অনেক বড় একটা প্রাপ্তি হয় আমাদের জন্য, আর আমি তো অনেক খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে আমাদের নীতু বদরগঞ্জ থেকে, খুব সুন্দরভাবে আমার প্রশংসা করেছেন। আচ্ছা এখানে লিখেছেন কি, আচ্ছা দাদা জানেন, আচ্ছা এটা এটা এটা মনে হয় আমাদের রিদমকে লিখেছিল। রানী লিখেছেন, ভাইয়া কেমন আছেন, পলিপাস এত বাড়বে ভাবতে পারি নাই রে ভাই, নাকের বাম সাইডে একটা চুলের মতো জায়গা খালি, তাইলে বাম সাইডে পুরা অফ হয়ে যাবে, সার্জারি ইমার্জেন্সি, বাট 19 ডিসেম্বর ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম অনেক পড়া, সার্জারি করলে পড়তে পারবো না, ওষুধ খেয়ে চলছি, দোয়া করবেন। শুনেন রানী, মানে পড়ালেখার বিষয়টা এমন না যে না আপনি এখন না করলে এই পড়ালেখা চলে যাবে আর কোনো দিন আসবে না। সবার প্রথমে হচ্ছে আপনার নিজের সেফটি, সবার প্রথমে হচ্ছে আপনার নিজের সুস্থতা, তারপর হচ্ছে বাকি সব কিছু, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। ধরেন আপনার কোনো কিছু হয়ে গেলে কেউ বলবে না হারে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, নাকের পলিপাসের কারণে এটা হয়েছে, তখন এটা বলবে যে তিনি কেয়ার করে এটা কেন তখন করেন। এই জন্য আমি আসলে আপনাকে বলবো না যে না আপনি পরীক্ষা ক্যান্সেল করেন বা কোনো কিছু করেন, আপনি ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার যদি বলে যে আপনি মেডিসিন নিয়ে আপনি কিছুটা দিন আসলে এটা পোস্টপোন করতে পারবেন, ওয়েল অ্যান্ড গুড, আর যদি ডাক্তার বলে যে না আপনার এটা ইমার্জেন্সি এটা করতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের দিকে আসলে বেশি নজর দিতে হবে, ঠিক আছে? এটা আপনি একটু মাথায় রাখবেন। সালিহুর আছেন আমাদের সঙ্গে, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, একদম ফাটাফাটি। আর যুক্ত হনু আমার বদরগঞ্জ রংপুর থাকি, ও ভাই মনটা ভালো তো, আজ আমার এলাকায় খুব গরম ভাই, তোমার এই কি কেমন গরম, তোমার ওইখানে কেমন গরম ভাই? আজকে আমার কাছে গরমটা একটু কম মনে হয়েছে, এবং আমি যখন স্টুডিও থেকে বাইরে তাকাচ্ছি তখন আমি দেখছি রোদের প্রকোপ তেমন নাই, যদিও রোদের প্রকোপ এমনিও কমে যাওয়ার কথা কারণ সন্ধ্যা চলে আসছে, তো তারপর আজকে আমার কাছে একটু কম মনে হয়েছে আর কি গরমটা। আচ্ছা হালিমা রংপুর থেকে, হাবিয়া কেমন আছো ভাইয়া? সাথে আছি পুরোটা সময়, থ্যাংক ইউ হালিমা। আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে হালিমা, আরে হালিমা দিয়ে ভরা আজকে। আচ্ছা রিয়া চট্টগ্রাম থেকে আমাকে ভালোবাসা জানিয়েছেন, ভালোবাসা অবিরাম বন্ধু। ভাইয়া সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আয় হায় এখন অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, তমা তমা ফিল করে ফেলেন, আপনি তো অনেক মানে আপনার ইমাজিনেশন পাওয়ার তো খুব ভালো, সো ইমাজিন করেন তারপর আমাকে জানান আসলে কি ইমাজিন করলেন আজকে। সিবত ভাই কেমন আছেন? আমি সিলেট থেকে সৌমিত্র, মাঝে মাঝে মন খারাপ লাগে কিন্তু আপনাকে শুনলে মনটা ভালো থাকে ভাই, আমি ক্লাস 7 পড়ি। আমাদের বন্ধু সিলেট থেকে সৌমিত্র, সৌমিত্র খুবই ভালো লাগলো জেনে, এবং আপনি ক্লাস 7 পড়েন তারপর আপনি অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখেন কথা, আমরা ক্লাস 7 থাকতে এত সুন্দর করে গুছিয়ে লিখতাম না, না আমি লিখতাম কারণ আমি তো লিরিক লিখেছি গানও বানিয়েছি। যাই হোক আপনার মিল আছে আমাদের সাথে, আমরা একটু গুছিয়ে লিখি, ঠিক আছে? তো খুবই ভালো লাগলো সৌমিত্র যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মন খারাপ করবেন না, মন খারাপ হবে এটাকে এনজয় করবেন, মন খারাপ হলেও যে তারপর একটা ভালো সময় আসবে এই জন্য মনটা এখন একটু খারাপ হয়েছে, খুবই ভালো লাগলো আপনি SMS করেছেন এই জন্য। ভাই আমি রংপুর থেকে শুনছি, আমার নাম লিয়াজ ইসলাম, গান শুনতে চেয়েছেন কিন্তু গান আসলে আমি স্পেসিফিক কোনো গান তো শোনাবই কিন্তু স্পেসিফিক রিকোয়েস্টের গান আসলে আমি প্লে করতে পারি না। তিনি লিখেছেন, ভাই আপনি তো আমার মেসেজ পড়েন না, তাহলে একটু আগে কাটটা পড়লাম। এটা যারা লিখে অবশ্য আমার মজাই লাগে যে কারণ পরবর্তী যখন আমি SMS পড়ি তখন তারা সাথে সাথে মিথ্যাবাদী হয়ে যায়, তো যদিও আমি মিথ্যাবাদী বানাতে চাই না তারা তাদের কথার মাধ্যমেই হয়ে যায় আর কি। জীবন লিখেছেন, ভাইয়া ছোটবেলায় ভালো ছিল এখন লাইফে কত প্যারা, ছোটবেলাটা আসলে সবসময় ভালোই থাকে, দায়িত্ব থাকে না, প্যারা থাকে না, দায়িত্ব থাকে না বিধেই মনে হয় যে প্যারা নাই, কিন্তু আসলে সবগুলো সময় সুন্দর যদি আপনি সেই সময়টার দায়িত্বটাকে ঠিক মতো বুঝে নিতে পারেন, ঠিক আছে? আর এমনি আমি অনেক কিছু বুঝি না, আবার অনেক কিছু বুঝি আবার মনে হয় বুঝি না, তো যাই হোক এরকম কনফিউজিং কথাবার্তাই হচ্ছে এটা বুঝি না তোমায় আমি চিনি তবু হয়তো আবার চিনি না, এই টাইপের জিনিসপত্র। কিন্তু তারপর আমাদের লাইফ চলতে থাকে, লাইফ হ্যাজ টু গো অন। তবে এই মুহূর্তে যে গানটা আপনার জন্য আমি প্লে করছি সেটা হচ্ছে বুঝি না আমি। এই গানটা কিন্তু নিজে গেয়েছেন ফুয়াদ এবং গানটা খুব মজার একটা গান, আমার কাছে খুব ভালো লাগে গানটা। গানটা যখন প্রথম বের হয় আমি প্রচুর শুনতাম গানটা, দ্য হিট অ্যালবাম 2 থেকে আর কি অ্যালবামটা, মানে গানটা। তো গানটা শুনে ফেলুন এবং আমি ফিরছি একটু পরেই আরো আরো কথাবার্তা নিয়ে। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Dhaka FM 90.4. Dhaka Metro 9040.

Yes, আপনি শুনছেন ঢাকা FM 90.4, সিফাত তো আছি আর থাকবো অবশ্যই সাতটা পর্যন্ত। এই মুহূর্তে আপনি অবশ্যই টিউন করে আছেন ঢাকা FM 90.4। তো শুধু টিউন করে থাকলে হবে না, যদি আপনার ফোনটি হয় অ্যান্ড্রয়েড বা আইফোন অথবা স্মার্টফোন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি আমাদের ঢাকা FM লিখলেই কিন্তু আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনি বিন্দাস উপভোগ করতে পারেন প্রতিটা গান, প্রতিটা আয়োজন। এর মধ্যে যারা আছেন তাদের কথাবার্তাগুলো বলবো, তবে তার আগে ছোট্ট একটা মানে ইনফরমেশন বলতে পারেন দিতে পারি, সেটা হচ্ছে যে রাফিনিয়া কিন্তু ভারত ম্যাচে আসলে তাকে নাও দেখা যেতে পারে বা তিনি বাদ পড়েছেন হয়তো বা ব্রাজিল থেকে, ব্রাজিল দল থেকে, কারণ তিনি আসলে ব্যথা পেয়েছেন এই ব্যথার কারণে এবং দুশ্চিন্তা কিন্তু বার্সাও আছে এই ক্ষেত্রে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যদি ওনাদের মতো একটা ম্যাচ খেলতাম আমি তো আগামী পাঁচ বছর আর খেলতাম না, মানে যেই পরিমাণ পরিশ্রম করে তারা আসলে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়ে, যে মানে কি পরিমাণ স্টামিনা থাকে একটা প্লেয়ার, এবং আমরা তো মাঠের সেই 90 মিনিট দেখি এবং তার পেছনে যে তাদের কি অক্লান্ত পরিশ্রম মানে সেটা ভয়ঙ্কর। এবং তখন কোন প্লেয়ার এবার কোন লেভেলের ব্যথা পেলে আসলে তারা ম্যাচ থেকে বসে সেটাও একটা বুঝতে হবে। আমরা যেমন ধরেন পা মচকে গেছে, তিন দিন খাটের থেকে নামবো না, তাদের এইটা তো কোনো বিষয়ই না, এটা কন্টিনিউ তাদের এইগুলো থাকেই সাথে। তো আসলে দেখেন আমাদের লাইফ স্টাইল এক একটা মানুষের কত ধরনের মানে কত ভিন্ন রকমের হয়, কত বৈচিত্র্যপূর্ণ হয়, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে বলার এই কারণে। আর যারা খাট থেকে নামেন না, সোফা থেকে নামেন না, যে না কাজ করো ভালো লাগছে না, আরে সুইচটা টিপ দিতে ভালো লাগছে না, কি ফ্যান ছাড়ার জন্য আরেকজনকে ডাক দেন, তারা একটু চিন্তা করবেন যে যত বেশি পরিমাণ আপনি বসে থাকবেন তত বেশি পরিমাণ কিন্তু আপনার মানে মানে স্টামিনা কমে যাওয়ার সম্ভাবনা বা মানে আপনি একদম দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য নিজেকে সচল রাখার জন্য যে আমাদের অবসানের মতো দৌড়াতে হবে খালি জায়গায় জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এখানে আছেন যারা, হ্যালো ভাইয়া কেমন আছো? তমা রংপুর থেকে, আমাদের রংপুরের তমা চলে এসেছেন, শেষ পর্যন্ত তিনি থাকবেন, আরো আছেন আমাদের সঙ্গে। আপনাকে ভাইয়া আপনাকে শুনি, এটা সবাই জানে কিন্তু মেসেজ করাটা কেউ পছন্দ করে না, তাই একবার ধরা পড়লে শেষ আর মনে হয় না শুনতে পারবো। ওকে ঠিক আছে, আচ্ছা নিজেকে সেফ রেখেই আপনি করেন, কথাবার্তা বলেন, সমস্যা নেই। আর অবসান লিখেছেন, জি ভাই সঠিক বলেছেন, আমি তো গাইবান্ধা থেকে আসলাম গতকাল রাত 3টা পর্যন্ত বাইরে ছিলাম, একটু ঠান্ডা লাগছিল, যদিও গাইবান্ধা রংপুর কুড়িগ্রামে শীতের আমেজটা তুলনামূলক আগে শুরু হয়। আচ্ছা, আর সিবত ভাই আপনি ও মুকুল ভাই সহ ডিসেম্বরে জানুয়ারি মাসের দিকে চলেন, আমরা জেলা কুড়িগ্রামে, সেখানে প্রচুর ঠান্ডা থাকে, সেই সময়টা আপনাকে ভালো লাগবে অনেক। ইচ্ছা তো অবশ্যই আছে, এখন দেখা যাক সময় সুযোগ আসলে ওইভাবে মেলানো যায় কিনা। আমরা সবাই অনেক বেশি পরিমাণ লক থাকি, আপনি যেভাবে লক থাকেন আপনার কাজ নিয়ে অনেকটা এরকম। আচ্ছা, কাল রাতে সিলেটে যে বাতাস দিয়েছে আমি পড়ে গিয়েছিলাম মাহাদি, তাই নাকি? মানে তাহলে তো ঝড় বলা যেতে পারে। তো আমার বাড়ি সিলেটের কোন জায়গায় এটা তো আসলে সে বললো, আমি বলতে পারবো না, কারণ আপনাকে বলতে গেলে তো বাকি বন্ধুরা জেনে যাবে, তো সেই ক্ষেত্রে এটা তো তার আসলে সিকিউরিটিটা রইল না, প্রাইভেসিটা তো রইল না, বুঝেন নাই। আচ্ছা যাই হোক, এদিকে SMS এর মাধ্যমে যারা আছেন আমাদের সঙ্গে আছেন, এখানে আছেন হচ্ছে সৃষ্টি, যুক্ত হয়ে গেলাম হাতিবান্ধা থেকে, আমাদের সৃষ্টি যুক্ত হয়েছেন, ধন্যবাদ। হ্যালো সিফাত ভাই কেমন আছেন? আমি মায়া রংপুর থেকে আপনাকে শুনছি, আজ প্রথম কমেন্ট করলাম, আপনি SMS করেছেন। আচ্ছা, আপনি একটা মজার মানুষ ভাইয়া, যত মন খারাপ থাকুক না কেন আপনার কথা শুনলে মন ভালো হয়ে যায়, আপনার শোগুলো অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ মায়া। দোয়া করবেন যেন আমরা সবসময় এভাবে আড্ডা দিতে পারি এবং শত ব্যস্ততার মধ্যেও যেন আমরা কিছুটা সময় আমাদের প্রতিদিনের বের করে নিতে পারি, যেখানে আসলে আমরা চার্জ আপ হবো বা আমরা নিজেদের একটা শক্তি খুঁজে পাবো। শুধু খেলেই কিন্তু মানুষের শক্তি বাড়ে না, মানুষের শক্তি কথার মাধ্যমে বাড়ে, মানুষের শক্তি একটু বুঝ পড়ার মাধ্যমে বাড়ে, একটু আলাপচারিতার মাধ্যমে কিন্তু বাড়ে, ঠিক আছে? দেখবেন যে আপনি অনেক ক্ষুধার্ত কিন্তু আপনি দেখবেন যে কেউ একজন আপনার সঙ্গে এইভাবে কথা বললো যে আপনি যে কাজটাকে নিয়ে টেনশন করছেন অথবা আপনি যেটাকে নিয়ে খুব একটু চিন্তিত সেটা তার দুই একটা কথার মধ্যে আপনি আবার সেই মানে শক্তিটা খুঁজে পেলেন, তখন খাবার দাবার বন্ধ করে দিয়ে মনে হয় যেন ওই কাজটাই করি, যে শরীরের শক্তি চলে আসে। তো যদি খাবার দাবারই একমাত্র শক্তি বাড়াতো শরীরে তাহলে কিন্তু ওই কথা দিয়ে আপনি এত ইন্সপায়ার হতেন না, ঠিক আছে? সো খাবার দাবার ডেফিনেটলি অবশ্যই অনেক জরুরি কিন্তু তার সাথে সাথে সাপোর্টটাও অনেক জরুরি। আচ্ছা হাই সিবাদ ভাই, আমি জুই বাড্ডা থেকে, কেমন আছো? আরে জুই আলহামদুলিল্লাহ ভালো আছি, বাড্ডা থেকে তো যদি SMS না পড়ি ডিরেক্ট চলে আসবেন এসে বলে যাবেন। আচ্ছা জানেন ভাইয়া, আমার এলাকায় ছোট্ট একটা কাঠের ব্রিজ, তার পাশে ছোট্ট চায়ের গল্প বসে চা খাচ্ছে আর আপনার, ওফ আমি চিন্তা করছিলাম আসলে কত সুইট একটা জিনিস। হ্যাঁ, মশা টশা আছে নাকি? আবার সাবধানে থাকবেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু বেড়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু আপনি দোকানে বসেন আমার মনে হয় প্রায় সময় আপনি বসে আড্ডা দেন, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনারও দায়িত্ব, দোকানের যে মালিক আছে এবং আপনার যে বন্ধু বান্ধব আছে সবাই মিলে এক সময় ই করবেন যে এইটার আশেপাশে আমাদের পরিষ্কার করতে হবে, এটা আমাদের বসার জায়গা, এটা যেন খুব সুন্দর থাকে, ঠিক আছে? এইভাবে যখন আপনারটা দেখে আরেকজন করবে এভাবে করতে করতে কিন্তু আমাদের পুরো দেশটা অনেক বেশি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে বন্ধু? আচ্ছা কি খবর, কেমন আছেন? আমি রংপুর থেকে সৌরভ, আমাদের বন্ধু সৌরভ লিখেছিলেন এটা।
আচ্ছা এখানে আছে, আর মাত্র তিন চার দিন পর জানতে পারবে আমার কি ভাই নাকি বোন, আমার খুব আনন্দ হচ্ছে, তোমারও তো ছোট্ট লিসেনার হবে তাই না? ইয়াস জুলি, আমরা এক্সাইটেড, অবশ্যই জানাবেন এবং আমরা দোয়া করি তিনি যেন মানে সুস্থভাবে পৃথিবীতে আসেন এবং সুস্থ থাকেন। হাই ভাই, আমি রাইসা গাজীপুর থেকে, আপনার কণ্ঠে একটা গান শোনান প্লিজ। বন্ধু এখন আর গান না শুনে, এমনি তো আজকে টাইম কম, তার মধ্যে যদি আবার আমি গান শোনাতে যাই তখন আমার হচ্ছে মনে হয় আমার বন্ধুরা যদি চলে যায়। আচ্ছা কেমন আছেন, আমি আপনাকে নিয়মিত শুনি কিন্তু কখনো মেসেজ করিনি, আজকে প্রথম করলাম, ভালো লাগে আপনাকে শুনতে। আমি মুস্তাক আহমেদ ঢাকা থেকে। মুস্তাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আপনি ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তবে নিয়মিত SMS করলে আরো বেশি ভালো লাগবে। জিনিয়া আছেন ভাইয়া, বাসা সবাই ভালো আছে, যুক্ত আছি তোমার সাথে। ওকে জিনিয়া, সবাই ভালো আছে। ওয়াসিফাতি, আপনার গানগুলো, আপনার কণ্ঠ অনেক মিষ্টি, ভালো লাগে। আচ্ছা এটা তো আমরা পড়লাম, আবার লিখেছেন, আচ্ছা হয়েছে, পেয়েছি, ধন্যবাদ। আচ্ছা লিখেছেন মাহমুদুল হাসান। আচ্ছা ভাই সিফাত ভাইয়া, আপনি কি, আপনি যে প্রতি মঙ্গলবার ধাঁধা দেন, এই এই এত ধাঁধাগুলো পান কোথা থেকে? সোর্স তো বলা যাবে না, সোর্স বললে তো হলো না, মানে দেই এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা পরন্ত বিকেলে চারি ঝলমল আলোয় ফুলে ফুলে সাধা সবুজ বাগানে প্রজাপতির ভিড়ে ভরে যায় বাগান। সিফাত ভাইয়া ঢাকা FM এলে বন্ধুত্ব ভরে যায়, নাম্বার চলে যায় মেসেজে। বা বাবা সুন্দর। আচ্ছা লিখেছেন আরো, আসসালামু আলাইকুম ভাই সিদ ভাইয়া। ওকে, তুমি আন্টি ভাবি কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছ, অনেকদিন পর তোমাকে টেক্সট করলাম, ডিপ্রেশনে কি থেকেও, ডিপ্রেশন ক্যান্সার থেকেও ভয়ঙ্কর, আমি পুরোপুরিভাবে শেষ, আমার নামের ফার্স্ট ওয়ার্ড M, বলো তো আমি কে? তাহলে আপনি আমার কাছে এমই, যেহেতু আপনি M, কি মিমি বা মিম? যাই হোক, কোনো ধাঁধা বা কোনো ইসের আনসার করুন। আমি কিন্তু সবসময় বলি এটা, যে আমার বন্ধুরা যখন নিয়মিত লিখে আমার নাম সহ, তাকে মনে পড়ে যে না ফাইন, তার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, আর যদি নাম না দেয় তাহলে আমি নিয়মিত বন্ধুকেও চিনি না, এই জন্য আমি বলি আগে নাম দেওয়ার জন্য, কারণ আমি ব্রেনে আসলে খুব বেশি প্রেশার দিই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমি সব বন্ধুদেরই বলি, যেই জিনিসটা আপনি হাতের কাছে আছে চাইলেই বাই করতে পারেন, আপনি চাইলেই জানতে পারেন, সেটা আপনার মাথার ভিতরে রেখে ভর্তি করার কোনো কিছু নাই। যেমন আমার অনেক সময় রাস্তা মনে থাকতো না, তো ড্রাইভারকে, ড্রাইভারের মনে থাকতো বেশি, তো আমি এটা তার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম, যেটা তিনি নিয়ে যাচ্ছেন সেটার ভিতরে আবার আমি মাথায় নিয়ে মানচিত্র মাথায় রাখার দরকারটা কি? মোবাইল খুললেই মোবাইল অ্যাপ পাওয়া যায়, মানে গুগল অ্যাপ পাওয়া যায়, কেন আমি শুধু শুধু মাথায় মুখস্থ করে এটা রেখে দিব? তো আমার এটা সবারটা যে এরকমই হবে তা না, অনেকেরটা হচ্ছে একবার দেখার পরেই সাথে সাথে সব কিছু বুঝে যায় সে, তো এটা একটা ব্যাপার আছে। কিন্তু এনিওয়ে, তো আলাদাভাবে আসলে আমার নামটা মনে নাই, হয়তো বা অনেক প্রেশার দিতে হবে ব্রেনে, তো আপাতত দিচ্ছি না বন্ধু। তবে আপনি যেটা বলছেন যে সেটা হচ্ছে কি, হতাশা ভয়ঙ্কর, হতাশা নিঃসন্দেহে, ডিপ্রেশন নিঃসন্দেহে ভয়ঙ্কর, ডিপ্রেশন একটা মানুষকে ধ্বংস করে ফেলতে পারে, এই জন্য এটা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। রংপুর থেকে আইবি বলছেন, লিখেছেন আমি নতুন অনেকদিন থেকে শুনছি, তাহলে নতুন হলেন কিভাবে? আচ্ছা পড়ালেখার জন্য SMS দিতে পারি না, না না তাহলে আপনি নতুন না, আপনি পুরাতনই। আচ্ছা লিখেছেন ভাই রংপুর থেকে শুনছি লিয়াদ হাসান, লিয়াদ ইসলাম, তিনি আরো লিখেছিলেন ভাইয়া গানটা ভালো লাগো, থ্যাংক ইউ। আচ্ছা আরো আছেন আমাদের সালিহুর ভাই, আমি খুব শীঘ্রই একদিন সেকেন্ড টাইম ঢাকা FM এ আসবো ইনশাল্লাহ। ওকে, তবে যেদিন আসবো একটা গুড নিউজ নিয়ে আসবো। ওকে, গুড নিউজটা যেদিন আসবো ওই দিনই বলবো, আপনার সাথে আমার আবারও দেখা হবে ভাই ইনশাল্লাহ। অবশ্যই, তাহলে গুড নিউজটা শোনার জন্য আমি আসলে ওয়েট করছি, নাকি ওয়েট করে দেখি, গুড নিউজের জন্য ওয়েট করা যেতেই পারে তাই না? ওকে, সো আমার কিছুক্ষণের মধ্যে আসলে আজানের বিরতি শুরু হবে, তো আমরা আজানের পরে যে আমরা বাকি কথাবার্তা বলবো বা পরবর্তী ঘন্টায় ফিরছি, সঙ্গেই থাকুন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মেট্রো 9040.
1: ঢাকা মেট্রো 9040 শেষ ঘন্টায় চলে এসেছি এবং সিফাত আপনার সঙ্গে আছে। আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। এই ঘন্টায় যদি লিখতে চান অবশ্যই লিখতে পারেন, ওই একই নম্বরই 01841904904। যেমন সালিহুল লিখেছেন, কি লিখেছেন, নিতু আপা আমার বদরগঞ্জের আপা, ওকে, আমি গতকাল আপনার কর্মস্থলের খুব কাছ দিয়ে গিয়েছিলাম কিন্তু আপনার দেখা পাইনি। আচ্ছা, ওকে, আচ্ছা, আর এদিকে আরো আছে, কে আমাদের সঙ্গে আছে দেখি একটু। সিফাত ভাইয়া, আমার পুরো নাম হলো সাইদুল ইসলাম সোহাগ, পুরাটা লিখেছে সোহাগ, লিখে নাই বাকিটুকু বলেন। আচ্ছা, লিখেছিল, জানেন সিফাত ভাইয়া, আমি আজকে রিদম ভাইকে কতবার মেসেজ করেছি, সে একটাও পড়েনি, শুধু লাস্ট বিদায়ের সময় একটা পড়েছে। এখন আপনি বলেন রিদম ভাইকে কি করা উচিত। আমি কিন্তু বন্ধু বলেছি সোহাগ, আসলে এই যে ধরেন এই যে SMS গুলো বা এটা সেটা, আমি কিন্তু বারবার বলেছি যে শুধু SMS পড়ার ক্ষেত্রে আপনি আসলে কাউকেই পাবেন না তেমন ভাবে। আর হয়তো বা রিদমের কোনো একটা সময়ের ব্যাপার ছিল বা অন্য কোনো ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে হয়তো পড়া হয়নি, এবং সবগুলো SMS-ই পড়া হবে, সবার সবগুলো 1, 2, 5 SMS করলে 5 SMS-ই পড়া হবে, বিষয়টা আসলে এরকম না। মজার কোনো কিছু লিখলে সেটা অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করি, কিন্তু সবার সব SMS পড়া হবে এই ধরনের কথা কেউ দিয়েছে কিনা আমি জানি না। আমি কিন্তু স্ট্রেটলি বলে দিই যে না, আসলে সব কথা, সব SMS-ই যে পড়া হয় সবগুলি অন ইয়ারে পড়া হয় বিষয়টা এমন না। SMS আমাদের সবগুলোই মোটামুটি পড়া হয়, কিন্তু কিছু অন ইয়ারে, কিছু অফ ইয়ারে, এরকমভাবে হয় বন্ধু। তো বিষয়টা অনেক মানে এরকম না যে না সবগুলো SMS-ই পড়া হবে, সবগুলো SMS-ই অন ইয়ারে পড়া হবে, এরকম না। এটা যে কারো ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বলেন, রিদমের ক্ষেত্রে বলেন, সবার ক্ষেত্রেই বলেন একই কথা। তো এই জন্য রিদমকে আসলে ভুল বোঝার কোনো কারণ নেই। তিনি লিখেছেন, বিদায়ের সময় একটা পড়েছে, এখন আপনি বলেন রিদম ভাইকে কি করা যায়, বলে দিলাম তো। আচ্ছা, এখানে লিখেছেন, আরে ভাই মনটা আজ একটু ভালো নাই, আমি অল্পতে কেঁদে ফেলি, এটা কি আমার দোষ? তোমার না, একদমই দোষ না, আপনি খুব ইনোসেন্ট, আর আপনি আসলে কি বলবো, আপনার হার্ট অনেক মানে নমনীয় আর কি, যেটাকে বলে। তো সেই ক্ষেত্রে আমাদের, আচ্ছা, কি লিখেছিল, সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি। আচ্ছা, তো অল্পতে আপনি কেঁদে ফেলেন, এটা হয়, এটা অনেক সময় হয় কিন্তু, যে মানুষ রাগের কারণে কেঁদে ফেলে, আবার কেউ কষ্ট পেয়ে কেঁদে, তো আপনি কোন কারণে কাঁদেন, এটা হচ্ছে একটা বিষয়। আর কান্না করেন, ভালো কথা, কিন্তু কান্নাটা যেন অতিরিক্ত না হয়, সেটার জন্য আপনার মাথা ব্যথা হতে পারে, আপনি হতাশায় নিমজ্জিত হতে পারেন, তো সেই ক্ষেত্রে কান্না করবেন। যদি মনে হয় যে একটু হালকা লাগছে, কান্না করেন, কিন্তু মানে অত করবেন না যেটা নিজের জন্য ক্ষতিকর, চোখের নিচে কালি পড়ে গেছে, ঘুম আসছে না, আরও অনেক কিছু হয়, তো এইটা থেকে করবেন না। আমি জানি তোমা আসলে অনেক স্মার্ট একটা মানুষ, সো সেক্ষেত্রে এটা তিনি করেন না, হয়তো বা তিনি একটু ইমোশনাল, সেক্ষেত্রে তার একটু চোখের পানি চলে আসে, এটা ব্যাপার না। আচ্ছা, রানী লিখেছেন, এই জানি তো ভাইয়া, আপনার আপনাকে আমার এত ভালো লাগে। আচ্ছা, এই জন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে, আপনি এত ভালো কেন ভাইয়া, কি করলাম আমি আবার? আচ্ছা ভাইয়া, জানেন আজ আমার মনটা খুব খারাপ, গতকাল উইকলি এক্সামের রিটেন খাতায় নাম লিখতে ভুলে গেছি। হ্যাঁ, নাম লিখতে ভুলে গেছেন, এটা কোনো কথা? এত ভালোভাবে MCQ রিটেন প্রেজেন্ট করলাম, বাট রেজাল্ট আসবে কিনা জানি না। তো প্রথমে তো আগে নামটা কনফার্ম করবেন না, এটা কোনো কথা? তিনি আরও লিখেছিলেন, আচ্ছা আগেরটা তো আমরা পড়েছি, তো রানি এটা কিন্তু সবার প্রথমে মানে একদম সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত এটাতে। আমি তো আমার যতটুকু মনে পড়ে, আমি বোর্ড পরীক্ষার ভিতরে আমার মনে হয় আমার প্রথম 10-15 মিনিট 20 মিনিট শুধুমাত্র এটা চেক করতে করতে যেত, এই নাম লেখা এবং ওগুলো ঠিক আছে কিনা। যদি কোনো কারণবশত পরীক্ষার পরে আমার কাছে মনে হতো যে না এটা তো আমার কাছে মনে হয় ভুল হয়েছে, এই যে আমার টেনশন ঢুকে গেল, এবং তারপর সেটাকে মাথা থেকে বের করতে আমার অনেক সমস্যা হতো, কিন্তু আমি মাথা থেকে বের করতাম এটা। তো রানি এটা একটা এক্সপিরিয়েন্স, আপনি এরপর থেকে সবার প্রথমে আগে পরীক্ষার প্রশ্ন পরে আগে নিজের নাম ঠিকানা ঠিকঠাক আছে কিনা সেটা দেখবেন, ঠিক আছে? আরেকজন হর্ন বাজাচ্ছেন, পিপ পিপ পিপ, মেসেজের বাচ্চা মেসেজ, আর একটু সামনে আগাস না কেন, আমার মেসেজটা সিফাত ভাইয়ার সামনে যাইতে পারছে না, সাইড দে। ওকে সিফাত ভাইয়া, আপনার একটা বিষয় আমার খুব ভালো লাগে লেগেছে, সেটা হচ্ছে আপনি একদম সবার মেসেজের রিপ্লাই অনেক টাইম নিয়ে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বন্ধু। এটা আসলে না সব সময় না করি না, এটা হচ্ছে যে যেইটা আমার কাছে মনে হয় আপনার ভালো লেগেছে, এই জন্য ধন্যবাদ আপনাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে অনেকগুলো কথা থাকে, যে কথাগুলো হচ্ছে যে হয়তো বা আমি আরেকটু বিস্তারিত বললে তিনি বুঝতে পারবেন, এই জন্য আসলে বলা, কিন্তু সবারটা কিন্তু আমি সবসময় খুব দীর্ঘ সময় নিয়ে পড়িনি এবং এটার কোনো সিস্টেমও নেই, এটা জানতে পারলে কর্তৃপক্ষ আমার সই বন্ধ করে দিবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি ট্রাই করি আর কি অল্পের মধ্যে বোঝানোর জন্য, ইচ্ছা থাকে আরও অনেক বলার কিন্তু সেটাকে আরও ছোট করে বলি আমি। আচ্ছা, তিনি আরও লিখেছিলেন, সিওয়াত ভাইয়া আপনার বেশি গরম লাগলে চিটাংয়ে চলে আসুন, 2 দিন ধরে চিটাংয়ে বজ্র সহ বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা গরম মিক্স, 2 দিন থেকে গেলে ফ্রিতে পাচ্ছেন এক আকর্ষণীয় কম্বো গিফট। ওহো, আচ্ছা অফার, আচ্ছা যেখানে

থাকছে 103 ডিগ্রি উপরে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা। তো আর দেরি কিসের? দেরি হচ্ছে যে না আমি এখন সুস্থ থাকতে চাই, আমি যেতে চাই না। আচ্ছা, এখানে লিখেছেন কে? আসসালামু আলাইকুম, আমি প্রায় আপনার শো শুনি, খুব ভালো লাগে। আমি জুয়াইরিয়া, বাহ সুন্দর নাম, জুয়াইরিয়া, চট্টগ্রাম থেকে ক্লাস 9 পড়ি, এই প্রথম মেসেজ দিলাম। চক্কর বক্কর বাচ্চি তো আমার খুব মজা লাগে, ধন্যবাদ। আপনার গানগুলো অনেক সুন্দর, আবারও ধন্যবাদ। মন খারাপ থাকলে আমি রেডিও শুনি, আপনাদের শুনে মন ভালো করি, অনেক খুবই ভালো লাগলো, কৃতজ্ঞতা বন্ধু জুয়াইরিয়া। এবং জুয়াইরিয়া শুধু মন খারাপ থাকলে আমাদের শুনবেন না, মন ভালো থাকলেও শুনবেন, কেমন? তাহলে আমার মনে হয় তখন আমাদেরও ভালো লাগবে একটু। আচ্ছা, লিখেছেন আমাদের বন্ধু, ঠিক 5টা থেকে কি, ঠিক 5টা থেকে সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে। এবার আমি আসার সাথে আমি এখানে ঢাকায় ফেমে এসেছি আর তারা সিলেটে গেছে, না যাক ভালো। জীবন লেগেছে স্কুলে থাকতে, আমার সিফাত নামে বন্ধু ছিল, এখন স্কুল লাইফ এখন খুব মিস করি। এই যে এখন তো এই সিফাত আছে, এই বন্ধুর সঙ্গে কথা বলবেন, সমস্যা কি? আচ্ছা, এখানে আমাদের বন্ধু লিখেছেন, জুলি লিখেছেন, আমার মা প্রেগনেন্ট, আমি যতটুকু পারি মাকে সাহায্য করি, এখন ইয়ারফোনে তোমার শো শুনছি আর মাকে সাহায্য করছি। ভেরি গুড। জানো বাবুটানা ভেতর থেকে মাকে অনেক জ্বালায়, এটাই তো একটা কিউটনেস, ঠিক আছে? মা তো আপনি বুঝেন তো, মানে একটা মায়ের আসলে কত স্যাক্রিফাইস থাকে, একজন মায়ের আসলে কত ধৈর্য থাকে, এবং একজন মা আসলে কত কিছু সহ্য করে সেটা একমাত্র একজন মাই জানে, হ্যাঁ, আর আল্লাহ জানেন। তো আপনি যখন মা হবেন তখন আপনি আসলে এটা উপলব্ধি করতে পারবেন যে আসলে কত কষ্ট করে আমাদের তারা বড় করেন। এবং তারপরে যখন আমরা আসলে এখন বিভিন্ন নিউজ মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যখন আমরা দেখি যে মায়ের উপরে টর্চার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এটা করেছে, সেটাটা আসলে ব্যক্তিগতভাবে আমি তো আসলে নিতে পারি না, যে আসলে নিশ্চয়ই সে কোনো হয়তো বা মানসিকভাবে অসুস্থ বা কোনো কিছু, না হলে তো আপনি আপনার অস্তিত্বের উপরে তো এই ধরনের আঘাত আনতে পারেন না। তো আমরা যাদের মা আমাদের সঙ্গে আছেন, পৃথিবীতে বেঁচে আছেন, দীর্ঘ সময় তাদের খেয়াল রাখার চেষ্টা করব, সবসময় খেয়াল রাখার চেষ্টা করব, যতটুকু পসিবল নিজের ফ্রি সময়টুকুর ভিতর থেকে অবশ্যই মাকে সময় দিব। তারা খুব বেশি কিছু চায় না, শুধুমাত্র আপনার সাপোর্ট চায়, শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলতে চায়, শুধুমাত্র আপনার সঙ্গে একটু আলাপ করতে চায়। যেই ছেলেটাকে নিজের হাতে, যে মেয়েটাকে নিজের হাতে বড় করলেন, তার সঙ্গে তিনি বড় হওয়ার পরে তার থটসগুলো কী, তার থিঙ্কিংগুলো কী, সেগুলো নিয়ে কথা বলতে চায়। তো এটা তো এমন কোনো কিছু না, তাই না? এটা এমন বড় কোনো কিছু না, বরং আরও বেশি চাওয়া উচিত ছিল, তাই না? সো এখন যারা আমাদের আশেপাশে যে যে বন্ধুদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, তাদের সময় দিবেন বেশি করে, দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক আছে? শুধু শুধু প্রেমের কলঙ্ক নিয়ে ঘুরবেন না, না ঘুরলেও আমি প্রেমের কলঙ্কই প্লে করবো। হাবিব ভাইদের গান প্রেমের কলঙ্ক শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ফিরছি আরও কিছুক্ষণ পরে, কিছু গান শুনি আমরা, তারপরে ফিরবো। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

আস্তে আস্তে আমরা শেষের দিকে যাচ্ছি, কিন্তু আরো কিছুটা সময় আছে। আমাদের তমা রংপুর থেকে, তিনি তার বেশ কিছু ছবি কিন্তু শেয়ার করেছেন বিভিন্ন স্টাইলের, এবং তমাকে অনেক অনেক ধন্যবাদ। তমা মনে আগেও একদিন শেয়ার করেছিলেন, এবং আমাদের তমাও খুব সুন্দর এবং খুব কিউট, এবং তমা আজকে একদম প্রথমে নাম ঠিকানা ছাড়াই একদম ছবি পাঠিয়ে দিয়েছেন। তো তমা অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য, যে আপনি আমাদের আরেকজন বন্ধুকে আসলে দেখা হয়ে গেল। তো আমি আসলে চাই যে আমার যতগুলো এই যে বন্ধু আছেন সবাইকেই দেখতে, এখন যদি কারো অবশ্যই সমস্যা থাকে সেক্ষেত্রে প্রয়োজন নাই, বাট যদি সমস্যা না থাকে হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু সবাই মানে কথার সাথে সাথে ছবি শেয়ার করতে পারেন। সেই ছবিটা আপনার নিজের হতে পারে, সেই ছবিটা আপনার এরিয়ার হতে পারে, আপনার এলাকার, বা আপনি কোনো কিছু ক্রিয়েট করেছেন, আপনি কিছু ডিজাইন করেছেন, এরকম কোনো কিছু কিন্তু হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আমাদের রংপুরের তমাকে, এবং সাথে আরও আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, গুড ইভিনিং, চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু ফারুক, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। হ্যাঁ, ও আচ্ছা, গানের রিকোয়েস্ট না, গানের রিকোয়েস্ট রাখতে পারছি না, দুঃখিত। অর্চনা রায় লালমনিরহাট থেকে আছেন, তিনি কি লিখেছেন, কি গো ভাইয়া আছো কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। অর্চনা আছেন কেমন আপনি? আচ্ছা, কলেজে গিয়ে কার কেমন লাগলো? তোমার তো একদম ভালো কি? আমার তো একদম ভালো লাগেনি, কলেজ তো না যেন জেলখানা, একবার ঢুকলে আর বের হওয়ার অপশন নেই। তো কলেজ তো এরকমই থাকবে, আমার কলেজের ক্ষেত্রেও তো এমনটাই হয়েছে, আমি একবার ঢুকলে আর তো বেরোতে পারতাম, আমার জীবনে কোনোদিন ক্লাস ভাঙ করিনি আমি, মানে আমার কলেজ লাইফ ইনফ্যাক্ট। আর মানে টিফিনে যে চলে আসে না, ওইটাও আমি কোনোদিন করতে পারি নাই, মানে আমার এত স্ট্রিক্ট ছিল কলেজ। তো আপনি কি মনে করেছিলেন যে কলেজে যাবেন যখন খুশি মজা? ওইটা ভার্সিটিতে গেলে, তাও আবার ভার্সিটি বলতে সব ভার্সিটি না, প্রাইভেট ভার্সিটিতে আপনি পারবেন না, প্রাইভেট কলেজে আপনি এটা কখনো পারবেন না। তো আপনি যদি স্বাধীনতা বেশি চান, যে না আপনি যখন তখন বেরোয়ে যাবেন, পড়ালেখাটা নিজের মতো করে আপনি করে নেবেন, সেই ক্ষেত্রে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বা আপনি হচ্ছে যে কলেজগুলো আছে সেই নর্মাল মানে সরকারি কলেজগুলো আছে সেগুলোতে জয়েন করতে পারেন। কিন্তু আপনি বেসরকারিতে ঢুকা মানে হচ্ছে আপনি কি আপনাকে তখন মানে তাদের সেই টাইম শিডিউল অনুযায়ী কিন্তু চলতে হবে, ওই ওই স্বাধীনতা আপনাকে দিবে না, আপনি যখন তখন বেরোয়ে যাবেন। তো অর্চনা রায় ব্যাপার না, এই এইটুকু অবশ্যই মানে ফোর্স বা যেটাই বলে মনিটরিংটা দরকার আছে, না হলে আমরা পড়ালেখা করবো না ঠিক মতো। দেখবেন যে ক্লাসের কথা বলে বাইরে চলে গেছি, ঘুরতে গেছি, শপিংয়ে গেছি, এটা গেছি, এটা নিজের জন্য ক্ষতিকর হবে। তো অর্চনা রায়, আপনার আরও বেশ কিছু সমস্যা ছিল, আমি জানি না এখন সেটা কোন পর্যায়ে, তো তারপরে আমি জিজ্ঞেস করবো যে আসলে আপনার সেই সমস্যাটা কত দূর আপনি সমাধান করতে পারলেন বা রিকভার করতে পারলেন। এদিকে আরও যে যে বন্ধুরা আছেন আমাদের সঙ্গে, আমাদের বন্ধু কে, আচ্ছা আমাদের নুসাইবা, নুসাইবা দেখে কি করেছে, নুসাইবা আরও ছবি পাঠিয়েছে আমাকে, আরও তার যে ক্রিয়েশনগুলো আছে আরও সুন্দর সুন্দর কিছু ক্রিয়েশনের ছবি তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, এবং সবগুলোই সুন্দর, অনেক বেশি সুন্দর, আমার কিছু ফেভারিট জিনিস দেখে, ফেভারিট হওয়াটাই সবই, এত সুন্দর করে আপনি বানিয়েছেন, ফেভারিট হবে না কেন। এখানে আমাদের বন্ধু আছেন আমাদের তমা, তমা লিখেছে তুমি অনেক ভালো সং করো, থ্যাংক ইউ তমা, দোয়া করবেন বেশি বেশি করে শুনবেন, বেশি যত বেশি শুনবেন তত বেশি ইন্সপায়ার হবো, যখন থেকে শুনবেন না তখন থেকে আর ইন্সপায়ার হবো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এদিকে আছেন আমাদের বন্ধু জুলি কেরানীগঞ্জ থেকে, কি লিখেছেন তিনি, আল্লাহর রহমতে আমার মা এবং বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি যে আমার আমরা কখনো মাকে কষ্ট দেইনি আর দেবও না ইনশাল্লাহ। ভেরি গুড, এটা সবসময় মনে রাখবেন। আর কোনো কিছু হতেই পারে, মনে করেন যে আমরা যখন বড় হই তখন বাবা মার সঙ্গে আমাদের কিছু মত বিনিময় অথবা দেখা গেছে যে মতের তফাত থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে তাদের সঙ্গে এই জন্যই বলি যে একটা ফ্রেন্ডলি রিলেশন ক্রিয়েট করা, যে আপনি আপনার যে যুক্তিটা আছে সেটাকে বুঝিয়ে বলা, বাবা মাও নিশ্চয়ই তাদের কথাটা বলবেন, তারপরে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান মানে হওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি কখনো কোনো কথা খারাপ লাগে বা আপনার কথা তাদের খারাপ লাগে, আপনারা বসবেন একসাথে বসে কথা বলবেন, কেন কি কারণে বলেছিলেন, এটা ভুল হয়েছে কিনা সরি বলবেন প্রয়োজনে, ঠিক আছে, তাহলে দেখবেন সবকিছু ঠিকঠাক। জিশান আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, সিফাত ভাই পুরা হিরো তাই নাকি, তাহলে কি সিনেমা নাটক এগুলো করে ফেলবো নাকি, চিন্তা করছি করা যায়। আচ্ছা দেখি, আমি হলে ভিলেন টিলেন কিছু একটা হওয়ার চেষ্টা করবো, নায়ক হওয়ার ইচ্ছা নাই আমার আসলে। সিফাত ভাইয়া কেমন আছেন, আপনি সানডেও আমার SMS পড়েননি কেন? নুসরাত নিকিতা, নুসরাত নিকিতা আপনি ভুল করছেন, নুসরাত নিকিতার SMS আমি পড়েছি, আপনি একবার SMS করে চলে গেলে তারপরে কিভাবে বুঝবেন আপনারটা পড়েছি কি পড়ি নাই। আচ্ছা সিফাত ভাই সিলেট থেকে, অন্তরা সিলেটে ধুম বৃষ্টি হচ্ছে, ধুম মচালে। ওকে সালিউর ভাই, আপনার ওখানে গরম বৃষ্টি পাঠাবো, লাগলে জানাবেন, পাঠিয়ে দিবেন ভাই। ভাতিজা আর আমি শুনছি, আর নাম ওর নাম হচ্ছে রাজীব ওয়াজিদ, বাহ সুন্দর নাম, রাজীব ওয়াজিদ রেজা, সুন্দর নাম রাজীব ওয়াজিদ রেজা,
আরোয়ার। আচ্ছা, বয়সে 6 বছর, ওর মা পিটুনি দিয়েছে, আরে স্কুলে যায় নাই, পেট ব্যথা করে, ঠিক মতো পড়ালেখা করে না, কিছু বলেন তো তাকে। আরে ওকে কি বলবো, আমি নিজেই তো স্কুলে যেতাম না পেট ব্যথার কথা বলে। যাকে এটা কোনো ব্যাপার না, মারামারি করার কোনো কিছু নেই, ওকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, ক্লাসের প্রতি ভালোবাসাটা ক্রিয়েট করতে হবে, মারামারি করে কিন্তু কিছু হবে না। শুধু শুধু মেরেছেন ছেলেটাকে, কোনো দরকার ছিল না। রেজা, এটা আসলে ঠিক হয় নাই জিনিসটা, কিন্তু আম্মু মেরেছে তো, এটা আসলে আপনি কিছু বলতেও পারবেন না রেজা। তবে আপনি ছোট হলেও আপনি অনেক বড় মনের দিক থেকে, তো এর পরের বার থেকে পেট ব্যথা হলেও বলবেন যে না, পেট ব্যথা হলেও পেট ব্যথাকে আমি জয় করে ফেলবো, আমি যে স্কুল করে আসবো, ঠিক আছে, তারপরে এসে আমরা ধরেন আপনার পছন্দের যে খাবার সেটা আপনি খাবেন, পেট ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বেশি খারাপ হয়, সিরিয়াসলি খারাপ হয়, তাহলে অবশ্যই বলবেন যে আমার আসলেই সমস্যা হচ্ছে। আর তাছাড়া মিথ্যা কথা বলে স্কুল ই করবেন না, মানে গ্যাপ দিবেন না, ঠিক আছে। তাহলে যে আম্মু মারামারি করে, আর আম্মু তো মারতে চায় না, আম্মু আপনাকে মারে, তারপর তো আম্মুরই অনেক কষ্ট লাগে, বুঝেন না এই জিনিসটা, তো তখন কিন্তু পুরো আপনারও কষ্ট লাগে, আপনার আম্মুরও কষ্ট লাগে, আপনার আম্মুর উপর রাগ হয়, এটা হয় ওটা হয়, দরকার কি? শুধু শুধু স্কুলে যেয়ে আসবেন, 3-4 ঘন্টার ক্লাস করে আবার এসে পড়বেন, আবার আম্মুর সাথে বসে আড্ডা দিবেন, খেলাধুলা করবেন, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ রেজা আপনাকে, আমি রেজাকেই বললাম ডিরেক্টলি। সালিহুল লিখেছে, নিতু আপা আমার কি বদরগঞ্জের আপা, আমি গতকালে আপনার, আচ্ছা এটা তো বললাম, আবার আবারও দেখা করবেন, ও আচ্ছা না, এটা আমরা পড়েছি, তিনি আগেই লিখেছিলেন, আমি আগে পড়ে ফেলেছি আর কি। এনিওয়ে আচ্ছা, থ্যাঙ্কস ব্রো। তারপরে হচ্ছে টাইম বাজানো হয়েছিল, আচ্ছা কালো জলে কুচলা পাতা গানটা নাকি বাজানো হয়েছিল, ওকে। ভাইয়া জানো রাতে ফ্যান ছাড়া থাকতে পারি না আমার, আবার মাঝরাতে কম্বল ছাড়া, সকাল সকাল মনে হয় শীত এসেছে, কিন্তু কিছু সময় পর আবার চির চেনা রোদ, জিনিয়া, একটা কনফিউজিং ওয়েদার, বোঝা যায়, এটা বোঝা যায়। শিপ্তু ভাইয়া, আমার একটা ফ্রেন্ড, আপনার বড় ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে মাহিয়া, কি মাহিমাতুল জান্নাত মিহি, বাহ সুন্দর নাম, মাহিমাতুল জান্নাত মিহি, মাহিমাতুল জান্নাত মিহি, কয়েকবার পড়তে হবে তারপর মুখস্থ হবে। আমি তাকে পছন্দ করি কিন্তু বলতে পারি না, আপনি একটু বলেন। আমি কি পছন্দ করি, আমি তো বন্ধু হিসেবে পছন্দ করি, আমি কিভাবে ভালোবাসাটা বলবো। আচ্ছা তিনি আরো লিখেছিলেন, আমার একটা ফ্রেন্ড আপনার, আচ্ছা এটাই তো লিখেছিলেন, আচ্ছা আমাদের এই বন্ধুর নাম কি, বন্ধুর নাম কই, মাহফুজার, আচ্ছা মাহফুজার হচ্ছে কাকে পছন্দ করে, মাহিমাতুল জান্নাত মিহিকে পছন্দ করে, তো আমি এটা বলে দিলি কি মিহি এটা ই করবে, যাক মিহি, উনি আসলে মনে হয় একটু ভয় পায় আর কি, ছেলে ভালো বা মানুষ ভালো, তো সেই ক্ষেত্রে আপনিও একটু বিবেচনা করবেন। আর আমাদের এই মাহফুজার বন্ধু আপনাকে আমি আসলে বলতে চাই, যদি পছন্দ করেন সরাসরি বলবেন, ঠিক আছে, কারো মাধ্যমে না। এই কাবাব মে হাড্ডি আমাকে বানালেন মানে আপনি শেষ, ঠিক আছে, কাউকে বানানো যাবে না কাবাব মেহাদি। এনিওয়ে আছেন আমাদের সঙ্গে ভাইয়া, কালকে আমাদের পরীক্ষা শেষ হয়েছে, কংগ্রেচুলেশন, রংপুর থেকে শুনছেন আমাদের বন্ধু লিয়াদ ইসলাম, ওকে। আমরা আরো কথাবার্তা পড়ব, তবে আমার মনে হয় একটা গানে যাওয়া দরকার না, গানে যাওয়ার আগে আরো তো অনেক অনেক এস এম এস রয়ে গেছে, আমি আরেকটু করি। সেখানে হচ্ছে গুড ইভিনিং ভাই, ওকে, এখানে লিখেছেন প্রচন্ড বাতাস হয়েছে, সকালে উঠে দেখি পুরো উঠোন পাতায় পাতায় পাতাকিত, ওকে পাতাকিত, ওকে, আই এম তো অবাক। আর শুকনো পাতার উপর হাঁটতে ভালোই লাগে, কচমচ শব্দ হয়, তমা ফ্রম, বললাম না যে তোমার একটা ইমাজিনেশন ব্যাপার আছে, চলে আসবে, এই যে চলে আসলো, সুইট একটা ব্যাপার যে কিবারে একেবারে শুকনো পাতা সেটার উপরে আপনি হাঁটছেন, কচমচ শব্দ হচ্ছে, আমার কানের ভিতরে তো ব্যাকগ্রাউন্ড ওই গানটা আছে যে শুকনো পাতার নূপুর পায়ে, এরকম খুব পছন্দের একটা গান। যাই হোক, রংপুর থেকে আইভি আছেন, ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আইভি ভালো আছি। যাই হোক, আমরা একটু গানে চলে যাই, একটা ভালোবাসা, বোকা ভালোবাসার গান শুনে আসবো, স্টুপিড লাভ বাই জেসন ডেরুলো, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot, hot music.
2: গানে গানে কথায় কথায় এখন বিদায়ের শেষ বেলায়। যাই হোক, আগামী সপ্তাহে আবারও কথাবার্তা হবে আমার বন্ধুদের সঙ্গে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সুস্থ থাকি, তো ইনশাল্লাহ আবার রবিবারে চক্কর বক্কর বাতচিত নিয়ে কিন্তু হাজির হয়ে যাব আপনার সঙ্গে আড্ডা দিতে। এদিকে আমাদের যে বন্ধু প্রিয়া, প্রিয়া তার কিউট বেবির একটা ছবি দিয়েছে মাশাল্লাহ, এবং তার সঙ্গে ছবি, আপনাদের এই ভালোবাসা অটুট থাকুক। এই এই সময়টা আসলে এই যে ছেলে এবং মায়ের, এটা খুবই মধুর একটা সময় আসলে, ঠিক আছে? এবং এটা আসলে মনে রাখা উচিত পরিবারের প্রত্যেকটা মানুষের। তো অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য প্রিয়া এবং প্রিয়ার পরিবার। এবং এখানে আছেন আমাদের যে যে বন্ধু, দেখি এক বন্ধু আসলে অনেক, আমাদের নুসাইবা অনেক ছবি পাঠিয়েছেন আরো। আরে বাবা, উনি তো, আপনি তো একটা আসলে শপিং মল খুলে ফেলতে পারেন নুসাইবা, অনেক অনেক ক্রিয়েশন তো আপনার ভাই। আরো কিছু নাস্তা করেছেন? হ্যাঁ, মোটামুটি সব ডান, এখন বিদায়ের পালা। অর্চনা রায় লিখেছে আছে, প্রবলেম প্রবলেমের জায়গায় আছে, তারপরে তিনি হাসি খুশি আছেন। প্রবলেম থাকবেই অর্চনা, তবে এটা ভালো লাগলো আপনি হাসি খুশি আছেন। এটা এক সময় দেখবেন যে হাসি খুশির চেহারার পেছনেই যে সমস্যাটা চলছে সেই সমস্যার সমাধান করে দিবেন সৃষ্টিকর্তা। আচ্ছা, তিনি রিকোয়েস্টও করেছেন, কিন্তু বন্ধু আমি আসলে এই রিকোয়েস্টটা, গানের রিকোয়েস্টটা রাখতে পারছি না, দুঃখিত। শারমিন আক্তার মুবারিক আছেন, সিওয়াদ ভাই আমাকে ভুলে গেছেন, ভালো থেকো, শুভ সন্ধ্যা। কখন ভুললাম? আমি তো কিছুক্ষণ আগেও বললাম আপনার SMS। আচ্ছা ভাইয়াগো, কেমন আছো? আমার FM এর বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে লেট হলো কারণ কি, পড়া আগে। ইয়াস, পড়া তো অবশ্যই আগে, নিশি লিখেছিলেন। ভাইয়া তোমার স্পাইডার মুভিতে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? স্পাইডারম্যানকে ভালো লাগে, আর কাকে ভালো লাগবে? তবে এই মুহূর্তে নতুন যে ক্যারেক্টারটা জয়েন করেছে, এটা হচ্ছে ওই যে আপনার স্ট্রেঞ্জার থিংস এর যে ম্যাক্স, তাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, মারুফা আছেন আমাদের সঙ্গে মোহাম্মদপুর থেকে, হাই ভাইয়া কেমন আছেন? প্লিজ না, গানের রিকোয়েস্ট রাখতে পারছি না, দুঃখিত বন্ধু। সিফাত ব্রাদার, হাউ আর ইউ? আই এম ফাইন। ড্যামনা থেকে রাহেলা খাতুন অমি, ওকে বন্ধু। আচ্ছা, আমাদের সালিহুর বিদায় নিয়েছেন, আরো আছেন জীবন। ভাইয়া আপনি আমার মেসেজ পড়েন না কেন? কে বললো পড়ি নেই? ও, আপনি জোকস লিখেছিলেন, জোকস তো পড়ি না, তো আপনি মেসেজ লিখেছিলেন সেগুলো তো পড়েছি। যেমন আমার নামে স্কুল বন্ধু ছিল সেটা পড়েছি, তার আগেরটা পড়েছি। আচ্ছা, জুলি কি লিখেছে জানো, আজ ভোরে আমার এদিকে ভূমিকম্প হয়েছিল। কখন হলো? আমি তো এরকম কোনো নিউজ পাই নাই, তারপর হয়তো বা আমি মিস করে গেছি হয়তো বা। রাইসা গাজীপুর থেকে আছেন, ভাইয়া একটা না কতগুলো গান শুনালাম। ইউসুফ আছেন, আড্ডা তো পুরাই জমে ক্ষীর। বন্ধুরা কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, ধন্যবাদ আপনাকে ইউসুফ। ওয়াসিফাতি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিতু, ওকে নিতু আপনিও ভালো থাকবেন। আসমি আছেন সিলেট থেকে, এই যে সুইট বয়েজদের ভাইয়া, আমি যে তোমাকে ইউটিউব কমেন্ট করেছি দেখেছো, ওইটা আপনি ছিলেন আসমি? ওকে, খুশি হয়েছো? অবশ্যই অনেক খুশি হয়েছি। তোমার লাল টিপ গানটা শুনে আমি সত্যি লাল টিপ লাগিয়েছি সেদিন ভাইয়া, তাই নাকি? দেখতে হবে তাহলে, কোনোদিন লাল টিপ লাগিয়ে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে? এবং এটা একটু রোম্যান্টিক ফিলের গান, আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগে আমার এই গানটা। তো সামনে আরও যেগুলো আসছে সেগুলো আপনার আরও ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। এবং অনেক অনেক ধন্যবাদ যারা শুনছেন, কমেন্ট করছেন, মন্তব্য জানাচ্ছেন সবাইকেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সিরাজ ভাই? আমি চাঁদনি সিলেট থেকে বলছি, অনেকদিন পর SMS করলাম, মাঝে কিছু ঝামেলা ছিল তার জন্য তোমার শো শুনতে পারি নাই, আগে শুনতাম এন্ড SMS করতাম, আমাকে ভুলে গেছেন নাকি সিফাত ভাই? ওই যে আমি আর আমার ফ্রেন্ড সুহানা তোমায় শুনতাম, না এখন মনে পড়েছে কিছুটা। ওকে, ধন্যবাদ, আশা করি আপনি এখন থেকে নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত হবেন। আজ আর বেশি কথা বলছি না, আজকে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কারণ আমি বিদায় নেওয়ার পরেই 7টা বাজে আপনি পেয়ে যাবেন ক্যারিয়ার গসিপ মাহবুব ভাইয়ের সঙ্গে, এবং তার সঙ্গে একজন অতিথিও থাকবেন। আপনারা এই আয়োজনটি শুনলে অবশ্যই আপনাদের যে ক্যারিয়ার নিয়ে যে ভাবনাটা আছে সেটা অনেক বেশি পরিমাণ, মানে আপনি ওই ব্যাপারে আরো ভালো একটা ধারণা পাবেন। যেতে যেতে যে গানটা প্লে করে যাব সেটা হচ্ছে সাদ ল্যামজার্ড অ্যান্ড নীতিমোহনের হোমাদোল। এই গানটা সুন্দর সুন্দর বিদায় নিব, আর যেতে যেতে অবশ্যই যে কথাটা বলি সেটা আজকেও বলবো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার গসিপ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। ঢাকা FM 90.4 এর পক্ষ থেকে আমি মাহবুব আছি আপনাদের সঙ্গে। আপনারা যারা ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের ভিডিওটা উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, এবং যারা শুনছেন তাদেরকে অভিনন্দন। আপনারা বেশি বেশি করে আমাদের প্রোগ্রামটা শেয়ার করবেন, তাহলে আমরা অনেকই উপকৃত হব। আমাদের প্রোগ্রামটা আসলে ক্যারিয়ার নিয়ে। আমরা নানাবিধ বিষয় নিয়ে আমরা ক্যারিয়ারের নানাবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। কারণ এখানে হচ্ছে যাদের বয়স নেই, ছাত্র যারা আজকে তাদের ক্যারিয়ার আছে, তারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করে ভবিষ্যতে কি করবে, যারা জব করছে, নতুন ঢুকেছে জবে বা জব সার্চ করছে, তাদের ব্যাপারেও আমরা এখানে আলোচনা করি। যারা অনেক বয়স হয়ে গেছে চাকরি করছে, যারা রিটায়ার্ড করে ফেলেছেন কি করবেন, সব বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়। তো তেমনিভাবে আজকে আমরা আমাদের প্রোগ্রামে এমনভাবে এমন একজন অতিথিকে নিয়ে আসছি যে আমরা ছাত্রদের ক্যারিয়ার নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি আপনাদের সবার জন্য, যারা প্যারেন্টিং আছেন, যাদের বাচ্চারা আছে, যারা পড়াশোনা করছে, সেই মা বাবাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আজকের প্রোগ্রামটা। সো আপনারা প্রোগ্রামটা ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আমাদের ফেসবুক পেজে যারা কানেক্টেড আছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, প্রশ্ন করতে পারেন, আশা করি আমরা সেই প্রশ্নের উত্তর দেব। তো আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে পরিচিত হতে এবং ওনার সঙ্গে কথা বলতে। এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল পর্ব। আমাদের আজকের যে অতিথি এসেছেন, আমাদের অত্যন্ত সম্মানিত একজন অতিথি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র টিচার আরিফিন হক, আফরিনা হক। ওনার আরও একটা পরিচয় আছে, উনি ডিস্ট্রিক্ট ট্রেনার। আর আরও পরিচয় আছে যেগুলো আমরা ওনার কাছে শুনব। তো ঢাকা FM 90.4 এর পক্ষ থেকে আপা আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেজন্য আমরা আপনার কাছে সত্যি কৃতজ্ঞ। আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। আমি আজকে আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সত্যি ভালো লাগছে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যেহেতু আপনি যুক্ত হয়েছেন। আমরা আপনার কাছ থেকে অনেক তথ্য পাবো, যে তথ্যগুলো আসলে আমাদের বাবা মায়ের জন্য অনেক মানে কাজে আসবে এবং ছাত্রছাত্রীরাও অনেক উপকৃত হবে। আমি আসলে ওই জায়গাগুলোতে যাওয়ার আগে যে আপনি যে অ্যাডভাইসগুলো করবেন প্যারেন্টিং এর ক্ষেত্রে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে, তার আগে আমি আপনার কিছু বিষয় জানতে চাই, সে আপনার ব্যক্তিগত। আমি একবারে প্রশ্নগুলো বলে দিই, আপনি আপনার মতো করে বলবেন। সেটা হচ্ছে যে আপনার ছেলেবেলা কিভাবে কেটেছে, ছোটবেলা আপনি বেড়ে উঠেছেন কোথায়, পড়াশোনা কোথায়, এবং আপনার ক্যারিয়ার গোলটা কি ছিল, আপনি এই পেশাতে আসবেন এটাই কি টার্গেট ছিল, বা কিভাবে এসেছেন, কেন এসেছেন, এখন উদ্দেশ্য কি, এই পুরো গল্পটা সংক্ষিপ্ত আপনার কাছে শুনব।
1: আমার নাম আফরিনা হক। আমি পুরনো ঢাকায় বড় হওয়া একজন মানুষ এবং মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া মানুষ। তো আমাদের বেড়ে ওঠার মধ্যে যার অবদানটা সবচেয়ে বেশি, সে হচ্ছে আমাদের মা। আমরা দু ভাই বোন, আমার ভাই আমার অনেক ছোট। তো আসলে মায়েরই খুব ইচ্ছা যে ভালো করে পড়াশোনা করব। যত রকমের হেল্প দরকার সেই ছোট্ট থেকে তার কাছে পেয়েছি আমরা। তো আছে না অনেক বাবা মা যে জাস্ট লিফট করে দেয়, ঠিক সেইভাবে সে আমাদেরকে বড় করেছেন। তো এখনকার বাচ্চারা তো বাবা মাকে একরকম ভয়ই পায় না, তো আমরা এখনো ভয় পাই।

0: মাকে দেখলে বা তার সঙ্গে কথা বলতে গেলে এখনো ভয় পাই। এটা আসলে একরকমের শ্রদ্ধা এবং আমাদেরকে যে বড় করা, সেই বড় করার মধ্যে তার যে আপনার লাইন আপ ছিল, সোজা কথা ট্র্যাকের বাইরে যাওয়া যাবে না, তার সোজা বক্তব্য ছিল এটা যে যেভাবে পথ দেখাবো সেভাবে চলতে হবে।
1: শাসনের প্যাটার্নটা বোধহয় একটু চেঞ্জ হয়েছে
0: এখন, তো চেঞ্জ, অনেক চেঞ্জ। তো তখন তো একটা সময় ছিল যে সামান্য এদিক ট্র্যাকলেস, একটু ট্র্যাকলেস হলেই পিটানি কাকে বলে কত প্রকার কি কি সবই বুঝতে পারতাম আমরা,
1: ব্যথাঘাত করা হতো।
0: হ্যাঁ,
1: এখন তো সেটা নেই,
0: এখন সেটা নেই। এখন তো বাংলাদেশ সরকারের নিয়মই আছে, প্রজ্ঞাপনী জারি করা আছে যে বাচ্চাদের গায়ে হাত তোলা যাবে না, একেবারেই না। সো এখন, তখন যেমন চোখের দিকে তাকালেই ভয় পেতাম যে আমার এই কাজটা করা যাবে না, অথবা কোথাও যাব সেটাও সাহস হতো না বলতে, সে যেখানে যেতে বলবে সেখানে যাব, যেখানে বেড়াতে যাওয়া যাবে না, যে পরিবেশটাকে তার মনে হতো যে না এই পরিবেশটা বেড়ানোর জন্য ভালো না, যেতে দিবে না, যেতাম না, পুরোপুরি তাদের কথা মতো বড় হয়েছি। আর খুব একটা ইয়ে ছিল যে খুব ভোরে উঠে স্কুলে যাওয়ার আগে খাতা রেডি করা, সেখানে শূন্যস্থান লেখা আছে, গ্যাপ আছে, ওই গ্যাপ ফিল আপ করে আমাকে যেতে হবে স্কুলে, অর্থাৎ কিছু না কিছু একটা করে যেতে হবে। এবং তার হাতের লেখাও খুব ওয়ান্ডারফুল, সে সুন্দর করে সেটাকে সাজিয়ে রাখতেন খাতাটা, আমরা গিয়ে শুধু আমি লিখতাম, লিখে তারপর আমাদের ব্রেকফাস্টটা করে বের হয়ে যেতাম। এবং মজার কথা হচ্ছে যে তিনি কিন্তু আমাদের স্কুলেও খুব কম যেতেন, খুব কম, হ্যাঁ খুব কম, রেয়ার।
1: এখন তো মায়েরাই নিয়ে যায়,
0: হ্যাঁ
1: বাচ্চাদের সঙ্গে
0: নিয়ে যায়,
1: তো মা
0: বসে থাকে,
1: বসে থাকে,
0: বসে থাকে,
1: আবার স্কুল পাস করে ফেলে।
0: সেটারও ভিন্ন কারণ আছে, আগে যেমন ছিল যে একটা সিকিউরিটি ছিল, চলাফেরার পরিবেশে আমাদের কোনো চ্যালেঞ্জ ছিল না, খুব কম, সেই চ্যালেঞ্জটা থাকলেও খুব কম, অথবা আমাদের এলাকার মানুষজনও মুরব্বী হিসেবে তখন মানে একটা সেফটি পজিশনে থাকতেন স্টুডেন্টদের জন্য। আর এখন তো সেই পরিবেশ চেঞ্জ হয়েছে, আর আগে তো বাবা মায়েদের ঘরে সন্তান সংখ্যা অনেক ছিল, একটা বাচ্চাকে টেক কেয়ার করতে গেলে আরেকজনকে ঠিকভাবে করা যেত না, আবার দেখা গিয়েছে যে ওই আবার জয়েন্ট ফ্যামিলি যেগুলো ছিল সেখানেও বাচ্চাদেরকে সবাই মিলে টেক কেয়ার করতো, আর এখন তো অনেকের ঘরে একটা বাচ্চা দুইটা বাচ্চা, কাজেই এক্সপেকটেশনটা ওই বাচ্চাগুলোর প্রতি বেশি থাকে, একেবারে সেই ছোট্ট থেকে তাকে সেই বাবা মার ইচ্ছাটাকে পূরণ করতে হবে, এভাবেই তারা বড় করেন, ওই কারণে বসে থাকেন। আবার সিকিউরিটির বিষয়টা আছে যে রাস্তাঘাটে কোনো বিপদ হবে কিনা, আমি রেখে চলে যাব, আবার কোনো সমস্যা হবে কিনা। আগে তো আমরা জ্বর নিয়ে ক্লাস করেছি, পেট ব্যথা নিয়ে ক্লাস করেছি, এখন ওরা এগুলো করতে চায় না, একটু পেট ব্যথা হলো বাসায় ফোন দেব, আসবে গার্জিয়ান আসবে নিয়ে যাবে, এইভাবে আসলে এখন এই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের যেমন আমরা অসুস্থ হলে আমাদেরকে সিক রুমে আমাদের শেষ পর্যন্ত ছুটি হওয়ার আগ পর্যন্ত বসে থাকতে হতো, তখন তো মোবাইলের যুগ ছিল না, সবার বাসায় ফোন ছিল না যে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে সে অসুস্থ তাকে নিয়ে যান, এখন তো মোবাইলে ফোন করে দিলেই বাবা মারা যেখানেই থাকুক আগে সন্তান ছুটে আসবে, এই জায়গাগুলো চেঞ্জ হয়ে গিয়েছে আগের থেকে।
1: আপনি স্কুলিং ছিল কোথায়?
0: আমি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুলে
1: আপনি পড়েছেন?
0: এখানে আমি পড়াশোনা করেছি একদম কেজি থেকে নিয়ে এসএসসি পর্যন্ত।
1: কলেজ এখানে?
0: কলেজ হচ্ছে বদ্রুন্নেসা কলেজ ছিল, আর অনার্স মাস্টার্স করেছি ইডেন থেকে।
1: আমি আপনার কাছ থেকে যতটুকু জানলাম যে এর আগে প্রোগ্রামে আসার আগে যে আপনি পড়াশোনা করারত অবস্থায় জবে ঢুকে গিয়েছিলেন।
0: হ্যাঁ, সেটাও একটা মানে বিশেষ ঘটনা ছিল, যেহেতু আমি স্কুলে পড়তাম বা পড়েছি, তো আমাকে জানতেন আমাদের যে সিস্টার, আমাদের মিশনারি স্কুল যেটাতে পড়েছি এটা পরিচালিত হয় হচ্ছে সিস্টারদের দিয়ে। তো একসময় তো ফরেনার সিস্টাররা ছিলেন, ধীরে ধীরে এখন সব মানে বাঙালি সিস্টাররা কাজ করেন, তো ওই পরিবেশে যেহেতু বড় হয়েছি আর ওনাদের গঠন দেওয়াটা একটু ভিন্ন রকম ছিল, আর ওনারা তো আসলে ফ্যামিলিতে থাকেন না, তারা আলাদাই যেহেতু এই ক্ষেত্রে কাজ করবেন বলে তারা কিন্তু ফ্যামিলিটাকে ত্যাগই করেন, তো তারা হাউস, ওখানে ভিতরে হাউস থাকে সেখানে কাজ করেন, তো তাদের ওই ফ্যামিলি বিষয়গুলো তারা বোধ হয় একটু কমই যোগাযোগ রাখেন, যার কারণে তার পুরো মনোযোগটাই থাকে স্টুডেন্টদের প্রতি, তাকে কিভাবে বড় করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই মানে বড় হওয়ার যে বিষয়গুলো, আমাদেরটা আসলে অন্যরকমই ছিল। তো যখন আমরা পড়াশোনা করতাম, আমাদের শুধু যে পড়াশোনা বা পড়ালেখাই করছি তা না, আমাদের যে আলাদা যে সাংস্কৃতিক মানে অঙ্গনের যে বিচরণ, তারপরে যখন বৃত্তি পরীক্ষা দিতাম তখন আলাদা করে টেক কেয়ার করা, ওটা কিন্তু অন্য স্কুলগুলোতে তখন হতো না, কিন্তু আমাদের স্কুলে সেই সময় এই টেক কেয়ারগুলো করতেন। তো ওই দেখা যায় যে সিস্টাররা জানতেন যে আমরা আসলে কেমন করে বড় হয়েছি। তো সে কারণেই একদিন ডেকে বসেন, আমাদের কোনো একজন শিক্ষক অসুস্থ ছিলেন, বলল যে ওই ব্যাচটা খুব, ওই যেই ব্যাচটা এসএসসি দেবে ওই ব্যাচে খুব ভালো ভালো মেয়েরা ছিল। তো সেই সময় আমাদের প্রিন্সিপাল যিনি ছিলেন সিস্টার লুসমেরি, উনি ডাকলেন যে আসো একটু ক্লাস নিয়ে দাও। আমি বললাম যে আমি তো এখন আমার অনার্স তো শেষ হয়নি। বলে সমস্যা নেই, তুমি তো এই সাবজেক্টেই রানিং আছো, এসএসসির যে সিলেবাস তার থেকে তো তোমার মানে বিস্তারণটা আরও বেশি, তুমি পারবে। তো প্রথম প্রথম একটু মানে ভয় লেগেছিল, পরে দেখি যে না, আমি যা পড়ে আসছি সব কিছুই এখানে তো খুবই। তো সেই থেকে শুরু করা। তো তখন এসে জয়েন করি, এরপরে আরও একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। এরকম করতে করতে আমার দেখা যায় যে রেজাল্ট হয় অনার্সের, আমি মাস্টার্সে ভর্তি হই। তো তখনও চলে যেতে চেয়েছিলাম, পড়াশোনা করব, আমার মা বলতো লেখাপড়া মানে ই হবে, ডিস্টার্ব হবে, ছেড়ে দাও এখন, মাস্টার্স করো, তারপর যেটাতে কাজ করতে চাও সেখানে করো।
1: আন্টি কি ইচ্ছা ছিল আপনাকে, কি কি
0: বাবা? ওই যে ট্র্যাডিশনালি সব বাবা মা যেভাবে ভাবে যে হ্যাঁ মেডিকেল সায়েন্সে পড়তে হবে, তো পরীক্ষা দিয়েছিলাম, আলটিমেটলি সেই গোল পূরণ হয়নি
1: যেভাবে সেটাই টার্গেট ছিল।
0: আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে সত্যিকার অর্থে যেটা গবেষণা ধর্মী কাজ করতে, তো সেটা মেডিকেল সায়েন্সেও সম্ভব, বা আমি যদি টিচিং প্রফেশনে আসি সেটাতে যদি আরো দূরে যাওয়া সম্ভব,
1: সেখানে তো আরো বেশি সুযোগ গবেষণা।
0: এখন গবেষণা মানে এখন হচ্ছে চাইল্ড সাইকোলজি নিয়ে গবেষণা, যে একটা বাচ্চা আসলে কি বলতে চায় বা কি বলতে পারে বা কি করতে পারে এখন আগে থেকেই বুঝতে পারি, এইটা আর কি এসেছে।
1: এটা তো আমার মনে হয় যে আমার এই গবেষণার কাজগুলো বেশি গুরুত্ব পাওয়া উচিত,
0: গুরুত্ব পাওয়া উচিত,
1: ফিউচার তো তাদের কাছে।
0: আর এখন তো সময় আরো বেশি টাফ সময়, এখনকার বাচ্চাদেরকে আসলে ট্র্যাকে রাখা সত্যি কষ্ট, কারণ ওরা এখন আমাদের থেকে অনেক বেশি জানে। আগে যেমন আমাদের জানার জায়গাটা ছিল শুধু শিক্ষক, বই পুস্তক জার্নাল, আর এখন তো ওরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ওয়েবসাইট, অর্থাৎ যার যেখানে ইন্টারেস্ট সে সুন্দর করে ঢুকে যেতে পারছে। এবং আমরাও খুব ছোটবেলা থেকেই তাদের হাতে বিভিন্ন ডিভাইস তুলে দিচ্ছি, তো ভালো হওয়ার থাকলে সে আসলে কোনোভাবে আর এই গাইডেন্সটা খুব জরুরি। এখন আমরা মোবাইলের দোষ দেই, কম্পিউটারের দোষ দেই, সামাজিক যোগাযোগ মাধ্যমের দোষ দেই, কিন্তু আসলে শুরুটা করতে হয় কিন্তু ঘর থেকে। আপনি যদি ঘর থেকে একটা ভালো গাইড করতে পারেন, আমার মনে হয় না ওরা ট্র্যাকলেস হবে। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের আসলে অনেক গবেষণার বিষয় আছে।
1: আপনার অনেকগুলো, আপনার কথা থেকে আমি অনেকগুলো প্রশ্ন আমার মাথায় চলে আসছে, হয়তো সবগুলো মনে থাকবে না, ভুলে যাব। তারপর আমার এখন যেটা জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে, আমরা যে বাবা মায়ের যে গাইড করছি বাচ্চাদের, কিভাবে গাইড করছি, এইটা আমি মিল খুঁজে পাচ্ছি না। আমাদেরকে আমাদের বাবা মা যেভাবে গাইড করেছে সেটার সঙ্গে মিল খুঁজে পাচ্ছি না, এক, যার কারণে কি কিছু ডিফারেন্স দেখা দিচ্ছে, নাকি এটা সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আধুনিকতার ছোঁয়ার কারণে ডিফারেন্সটা আসতেছে, বা আমাদের প্যারেন্টিংয়ে তাদের প্যারেন্টিংয়ের সঙ্গে ডিফারেন্সটা কোথায়?
0: এটা আসলে অনেক বিশাল একটা বিষয়, এই প্যারেন্টিং বিষয়টা এখন অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক কিছু করার আছে, অনেক কিছু। তো আমার মনে হয় এখন আমরা শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য যে টাইপের প্ল্যান করি, প্যারেন্টিংয়ের জন্য একটা প্ল্যান দরকার, কোর্স দরকার। হ্যাঁ, যে যারা নতুন বাবা মা হবে তারা একটা বাচ্চাকে জিরো থেকে নিয়ে একটা নির্দিষ্ট টার্গেট পর্যন্ত, যতক্ষণ না ওর নিজের একটা ইচ্ছা মানে প্রতিফলিত হচ্ছে তার আগ পর্যন্ত তাকে কিভাবে সে যাতে কিছু হতে পারে, কিছু করতে পারে, ওই জায়গাটা পর্যন্ত নিয়ে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জার্নি। অনেকে আছে নতুন বাবা মা বুঝতে পারে না। হ্যাঁ, যখন আমাদেরও শিশু জন্মগ্রহণ করেছে আমরাও কিন্তু বুঝতে পারিনি, কিন্তু ওই যে মায়ের প্যারেন্টিং এটা খুব গুরুত্বপূর্ণ, যে ওখান থেকে শিখে আসছি যে না এটা এরকমটা করা যাবে না। আর তাছাড়া শিক্ষকতা পেশায় আসার কারণে গত এতগুলো ব্যাচের স্টুডেন্ট বের হয়েছে আমাদের হাত থেকে, প্রত্যেকেরই আচার আচরণ দেখেছি, এই দেখতে দেখতে একটা মানে ধারণা হয়ে গিয়েছে যে আসলে এভাবে করলে ভালো। আর তার সঙ্গে যুক্ত করতে হবে বর্তমান সময়কে। এখন আমি যদি পুরাতন ধ্যান ধারণা রেখে দিই, আমি যদি শুধুই শিক্ষক হতে চাই, তাহলে আমি কোন স্টুডেন্টকে ভালো স্টুডেন্ট হিসেবে, ভালো মন মানসিকতার স্টুডেন্ট হিসেবে বের করতে পারবো না। আমাকে এখন ওর মনটার দিকেও তাকাতে হবে, আবার সে তার মনের দিকে তাকাতে গিয়ে সে যেন ট্র্যাকলেস না হয় সেটাও তাকাতে হবে, আবার তার পারিবারিক অবস্থাটা কিরকম, আমি এটা অর্থনৈতিক অবস্থা বোঝাচ্ছি না, বোঝাচ্ছি হচ্ছে তার ফ্যামিলির মন মানসিকতাটা কেমন, সে কিভাবে বড় হচ্ছে, সেই বাচ্চাটা ক্লাসের আরো যে 50টা বাচ্চা আছে তার সঙ্গে ম্যাচ করতে পারবে কিনা, 50টা বাচ্চা 50টা ফ্যামিলির, প্রত্যেকটা ফ্যামিলির একটা বৈশিষ্ট্য আছে, সে সেটা এখানে অ্যাপ্লাই করছে। এখন যেই আচরণগুলো অ্যাগ্রেসিভ হয়, যে আচরণগুলো পলিশ হয়, এর মধ্যে কিন্তু ম্যাচ করা খুব টাফ। তারপরে দেখা গিয়েছে যে আমাদের সময় মায়েরা কিন্তু বলতো যে হ্যাঁ অমুকের সঙ্গে মিশা যাবে না, একদম স্ট্রেট না, না মানে না। আর এখন তো আপনি সেটা বলতে পারবেন না, কারণ ওই বাচ্চাটা যেমনই হোক তার কাছ থেকেও কিছু শেখার আছে। তারপরে আবার তার সঙ্গে মিশে তাকে ভালোও করা যেতে পারে, তাকে একটা লাইনেও আনা যেতে পারে। তো এরকম নানা চিন্তা করে আসলে এখন কাজ করতে হয়। তো সেই প্যারেন্টিং আর এই প্যারেন্টিংয়ে অনেক পার্থক্য। আপনি আমাদের সময় কিন্তু আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারতাম না, যে আমাকে এটা করতে হবে বা আমি অমুক জায়গায় বেড়াতে যাব। এখন ওরা স্ট্রেট বলে ফেলে যে এই পরীক্ষার পরে আমাকে কিন্তু অমুক দেশে নিয়ে যেতে হবে, এই পরীক্ষার পরে আমি বাংলাদেশের অমুক জেলাতে বেড়াতে যাব, বা আমি এই রেজাল্টটা করব কিন্তু আমাকে এই কাজটা করে দিতে হবে, কন্ডিশনাল, এভরিথিং ইজ কন্ডিশনাল। আমি ভালো রেজাল্ট করবো আমাকে কম্পিউটার কিনে দিতে হবে, আমি ভালো রেজাল্ট করবো আমাকে স্মার্টফোন কিনে দিতে হবে। তা স্মার্টফোনও এখন পুরনো ধ্যান ধারণা, আমাকে এখন আইফোন কিনে দিতে হবে, মানে এরকম লেভেলে চলে গেছে। হ্যাঁ, তো যার কারণে হয় কি বাবা মাও তখন কিছু করার থাকে না, তাকে পথে রাখতে অনেকে রাজি হয়ে যায়, কিন্তু আসলে সেই সময়টাই তাকে বাজিয়ে দেখতে হয় যে আমি যে তাকে এই জিনিসটা দেব। একটু পিছনে হোমওয়ার্ক করতে হয় যে আমার মেয়ের আসলে ইন্টারেস্টটা কোন জায়গায় বা আমার ছেলের ইন্টারেস্টটা কোন জায়গায়। তো ওইটাকে খেয়াল করে তাকে আসলে ডিভাইস তিনি দেবেন কি দেবেন না, তখন তাকেও একটা কন্ডিশন দিতে হয় যে আমি দেব কিন্তু আমার এই কন্ডিশন আছে। আর স্মার্ট যুগ, বাবা মাকেও ডিভাইস ব্যবহারে স্মার্ট হতে হয়। আমার সন্তানটা কোন কোন ওয়েবসাইটে ঢুকছে সেই হিস্ট্রিটাও যেন তিনি চেক করে ঘুমাতে যান, এইটা প্যারেন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। যে সারাদিন আমি যখন তার সামনে ছিলাম না, তার হাতে যখন একটা স্মার্টফোন ছিল অথবা সে কম্পিউটারে ছিল, আমি একটু চেক করি সে কোথায় কোথায় ঢুকেছে। তা আমাদের বাসায় আমার বড় ছেলের মেইল অ্যাড্রেস দিয়ে কিন্তু আমাদের টিভির যে আপনার মেইল অ্যাড্রেস ওটা দিয়ে খোলা,
1: ওটা দিয়ে ওপেন করতে হয়।
0: হ্যাঁ, এখন খোলা থাকে, ইজিলি দেখা যায় ও সারাদিন কি করেছে কোথায় ঢুকেছে। এখন তো বড়ই হয়ে গিয়েছে, এখন তো আর সেটা চেক করার প্রয়োজনও নাই, কারণ এখন নিজেই পথ চলতে পারবে ইনশাল্লাহ। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা বলা জরুরি, একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া। আপনি তাকে যে একেবারেই ওটা থেকে আলাদা করে দিবেন সেটাও পারবেন না, কারণ তখন কিন্তু ওর মধ্যে একটা আক্ষেপ সৃষ্টি হবে। একটা ফ্রেম টাইম দিয়ে দাও যে তুমি এইটুকু সময়ের মধ্যে তুমি মানে সোশ্যালিজম করতে পারবে, এইটুকু সময়ের জন্য তোমার এই কাজটা বরাদ্দ এইটুকু সময়ের মধ্যে। তাহলে দেখা যায় কি ওর মনের ইচ্ছাটাও পূরণ হলো, আমরাও কিন্তু ওদেরকে একটা লাইনে আনতে পারছি। আর ওরা তো এখন যা চায় তাই পেয়ে যায়, আমাদের সময় পকেট মানি তো চাইতে পারতাম না।
1: কারণটা কি? আমরা বাবা মায়ের কাছে চাইতেও ভয় পেতাম, তারপর টিচারদের কাছেও কিছু একটা চাইবো যে ছুটি চাইবো সেটাও ভয় পেতাম। আর শ্রদ্ধা ভয় দুটোই কিন্তু ছিল, এখন দুইটা মনে হয় একটু কমে গেছে।
0: শ্রদ্ধা আসলে খুঁজে পেতে হয় যে আছে কিনা, ভয় নাই একেবারেই নেই,
1: দুইটাই কমে গেছে।
0: হ্যাঁ দুইটাই কমে গেছে, শ্রদ্ধাটা আসলে খুঁজতে হয় যে ওর মধ্যে কি অন্যের প্রতি শ্রদ্ধা আছে কিনা।
1: এটা আমি যেমন একটা টিচারকে শ্রদ্ধা করতাম, আমি তো নিশ্চয়ই আমার বাচ্চাকে সেটাই শিখাবো যে আমি শ্রদ্ধা করো, কিন্তু সেটা করে না। এবং আমি যেমন আমার টিচারকে এখনো ভয় পাই, এখনো আমার টিচারের সঙ্গে যদি দেখা হয় আমরা পা ছুঁয়ে সালাম করি,
0: সালাম,
1: পা ছুঁয়ে যে সালাম করতেছে এটা এটা দেখেও কিন্তু আমার বাচ্চারা শিখছে না,
0: শিখছে না সেটাই।
1: কিন্তু ওরা ওদের টিচারকে ওভাবে ট্রিট করে না, এটার পেছনে কিসের
0: কারণ তো অবশ্যই আছে। এখানে আমি বলবো ওই যে বললাম প্যারেন্টিং, আগে আমাদের সময় কি ছিল, একজন শিক্ষক সম্পর্কে একটা, আমি জানি ওই শিক্ষকটার কিছু একটা সমস্যা আছে, মাকে বলতে সাহস পেতাম না, বাবাকে বলতে সাহস পেতাম না, যে কিছু হলে শিক্ষকের নামে এত বড় কথা, ও তো মানুষই হবে না।
1: স্কুলে মায়ের খেয়ে আসছে, বাসায় যদি জানতে পারছে যে স্কুলে মায়ের খেতে হয়েছে, স্কুলে কেন মায়ের খাইলাম সেই প্রশ্ন না করে আরো একবার
0: আরো একবার পিটানি, হ্যাঁ, যে কেন এই এই এই কমপ্লেইনটা আমাকে কেন শুনতে,
1: হ্যাঁ এখন তো
0: এই এটার উল্টা এখনকার। আমি মনে করি এখানে আমার যে এতদিনের,
1: হ্যাঁ
0: আমার যে দেখা ঘটনা, যে
1: আপনি তো অনেক বছর টিচিং প্রফেশনে, এত বছর থাকার কারণে আপনি এতগুলো যুগ মানে এতগুলো ব্যাচ দেখেছেন, কতগুলো স্টুডেন্টের মানে প্রচলন কি, তাদের আচার আচরণ শিষ্টাচার সবকিছু দেখেন, চালচলন পোশাক আশাক তাদের স্টাইল তাদের কথা বলার সবকিছু দেখে আসছেন, মানে কোনটাকে মনে হচ্ছে যে খুব ভালো একটা সময় ছিল?
0: আসলে আগেই ভালো সময় ছিল, এখনো যে সময় খারাপ আমি বলবো না, কিন্তু আমাদের প্যারেন্টসদের কিছু চিন্তা চেঞ্জ করতে হবে। যেমন আগে যেমন এই যে বললাম যে শিক্ষক সম্পর্কে কোনো কথা বলতে মাকে সাহস পেতাম না, কিন্তু এখন যেটা যে আমি বলবো কি, হয়তো আমার প্যারেন্টস বসে বসে আমার সামনে শিক্ষক সম্পর্কে এমন কিছু কথা বলছেন যে স্টুডেন্টের শ্রদ্ধাটাই নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষকের প্রতি।
1: এখানে কি শুধু প্যারেন্টের দায়
0: না, এখানে ডেফিনেটলি শিক্ষকেরও দায় আছে, প্রত্যেক মানুষই ফেরেস্তা না, শিক্ষকও মানুষ প্যারেন্টও মানুষ। তো আপনি যখন শিক্ষকের কথা বলবেন, আমাদের সময় যখন আমরা স্কুলে পড়তাম, আমাদের আজকে থেকে তো বহু বছর আগেকার কথা, তো যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু যারা শিক্ষক হিসেবে আসতেন তারা শিক্ষকই ছিলেন, একেবারে মন মানসিকতায় চলাফেরায় পুরোপুরি শিক্ষক ছিলেন। এখন বোধহয় কিছু বাণিজ্যিক শিক্ষক যোগ হয়েছে, যারা আর কি শিক্ষকতাকে একটা ছাতা হিসেবে ব্যবহার করে, মূল উদ্দেশ্য থাকে যে একটা আমাকে আমার ভরণ পোষণ বা আমার ইনকামটাকে একটু ফ্লারিশ করতে হবে।
1: এই ওনাদের ইমেজটা কিছু ডাউন
0: হয়েছে, কিছুটা ডাউন হয়েছে এই ক্ষেত্রে। হ্যাঁ আর যারা আসলে দেখা যায় যে এই ক্ষেত্রে যেসব স্টুডেন্টরা সাফার করে তারা ভয়ঙ্কর সাফার করে, তখন খুব কষ্ট যে যেই শিক্ষকের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছে সে যে টাইপেরই সাফারিং হোক। হ্যাঁ তো আসলে তো তার শিক্ষকতা পেশায় আসার দরকার ছিল না, সে আরো কিছু করতে পারত, অন্য কোনো পেশায় যেতে পারত। আমি এটা খুব চিন্তা করি যে বিজনেসের তো অভাব নাই, টাকা ইনকামের পথের অভাব নাই, এখন মানুষ চোখ খুললেই বিজনেসের অনেক রাস্তা খোলা, তো ওই সব পেশায় তারা যেতে পারত, শিক্ষকতা পেশায় না এসে। তো এখানে এসে দেখা গিয়েছে যে সে মনে প্রাণে শিক্ষক না কিন্তু শিক্ষকতা করছে, তখন দেখা গিয়েছে হয় তার অর্থনৈতিক বিষয়টাকে সে বড় করে দেখছে, অথবা তার অন্য কোনো সমস্যা আছে, অর্থনৈতিক বিষয়ের সাথে সাথে অন্য কোনো সমস্যা আছে, সেইগুলো নিয়ে বাচ্চারা সাফার করে। এগুলো আসলে ঠিক না। আমার মনে হয় শিক্ষকতা পেশায় আসতে হলে আপনাকে একদম মেন্টালি রেডি হয়ে আসতে হবে যে আমার বাচ্চাটাকে আমি যেভাবে বড় করতে চাচ্ছি আমি ওই বাচ্চাটার দিকে ওভাবেই তাকাবো। এবং আপনি যখন একটা কোনো বাচ্চা যদি বুঝতে পারে যে আপনি তাকে আদর করছেন বা আদর করেন, আপনাকে কিন্তু কাছে গিয়ে তাকে আদর করতে হবে না, আপনি বকা দিলেও সে কিন্তু দেখবে যে সেটাকে অ্যাকসেপ্ট করছে যে না আমার শিক্ষক আমার ভালো চায়। এবং প্রতিনিয়ত তার পড়ার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তাকে মোটিভেশন দেওয়া, আর এখন তো শুধু পড়া না, হ্যাঁ এখন তো আপনাকে মানে আগে শিক্ষক ছিল, আগে মানুষ শিক্ষকতা পেশায় এসে শিক্ষক ছিল, এখন কিন্তু সে শুধু শিক্ষক না, সে কিন্তু একজন গাইড, হ্যাঁ একদম খুব মানে বড় একটা গাইড। এরপরে আমার মনে হয় আর খুব অল্প দিনের মধ্যে শিক্ষক আর গাইডও থাকবেন না, সে ফ্যাসিলিটেটর হয়ে যাবেন। তো তখন দেখা যাবে যে পড়াশোনাটা স্টুডেন্টই করছে, আমাকে শুধু রাস্তাটা দেখিয়ে দিতে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, অনেক আগে তারা জ্ঞানী মানুষ, তারা অনেক কথাই বলতেন, তো বলেছিলেন যে আমরা আসলে মানুষকে শিক্ষা দিতে পারি না, তার ভেতরে যে শিক্ষা আছে ওটাকে বের করে আনতে সাহায্য করি। এটার মনে হয় এখনকার প্রতিফলনটা এভাবেই হচ্ছে যে আসলে আমাদেরকে এখন ওইভাবেই কাজ করতে হবে যে সে কি চায়। আর আপনি একটা হয়তো আপনি তাকে গাইড করতে পারেন এই চিন্তা এভাবে যে আমাদের দেশের কনটেক্সটে তোমাকে এই পড়াশোনাটা করলে ভালো, ওই পড়াশোনাটা করতে ভালো, বা এই পড়াশোনা করতে গেলে তোমার এফোর্ট বেশি দিতে হবে কিন্তু তোমার আউটকামটা ভালো হবে, জ্ঞান বাড়বে। আর কিছু কিছু তো শর্টকাট পথ থাকেই, তো সেই শর্টকাট পথগুলো আসলে কখনো ভালো হয় না, কখনোই ভালো হয় না। তাই একজন শিক্ষক হিসেবে সেই গাইডও আমাদের করা উচিত না। তো যতক্ষণ পর্যন্ত সে চিন্তা করতে পারছে ততক্ষণ পর্যন্ত তাকে অনেকগুলো অপশন দিয়ে তাকেই চিন্তা করতে দেওয়া উচিত যে তুমি বেছে নাও, আমি এই এই অপশনগুলো বললাম, এই অপশনগুলো হলে তোমাদের জন্য ভালো হবে, এখন তোমার বেছে নাও। এখন ওর যদি একটা ইচ্ছা থাকে, ওর যদি একটা প্ল্যান থাকে, ওর যদি কমফোর্ট জোন থাকে, দেখা যাবে যে একটা বাচ্চা আগাতে বাধ্য আগাবে।
1: আমার কাছে একটা প্রশ্ন আসছে যে প্যারেন্টিংটা ধরে নিলাম যে ঠিক হচ্ছে না, কিন্তু যখন স্কুলে আসে, আপনাদের কাছে তো সব বাচ্চাই সমান, বা কলেজে যে ছেলেটাকে যে মেয়েটাকে আপনি পড়াচ্ছেন সে সবাই সমান, সেই জায়গাতে আপনাদের ট্রিটমেন্টটা কি হয়? এই যে আস্তে আস্তে আপনার মানুষ গড়ার কারিগর যেভাবে তাদেরকে গড়ে তুলছেন, এই প্রক্রিয়াটা কি, মানে কি ম্যাজিক আপনাদের কাছে আছে যে একটা ছেলে দেখা গেল যে ভালো ছাত্র না, তাকে নিয়ে কিছু আশাও করছে না তার গার্ডিয়ান, বাট কিভাবে যেন একটা জায়গায় এসে টার্ন নিয়ে নিল এবং সে খুব ভালো করল। আবার দেখা যাচ্ছে একটা ছেলে খুব ভালো রেজাল্ট ভালো করছে, হঠাৎ করে এসে সে ঝরে পড়ল। এই জায়গাগুলোতে কি ট্রিটমেন্ট আছে, আর এই জায়গাগুলোতে আপনার ফিলোসফি কি, আসলে কিভাবে দেখছেন এটা?
0: আচ্ছা, এক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যে যেটা করা উচিত,
1: প্রথমে আপনাদের কি প্রক্রিয়ায় তাদেরকে তুলে আনছেন, আর আপনাদের স্কুলের পলিসিটা আমার মনে হয় খুবই ভালো পলিসি, মানে এমনভাবে আপনারা গাইড করেন, তৈরি করে দেন, মনে হয় যে চাবি দিয়ে ছেড়ে দিলেন আর গাড়িটা চলে যাচ্ছে। এই এই যে মিশনারি স্কুলগুলোর এই পলিসিগুলো আমাদের অন্যান্য স্কুলগুলো কেন নিচ্ছে না?
0: আসলে মিশনারি স্কুল তো কাজই করে সেবামূলক কাজ, তো এখানে দেখা যায় যে স্বার্থ আসলে কাজ করে না, উদ্দেশ্যটাই থাকে হচ্ছে যে এখানে আমরা মানুষ হিসেবে মানুষ গড়ব। তো ওখানে স্থান কাল পাত্র এটাও দেখা হয় না। তো আর তাছাড়া এখন তো ভর্তি সিস্টেমটা লটারি, তো এখানে আপনি বুঝতেও পারবেন না যে কার মেধা আছে কার মেধা নাই। আর আমার কাছে মনে হয় কি, মেধা নাই বলতে কোনো কথা নাই, যে একটু চিন্তা কম করতে পারে তাকে চিন্তার জন্য মোটিভেশন দেওয়াটা জরুরি এখনকার জেনারেশনের জন্য, যে চিন্তা করতে পারা। এবং এখনকার পড়াশোনাটা মানে যত আপনি প্রশ্ন করবেন ওকে তত আপনি ওর থেকে জানতে পারবেন। তাই প্রশ্ন করতে করতে করতে করতে আপনি দেখবেন যে ও কোন ক্যাটাগরির, আপনি নিজেই বুঝে যাবেন।
1: মানে এটা আগে আপনার স্টাডি করে
0: স্টাডি করতে হবে, ক্লাসরুমকে স্টাডি করা খুব জরুরি। আর আরো একটা বড় সমস্যা যে আমাদের তো এখন ক্লাসরুমের আকার অনেক বড়।
1: আপনি কি ওয়ান টু ওয়ান করে সবাইকে,
0: আমরা যখন পড়তাম তখন তো আমাদের টিচাররা ওয়ান টু ওয়ানই আমাদেরকে মানে কন্টাক্ট করতো, অ্যাসেসমেন্ট করতো, কাছে আসতো, আর হাতের লেখা তো মানে আঁকা বাঁকা করার কোনো উপায় নেই। আমাদের মিশনারি স্কুলে বেশিরভাগ প্রতিষ্ঠানে দেখবেন কার্সিভ রাইটিং, একদম ছোট্ট থেকে ওই কার্সিভ প্র্যাকটিস করা হতো। তো যারা আমরা শিখতাম তাদেরও মনে হতো যে বিষয়টা তো অনেক সুন্দর, তখন নিজের মধ্যে একটা মোটিভেশন চলে আসতো যে আমাকে হ্যান্ড রাইটিংটা ভালো করতে হবে। আর তাছাড়া মায়েরা তো ছিল আঙ্গুলের মধ্যে স্কেল দিয়ে বাড়ি দেওয়া, এটা খারাপ হচ্ছে, এটা হয়নি যে ঠিক করতে হবে। আর এখন যেহেতু টাইপিংয়ের যুগ, শুধুমাত্র পরীক্ষার সময় ওরা লেখে, আর দেখা গিয়েছে যে আমি একটা ক্লাস নিচ্ছি, আমি অনেক কিছু ওকে দেখাচ্ছি, প্রজেক্টরে দেখাচ্ছি, ও বাসায় গিয়েও সেটা টাইপ করে নিচ্ছে, বা অনেক সময় অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছি, আমরা মেইলে নিচ্ছি, ও টাইপ করছে। সো হ্যান্ড রাইটিংয়ের গুরুত্বটা মনে হয় আগের থেকে কমে গিয়েছে, কিন্তু হ্যান্ড রাইটিংটা ভালো করা খুব জরুরি, এই জন্য যেটা একটা ব্যক্তিত্বের লক্ষণ আমার কাছে মনে হয়, যে মানসিক ইয়েটা প্রকাশ পায়, একটা বাচ্চার মস্তিষ্কের অবস্থাটা কেমন সেটা তার লেখায় প্রকাশ
1: বোঝা যায়,
0: বোঝা যায়
1: সে কতটা আসলে পরিপাটি
0: পরিপাটি আর আলাদা করে নিয়ে বসতে পারতাম। এখন হয় কি, এত স্টুডেন্ট যে ক্লান্তি লাগে ক্লাসে, যে পড়ানোর সময় দেখা গিয়েছে যে একজন চিৎকার করছে, একজন মানে ছোট ক্লাসে বিশেষ করে যেগুলো হয়, আমি একটু ওয়াশরুমে যাব, দেখা গিয়েছে যে ওরা ওয়াশরুমে গিয়েই দুই তিনজন মিলে গল্প করছে। তো এই জিনিসগুলো তো আগে আসলে ছিল না, এই যে ক্লাস থেকে সরে যাওয়া, এই সরে যাওয়াটাকেও যদি আমি মোটিভেশন দিয়ে ক্লাসে বসাতে পারতাম তবুও ভালো হতো। এখন আমি যদি ওখান থেকে বের হয়ে এসে ওয়াশরুমের পাশে গল্প করছে এটাকে বের করে আনতে যাই, তাহলে আমার ক্লাসটা নষ্ট হবে। আর আমাদের স্কুলগুলোতে যেটা হয়, আমার মনে হয় যে সিলেবাসটা কমপ্লিট করতে আমরা উঠে পড়ে লেগে যাই, কিন্তু সিলেবাসের সঙ্গে যে জীবনের সিলেবাসটাও জরুরি এটা কিন্তু আসলে আমরা খুব কম খেয়াল করি। কিন্তু মিশনারি প্রতিষ্ঠানগুলোতে যেটা হয়, সকালবেলা আপনার জাতীয় সঙ্গীতের সাথে প্রতিজ্ঞাত করতেই হয়, তারপরে আপনার রয়েছে প্রার্থনা, হ্যাঁ প্রার্থনা সঙ্গীত আছে, একদম শুরু করে করতেই হয় সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তারপরে আপনার ক্লাসে যখন যাচ্ছে, প্রতিটা ক্লাসের টিচাররাই দেখা যায় যে দুই তিন মিনিট, কারণ সময় থাকে 40-45 কখনো 35 এরকম, তো প্রথম দুই তিন মিনিট তাকে ঠিক করতেই সময় যাচ্ছে যে এটা করা যাবে না, এটা করতে হবে, ওইটা করতে হবে। এই সময়গুলো যখন আমরা ব্যয় করি, যে বাচ্চাটা দেখবেন আপনার মনোযোগ দিয়ে কথা শুনছে, সে এক সময় দেখবেন যে ঠিকই ক্লাসে মনোযোগ দিয়ে দিয়েছে। কিন্তু ওই যে দেখা যায় যে আগের দিন রাতে আমি একটা সোশ্যাল মিডিয়াতে ঢুকেছিলাম, এই জিনিসটা দেখে আসছি, এরকম যখন পাশাপাশি গল্প হয় ওইটা থেকে বের করে আনতে খুব কষ্ট হয়, তখন জায়গা চেঞ্জ করতে হয়। তো এই জন্য মনে হয় কি, যে ক্লাসের আকারটা যদি একটু কম হয় তাহলে আরো বেশি ভালো করে শিক্ষকতা করা যায়,
1: ফোকাস করা যায়
0: স্টুডেন্টদের।
1: কলেজের স্টুডেন্টদের উপরে কেমন?
0: কলেজ তো ওরা একটা পর্যায়ে চলেই যায়, হ্যাঁ স্কুলের স্টুডেন্ট তো রীতিমতো বলতে পারেন যে একদম কাদামাটির মতো থাকে, তাকে একটা জায়গায় মানে তাকে ফ্রেমে বন্দি করতে হয় অথবা মোল্ডিং করতে হয়। তো কলেজগুলোতে যেটা হয়, যেমন দেখবেন আপনি স্কুলে পড়াতে হলে আপনাকে বিএড করতেই হবে, হ্যাঁ তো বিএড তো একটা ট্রেনিং, বিএড কিন্তু আসলে কোনো, এটা সোজা কথা একটা প্রফেশনাল ডিগ্রি, যে আপনি যে প্রফেশনে ঢুকছেন সেই প্রফেশনে আপনি কেমন করে মানে পরিচালনা করবেন ক্লাস সেটা জানা, না জানলে কিন্তু আপনি স্কুলে পড়াতে পারবেন না। কিন্তু কলেজে তো আর বিএড লাগে না, কারণ ওরা অলরেডি একটা অধ্যায় পুরো পার করে আসছে। তখন হচ্ছে ওদেরকে শুধু ফোকাস করানো যে কোথায় কোথায় তাকে পড়তে হবে, আর সাথে হচ্ছে অসৎ সঙ্গে যেন না মিশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এখন যে ক্লাবিং করা, হ্যাঁ যেমন সায়েন্স ক্লাব বলেন, আইসিটি ক্লাব বলেন, এনভায়রনমেন্ট ক্লাব বলেন, এইগুলোতে যদি বেশি করে ইনভলভ করে দেওয়া যায় তখন কিন্তু সে স্কুলের বাইরে তার পড়াশোনার মানে ফাঁকে ফাঁকে এই ক্লাবগুলোর কাজ যখন করছে, ক্লাবের কাজ করতে গেলে কিন্তু রিসার্চের কাজ করতে হয়, একটা ক্লাবকে পরিচালনা করতে গেলে তার ওয়ার্কশপটা কি করতে হবে, তখন যখন ওরা একটা কাজে ব্যস্ত থাকে ওদের কিন্তু ডিস্ট্র্যাক্ট হওয়ার সম্ভাবনাটাও কম থাকে, বাইরে সময় দেবে না, সোশ্যাল মিডিয়াতে বেশি সময় ব্যয় করবে না, যদি করেও সেটা হচ্ছে তার টপিক খোঁজার কাজে সে ব্যয় করছে। আমার মনে হয় এই জায়গাগুলোতে আমরা যদি ওদেরকে আগিয়ে নেই যে না তুমি খোঁজো, মোবাইল ইউজ করো, আচ্ছা এটা খোঁজো, তো তাহলে ও ওর মধ্যে তো এটা থাকলো যে আমি তো ডিভাইস ইউজ করছি, হ্যাঁ সো আমি একটু এগিয়ে দিলাম যে তুমি এইটা ইউজ করো বা এইটা করো বা ওই ওই জায়গাটাতে যাও, বা তোমার টিচার তোমাকে আজকে এই ব্যাপারে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা এই ওয়েবসাইটটাতে আমি দেখেছি যে তথ্য আছে, তুমি ঢুকে দেখতে পারো যে সেটা, এইভাবে দিলে আসলে ওটা ডিভাইসও ইউজ করলো আবার একই সঙ্গে তাদের কাজও হলো। তো এটা জরুরি।
1: মাইন্ডসেট কেমন আগের বাচ্চাদের, দেখা যাচ্ছে 90-এর দশকের বাচ্চাদের আর এখনকার বাচ্চাদের মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্সটা কোথায়?
0: এখন তো আসলে আগে তো
1: বাচ্চা কি থাকে, লক্ষ্য কি থাকে, কি ধরনের কথা বলে,
0: তখন তো একটা সময় ছিল যে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, এখন তো সেই মাইন্ডসেটটা নাই।
1: এবং আগের মতো সাবমিসিভও না ওরা,
0: না এখন তো দেখা গিয়েছে যে একটা বাচ্চা যদি ভালো গান জানে সে গান গেয়েও সুপারস্টার হয়ে যাচ্ছে,
1: টিকটক করবে, এরকম মতো থাকে। হ্যাঁ, আবার কেউ কেউ দেখা যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে কিশোর গ্যাং এ জয়েন করবে, এরকম চিন্তা ভাবনা।
0: ওইটা আসলে
1: এটা কেন হচ্ছে?
0: এইটা আমি বলবো,
1: আপনাদের দৃষ্টিভঙ্গি কি যে কিশোর গ্যাং এর ব্যাপারে, অ্যাসেসমেন্টটা কি?
0: আমাদের স্টুডেন্ট যারা বের হয় তারা তো আসলে এই টাইপের কেউ না, ওই বিষয়টা আসলে আমাদের খুব বেশি অ্যানালাইসিস করা হয়নি।
1: যেহেতু
0: তো আমার কাছে মনে হচ্ছে যে, যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম না একটা একজন অধ্যাপক দম্পতির ছেলে অপ্রতিম, তো অপ্রতিম যে বয়সের ছিল তার থেকে সে বড় বয়সের ছেলেদের সঙ্গে মিশত, তার মা তো একজন অধ্যাপক ছিলেন, একটাই বাচ্চা তার, তো অধ্যাপনার পাশে তো তার সন্তানকে সময় দেওয়াটা দরকার ছিল যে ছেলে কার সঙ্গে মিশছে। যেমন আমার বাচ্চাদের বেলায় ওরা যখন ফ্রেন্ড তৈরি হয় ওদের, আমি কিন্তু কার সঙ্গে ফ্রেন্ড, তার বাসায় গিয়েছি। হ্যাঁ, দেখা গেছে জীবনে আমি একবারই গিয়েছি বা দুইবার গিয়েছি, আমাকে জানতে হবে যে আমার ছেলেটা কোন ফ্যামিলির। এখানে কিন্তু শুধু যে বাচ্চাটার সঙ্গে মিশছে সেই বাচ্চাটা বড় কথা না, সে তো একটা পরিবেশে বড় হচ্ছে, সেই পরিবেশটা কেমন, অর্থনৈতিক অবস্থা খারাপ থাকুক বাট ফ্যামিলির মানসিক অবস্থাটা যেন ভালো থাকে, এইটা খুব জরুরি। তো ও যে মিশত বিভিন্ন জনের সঙ্গে, এটা আসলে খোঁজাটা দরকার ছিল। আর আরও কিছু কথা আসলে বলতে হয়, কিন্তু বলতে গিয়েও কিন্তু আমাদের মধ্যে দ্বিধা কাজ করে, যে আগে যেমন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন কিন্তু বাবা মা যদি কোনো কাজে ব্যস্ত থাকত, দাদি হোক, নানি হোক, ফুপু হোক, চাচা হোক, খালা হোক, মামা হোক, বাচ্চাটাকে কিন্তু খেয়াল রাখত। এখন তো মাইক্রো ফ্যামিলি, হ্যাঁ, বাবা মা যদি চাকরিতে ব্যস্ত থাকেন বাচ্চাটা কিন্তু বাসায় একা, কাজের মেয়ের কাছে বড় হচ্ছে, অথবা এমন জন সাথে আছে সে হয়তো ওর থেকে বয়সে বড় বা তার চিন্তা ভাবনার লেভেল অন্যরকম, তখন তার সঙ্গে মিশে সেই চিন্তাটাই করছে। তো একটা আমি বলবো না যে যারা বাসায় হেল্পিং হ্যান্ড তারা সবাই খারাপ, কিন্তু কিছু কিছু তো থাকেই, তারা যদি নিজেরা পড়াশোনা করতো তাহলে তো তাকে আর এই জায়গায় আসতে হতো না। সো কার সঙ্গে মিশছে, মিশে বড় হচ্ছে, সেই মেন্টালিটিরই হচ্ছে। তখন দেখা যায় যে বাবা মা যখন বুঝতে পারে যে আমার বাচ্চাটা কিন্তু ঠিক পথে নাই, তখন অনেক দেরি হয়ে যায়। আর এখন তো আরও বেশি ইমোশনাল, আপনি সামান্য কিছু বলবেন দেখা যাবে যে এমন একটা কাজ করে ফেলবে যে তখন বাবা মায়ের আর রিগ্রেটের আর কোনো মানে সুযোগ থাকে না।
1: আপনারা কি ধরনের গাইড করতে পারেন বাবা মাকে এই জায়গাতে প্যারেন্টিং এর ক্ষেত্রে, বা তাদেরকে কি কি কাউন্সেলিং আপনারা দিয়ে থাকেন?
0: আমার মনে হয় এটা তো শুধুমাত্র স্কুলগুলোকে প্যারেন্টিং এর ক্ষেত্রে কাজ, কারণ আমাদের তো কাজ বাচ্চাদের নিয়ে, প্যারেন্টদের নিয়ে তো আর আমাদের কাজ না। আর দু একটা প্যারেন্ট যদি একটু অন্যরকম থাকে তখন দেখা যায় যে দু একজনকে ডেকে আমরা কথা বলতে পারি, কিন্তু গ্রস মানে ইয়েতে তো আমরা পারবো না। এক্ষেত্রে আসলে প্যারেন্টসদেরই মানে নিজেদেরই পড়াশোনা করতে হবে।
1: অনেক স্কুলে তো প্যারেন্টস মিটিং হয়, কলেজেও মিটিং হয়, প্যারেন্টস বাবা আমাকে ডাকাচ্ছে, স্টুডেন্ট খারাপ করলে বা রেজাল্ট খারাপ করলে বা তার তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে স্কুলে শৃঙ্খলা ভঙ্গের কারণে, বাবা আমাকে ডাকাচ্ছে, ডেকে কথা বলছে, সেই জায়গায় কেমন ফিডব্যাক আসে, ফলাফল কেমন আসে?
0: আসলে অভিজ্ঞতা তো অনেক রকমের, কখনো কখনো দেখা যায় যে প্যারেন্টস কল করলে তিনি তার বাসার টিউটরকে নিয়ে চলে আসেন, প্যারেন্টস জানেনই না যে তার বাচ্চাটা কি পড়াশোনা করছেন। তো আমি মনে করি এখনকার প্যারেন্টসরা তো অনেক স্মার্ট আগের তুলনায়, আবার কম বেশি একাডেমিক পড়াশোনাটা অনেকেরই আছে। তা আমি যে সাবজেক্টে পড়াশোনা করে আসছি আমার বাচ্চার তো সেই সাবজেক্ট কোনো না কোনোভাবে আছেই। হ্যাঁ, আমি যদি সায়েন্স থেকে পড়ে আসি তার সায়েন্সের সাবজেক্ট সবগুলো আমি কিছু হলে আমার পড়াশোনা থাকে, প্র্যাকটিস না থাকুক আমি নিজেও পড়ি। তারপরে যদি আমি আর্টস থেকে আসি সেখানেও অনেক কিছু করার সুযোগ আছে, আমি যদি কমার্স থেকে আসি সেখানেও অনেক কিছু করার, এবং এখন তো স্কুলগুলোতে একদম সাবজেক্ট একদম আইডেন্টিফাই করা যে এই সাবজেক্টগুলো মানে পড়ানো হচ্ছে, তো বাবাই হোক মা হোক, বাবা যেই সাবজেক্টে পড়াশোনা করেছেন সে তার বাচ্চাটাকে ওই সাবজেক্ট নিয়ে বসতে পারেন, মা যেই সাবজেক্ট পড়ে আসছেন সে ওইটা নিয়ে বসতে পারেন, বাকিটার জন্য আচ্ছা ঠিক আছে তোমার এটার জন্য কি প্রয়োজন, এই যে একটু সময় দেওয়া, এতে কিন্তু বুঝবে মনে রাখবে যে বিকেলেই হোক সন্ধ্যাই হোক আমার বাবা বা আমার মা আমাকে নিয়ে তো একটু কথা বলবেই। হ্যাঁ, তো আমাকে তো সেটার উত্তরটা প্রস্তুত রাখতে হবে, তখন কিন্তু সে দেখা যাবে যে সেটার জন্য একটা প্রস্তুতি রাখবে। আর প্যারেন্টিং এর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গুড ফ্রেন্ড হওয়া। বাচ্চারা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকার কারণে কথা কিন্তু কম বলে, কিন্তু যখন স্কুলে যায় তখন তো তার হাতে ডিভাইস নাই, সব কথা মনে হয় ওখানেই ঢেলে দিচ্ছে। তখন আমরা বিপদে পড়ি যে হায় আল্লাহ এই কথা কেমন করে থামাবো। তো বাসায় আপনি তাকে কথা বলতে দেখবেন না, কোনো গেস্ট আসলো তার সামনে যাবে না। আমাদের যেমন গেস্ট আসলে তাকে একটা নাস্তা দিতে হবে, তার জন্য একটু চা তৈরি করতে হবে, আমরা উঠে যেতাম বা এগুলো রেডি করে আনতাম, সাজিয়ে নিয়ে সামনে দিতাম। এখন কিন্তু এই জিনিসটা খুব কম, মায়েরাই করছে, আচ্ছা আমার বাচ্চা পড়তেছে পড়ুক। কিন্তু তার যে লাইফ স্কিলটা জানাও জরুরি। এমনও তো হতে পারে যে আমি বাবা মা আমি তো কোনো একটা দুর্ঘটনায় মারাও যেতে পারি, তা আমার বাচ্চাটা ওই সময় কি রান্না করে খাবে? মাইক্রো ফ্যামিলি, হেল্প করার কেউ নেই, আর এখন তো কেউ কারো দায়িত্বও নিতে চায় না। সো তার নিজের খাবারটা নিজে যেন একটু হলেও তৈরি করে খেতে পারে সে স্কিলটাও কিন্তু জানা জরুরি। এখন শুধু পড়াশোনায় ভালো হলে বা পড়াশোনায় খারাপ হলে আমি ওটা শেখাবো না, এটাও তো না। যে গত কিছুদিন আগে যে একটা কারিকুলাম ছিল, বাইশের কারিকুলাম, সেখানেও যে ডিম ভাজা নিয়ে অনেক কথা হয়েছে না, অনেক সমালোচনা হয়েছে। তো ডিম ভাজা তো পুরা অধ্যায় জুড়ে ছিল না, কোনো একটা অধ্যায়ের কোনো একটা পার্ট। আমরা গার্হস্থ অর্থনীতি পড়েছি না, যে কেমন করে রান্না করতে হয়, টুকটাক জিনিস কেমন করে একটু সেলাই করতে হয়, এগুলো তো আমরা মানে প্রজেক্ট জমা দিতাম, রুমাল তৈরি করে জমা দিতাম। তো এটা তো আসলে লাইফ স্কিল। তো তখন যেরকম সমালোচনাটা দেখেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো জিনিসকে আমরা এইভাবে দেখছি কেন? বরং বলতে পারি যে হ্যাঁ এটাও শিখবে, সাথে আরো কিছু শিখবে। এই যে পজিটিভ মন মানসিকতা, পজিটিভ মোটিভেশন, আমার মনে হয় এটাও কমে গিয়েছে। আবার প্যারেন্টসরা চিন্তা করে, আমার তো একটাই বাচ্চা, যদি এর কিছু হয় না থাক যেমন আছে তেমন থাকুক, এরকম মেন্টালিটিও কিন্তু আছে।
1: এই জায়গাগুলোতে আপনারা কি কি ট্রিটমেন্ট দিচ্ছেন তাদের?
0: আসলে কিছু
1: কোনো প্রক্রিয়া আছে
0: এইটা? আসলে প্যারেন্টসকে তো আর কাউন্সিলিং করা যায় না,
1: যখন স্কুলে আসে বা কলেজে আসে তখন তাদেরকে ব্রিফ করা হয়
0: না। আমাদের যখন প্যারেন্টস মিটিং হয়, আমাদের কম বেশি সব শিক্ষকরাই কথা বলেন, অনেকে আছে খুব সুন্দর মেনে নেন, হ্যাঁ ঠিক আছে আমি শুনলাম, একটা গাইডেন্স পেলাম, আমি আমার বাচ্চাকে এখন থেকে এভাবেই করবো। আর কেউ কেউ আছে যে খুব অ্যাগ্রেসিভ আচরণ করে, তো তখন হয় কি বাচ্চা যখন দেখে যে আমার বাবা মার আচরণটা এরকম, ও কিন্তু ওই রকম দেখে সে শিখছে তা না, সে ছোট থেকে ওভাবেই তাকে দেখে বড় হচ্ছে। সো তার নিজের আচরণটা এটাকে সে স্বাভাবিক ধরে নেয় যে না আমার বাবা মা যখন করছে তাহলে এটা রাইট। এখন মিশনারি স্কুল হোক আর অন্য স্কুল হোক, প্যারেন্ট তো আর মিশনারি না, প্যারেন্ট তো
1: স্কুলে তো কিছুটা রেস্ট্রিকশন আপনাদের আছে।
0: এখন যারা মানে ওই সময় যে বাচ্চাগুলো স্কুলে ঢোকেন তারা তো জানেন যে আমার বাচ্চাটা এখানে ঢুকেছে নিশ্চয়ই ভালো কিছু হবে, তো সেক্ষেত্রে তার নিজের মন মানসিকতাটাও মানে কি বলবো পরিবর্তন করাটা জরুরি, যে আমি এই স্কুলের এই পরিবেশের সাথে আমাকেও ম্যাচ করতে হবে, তাহলে আমার লাইফ স্টাইলটাও চেঞ্জ হবে, আমার বাচ্চার লাইফ স্টাইলটাও চেঞ্জ হবে, আর স্কুলও একটা ভালো পরিবেশ দিতে পারবে। তো এই কাউন্সিলিংগুলো আমার মনে হয় যে যেমন গভর্নমেন্টের তো অনেক অনলাইন কোর্স থাকে, অনেক কোর্স থাকে, যেমন আমরা এখন টিচাররা সাইবার সিকিউরিটি নিয়ে কোর্স করছি। হ্যাঁ, কোর্স কমপ্লিট হলে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে আমি এটা জানি, এবং ওই কোর্স নিয়ে আমাকে ক্লাসেও আলোচনা করতে হচ্ছে যে তুমি একটা মেয়ে বা তুমি একটা ছেলে, তুমি বিপদে পড়লে তুমি কার হেল্প চাইবে, বাবা মা যদি সামনে না থাকে বা বাবা মা যদি হেল্প না করে। অনেক তো অনেক রকম প্যারেন্ট থাকে, হ্যাঁ, যে সব প্যারেন্টই যে একেবারে 99% ভালো তা তো না, এখন কিছু কিছু প্যারেন্ট তো থাকে, সেই সংখ্যা খুব কম, খুব কম। তখন দেখা যায় বাচ্চা তার কাছে কিছু পাচ্ছে না, কোনো হেল্প পাচ্ছে না, অথবা কোনো বাবা মা কোনো বাচ্চার প্যারেন্টই নেই, মারা গেছে, সে কার কাছে হেল্প চাইবে? তো তখন দেখা গেছে যে তার নিজের সেফটির জন্য, তার নিজের সিকিউরিটির জন্য কোন কোন জায়গায় হেল্প পাওয়া যাবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের ICT বইতেও লেখা থাকে, আমরা আলোচনা করি। তো এইখানে যেমন আমরা কোর্স করছি, ঠিক এরকম যদি প্যারেন্টসদের জন্য প্যারেন্টিং এর কোর্সগুলো রাখা হয় যে একটা শিশু জন্মের পরে এত থেকে এত বয়স পর্যন্ত শিশুকে এভাবে বড় করতে হবে, তাহলে সে অনলাইন কোর্স করে নিল, তাকে আর জায়গায় যেতে হলো না।
1: এখন আপনার এই আমাদের এই আলোচনার মধ্যেই ব্যতিক্রমধর্মী একটা চিন্তা আমার ওই চিন্তা থেকে প্রশ্নটা আসলো, সেটা হচ্ছে এমন দেখা যাচ্ছে যে গ্রামে যে ছেলেটা তিন বেলা খাবার পাচ্ছে না ঠিক মতো, বা বাবার আয় খুবই সীমিত, ভাই বোন অনেকগুলো, অনেক কষ্ট করে সেও কাজ করে, সেও কাজ করে লেখাপড়া করছে এবং একসময় সে খুব ভালো করছে এবং ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভালো জব করছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই জায়গায় প্যারেন্টিংটা কতটুকু আসলে
0: এখানে হয় কি? আমি বলবো সেই বাবা মা অনেক ভাগ্যবান।
1: হ্যাঁ,
0: এখন বাচ্চা যদি দেখে যে তার বাবা খুব কষ্ট করছে বা তার মা খুব কষ্ট করছে,
1: ওই লার্নিংটা তার মধ্যে ওখান থেকে বিষয়টা কাজ করে
0: আসতে পারে। হ্যাঁ, যে আমি আমার বাবা মাকে এভাবে থাকতে দেব না, আমি চাই ভবিষ্যতে তাদেরকে একটু শান্তি দেব, একটু সুখে থাকতে দেব, সেখান থেকে কিন্তু ওরা মোটিভেশনটা পায়। পেয়ে দেখা যায় যে অনেক অনেকে তো এরকমও আছে যে খেতে কাজ করতেছে বই নিয়ে এক সাইডে পড়ছে, এরকমও কিন্তু আছে। আবার মাঝখানে আমরা যখন দেখলাম যে অনলাইন ভিত্তিক পড়াশোনার জন্য গ্রামাঞ্চলেও তাকে ডিভাইস ব্যবহার করতে হচ্ছে, তো সে খেতেই পায় না, ডিভাইস কোথায় পাবে? তো তখন দেখা যায় যে সে আর পড়াশোনাই করতে চায় না। এইসব ক্ষেত্রে আসলে সরকারকে এগিয়ে আসতে হবে ওই বাচ্চাটাকে লাইনে রাখার জন্য। আর দেখা যায় যে আশেপাশে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন, যাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে, তারা যদি অনেকে মিলে একজনের দায়িত্ব নেয়, তাহলেও কিন্তু তার রাস্তাটা কিছুটা হলেও মানে সে মানে ভালো পথ চলতে পারে বা একটা পড়াশোনার মধ্যে থাকতে পারে। যে ঠিক আছে, ওর তখন মাথায় এটাই চিন্তা যে আমার পড়াশোনার খরচটা আমি পাচ্ছি বা আমি খাবারের কিছু হলেও একটা সুযোগ পাচ্ছি। যেমন স্কুলে ফ্রি মিল দেওয়া হয় না, যে সে ওখানে গিয়ে একটা মিল পাচ্ছে, তো যখন খাবারের বিষয়টা তার সিকিউরড তখন তো সে পড়াশোনা করবেই। তো এইসব ক্ষেত্রে আসলে সরকারকে এগিয়ে আসতে হবে, কারণ প্রত্যন্ত অঞ্চলগুলোতে তো সবাই যেতে পারবে না। যার অর্থনৈতিক ক্ষমতা আছে সে তো তার বাচ্চাকে এক বেলা কেন পাঁচ বেলা খাইয়ে রাখে। এখন দেখা যায় যে বাচ্চারা আখের তুলনায় অনেকেই আছে বেশ স্বাস্থ্যবান, ঘরে বসে থেকে থেকে তার ইয়ে হচ্ছে না, দেখা গিয়েছে যে তার খাবার সব শরীরে জমছে, এক জায়গায় বসেই পড়ছে, এক জায়গায় বসেই সে গেম খেলছে, তার মুভমেন্ট নাই, স্কুলে ভালো মাঠ নাই, সে খেলতে পারছে না। তো এরকম হলে দেখা যায় যে সে আবার আরেক রকমের রোগে ভুগবে, বসে থেকে খারাপ হয়ে যাওয়া। আর গ্রামে দেখা যায় যে ছোটাছুটির জায়গা আছে, বড় বড় মাঠ থাকে, ওইখানে তার খেলার একটা ইন্টারেস্ট থাকবে, আবার খাবারের প্রতিও যে তার একটা যে নিশ্চিন্ত যে না আমার আজকে দুপুরের খাবার নিয়ে চিন্তা করতে হচ্ছে না, স্কুল থেকে আমাকে দেবে, তখন কিন্তু সে কিছু হলেও লেখাপড়া নিজেই এগিয়ে নিয়ে যাবে।
1: চিলড্রেন সাইকোলজি থেকে মানে এইটাই খুঁজে পাচ্ছেন যে খাবারের জন্য বা সে তার বাবা মায়ের অভাব দেখে তার মধ্যে একটা বিষয় কাজ করছে,
0: কাজ করে যে অটোমোটিভেশনটা চলে আসে।
1: যারা সচ্ছল ওদের বাচ্চাদের মধ্যে মোটিভেশন তো তাহলে ওভাবে ক্রিয়েট করা যাবে না, সে জানে সে সচ্ছল, তাকে অন্য কোন পন্থায় ভিতর থেকে মোটিভেশন।
0: আসলে বাচ্চাদেরকে আমার যতই অর্থনৈতিক সচ্ছলতা থাকুক তাদেরকে ক্রাইসিস দেখাতেই হবে।
1: আচ্ছা,
0: আপনি যদি ক্রাইসিস তাকে না দেখান সে ক্রাইসিস পিরিয়ড চিনবে না। যেমন একটা কিছু চাইলে আমি সাথে সাথে কিনে দেব, এই কাজটা আমাদের আসলে না করাই ভালো। বাচ্চার বয়স অনুসারে বা তার আমার বাচ্চা আমি জানি সে কেমন, হ্যাঁ এখন কিনে দিলেই কিনে দিতেই হবে বা আরো পরে কিনে দিলে চলবে, এটা কিন্তু আমাকে স্টাডি করতে হবে। সো চাইলেই আমি দেব বা আমার টাকা পয়সা আছে আমি কিনে দেব, অথবা আমি মনে করলাম যে সোসাইটিতে আমার ভালো অবস্থান আছে, আমার বাচ্চাকে যদি আমি এগুলো না দেই মানুষ আমাকে মানে ভালো অবস্থানে রাখবে না, আমার চিন্তা মানে তাদের চিন্তাভাবনায় আমাকে রাখবে না, আমার মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করা উচিত। তাকেও বলতে হবে যে আমার এই পর্যন্ত আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তুমি তোমার নিজের আমি আছি পিছনে, তোমার বিপদে আপদে আছি, কিন্তু তুমি স্বাভাবিক একটা বাচ্চার মতোই তোমাকে বড় হতে হবে। তো এইগুলো আসলে অনেক, আর বাবা মাকেও ভাবতে হবে, আচ্ছা ঠিক আছে তাকে আমি যখন এরকম টার্গেট দিলাম আমিও তাকে একটা পুরস্কার মনে মনে ভেবে রাখি, যে সে যখন টার্গেট ফিল আপ করবে তখন তার মন মতো যেটা তাকে কোনো ক্ষতি করবে না, এরকম একটা ভয় বেড়ানোই হোক বা যেটাই হোক তার মনের মতো একটা জায়গায় আমি তাকে নিয়ে যাব বা সে যেটা কিনতে চাচ্ছে তখন দেব। কিন্তু এটা সাথে সাথেই দিয়ে দেওয়া ঠিক না, সাথে সাথে দিয়ে দিলেই কিন্তু তাদের মধ্যে যে সে মনে করে যে আমি তো অর্থনৈতিকভাবে সচ্ছল, আমার বাবা আমার টাকা আছে, আমার পড়াশোনা করার প্রয়োজন নেই। কিন্তু পথ চলতে গেলে, ভালো জায়গায় যেতে গেলে মানে মানুষের জ্ঞানটা খুব জরুরি। শুধু একাডেমিক পড়াশোনা না, একাডেমিক পড়াশোনাতে আপনাকে সার্টিফিকেট দিচ্ছে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে অনেক পড়াশোনা করেও হ্যাকার, একজন হ্যাকার কখন হয় যে কোডিং এর কাজ অনেক ভালো জানে, তাহলে কোডিং কারা জানে,
1: তাকে অনেক মেধাবী হতে হয়, কম্পিউটার নিয়ে অনেক
0: পড়াশোনা করতে হয়, তাকে কোডিং লজিক নিয়ে পড়াশোনা করতে হয়, তার সে হ্যাকিংটা করছে কোন জায়গায় সেটাও তাকে চিন্তা করতে হয়। তো তখন দেখা যায় যে তার মানে জ্ঞানের জায়গা থেকে সে জ্ঞান পাপি হয়ে যাচ্ছে, ওইটা যেন না ঘটে সেখানেও কিন্তু আমাদের আসলে রেস্ট্রিকশন রাখতে হয়। যে তুমি পড়াশোনা করবে, অনেক সুযোগ পাবে, কিন্তু মানুষের ক্ষতি যেন না হয় এই কাজটা কম। তুমি মানুষের উপকার করতে নাই পারো, কিন্তু ক্ষতি করতে পারবে না, ক্ষতি করা উচিত না।
1: এই নৈতিক শিক্ষাগুলো দেওয়া,
0: হ্যাঁ এইটা দেওয়াটা খুব জরুরি।
1: গ্রামের খুব সাধারণ পরিবারের ছেলেরা দেখলাম পড়াশোনা করে আপনার দেশে ভালো ভালো জব করছে, কিন্তু বেশিরভাগই শহরের ছেলেরা বাচ্চারা পড়াশোনা করে সেটা এসএসসি হোক বা এইচএসসি হোক আর ইউনিভার্সিটি লেভেলে অনেকে বিদেশে চলে যায়, এটা আপনারা শিক্ষকরা কোন দৃষ্টিতে দেখেন?
0: আসলে একটা দেশের উন্নতির জন্য কিন্তু মেধা খুব দরকার। তো আমি মনে করি যে স্কুল কলেজ থেকে তো সে ঠিকভাবে পড়াশোনা করে পাশ করছেই, কিন্তু দেশের জন্য কাজ করতে গেলে তার কিন্তু তার কাজের জায়গাটা ভালো থাকতে হয়। তো এক আছে যে আপনার মেয়েদের অনেক কাজ করতে সমস্যা, বিভিন্ন জায়গায় অনেক ধরনের প্রলোভন থাকে, অনেকে সেই প্রলোভনকে প্রশ্রয় না দিলে দেখা যায় যে তাকে আরেকভাবে ই করতে হয়, চ্যালেঞ্জ অনেক বেশি। আর ছেলেদের ক্ষেত্রে কম্পিটিশন, যে কে কার আগে বড় হবে, ওই যে বললাম জ্ঞান পাপী যারা থাকে তারা তো মেধাকে গুরুত্ব দেয় না। আর দ্বিতীয় কথা যে দেশের মধ্যে যদি অরাজকতা অপরাধ প্রবণতা বেশি থাকে, তখন বাবা মারাও চিন্তা করে যে আমার তো একটাই বাচ্চা বা আমার একটা দুইটাই বাচ্চা, তো এই ধরনের টেনশন আমি না থেকে তাকে একটা সিকিউর জায়গায় পাঠিয়ে দিই, সেইখানে ভালো থাকবে। কিন্তু আসলে নিজের দেশে থাকার মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই। অন্য দেশে দ্বিতীয় পর্যায়ের নাগরিক, তৃতীয় পর্যায়ের নাগরিকতার চেয়ে আমার দেশের আমি যদি ফার্স্ট ক্লাস অফিসার বা ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে বসবাস করি, আমি যদি একটা ভালো কাজ করতে পারি, ভালো জায়গায় পৌঁছাতে পারি, আর এখন তো মানুষের কাছে পৌঁছানো খুব সহজ, হ্যাঁ আমার ভালো কাজ দিয়ে পৌঁছাতে পারি, এই মেধাগুলোকে যদি বাংলাদেশ সরকার কাজে লাগায়, এবং বিভিন্ন তো মানে কম্পিটিশন চলেই, হ্যাঁ এই কাজটার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। একটা বাবা মা কিন্তু তার সন্তানের জন্য অনেক এফোর্ট দেন, এখন যখন সে তাকে একটা ইঞ্জিনিয়ার বানিয়ে দিচ্ছেন, তাকে একজন আইনজীবী বানিয়ে দিচ্ছেন, তাকে একজন ডক্টর বানিয়ে দিচ্ছেন, সমাজে যখন তাকে ছেড়ে দিচ্ছেন, দেখা গিয়েছে সেখানে একটা নোংরামি চলতেছে, তখন সে হয়তো বাবা দরকার নেই।
1: বিদেশে চলে যাওয়া মেধাগুলো ধরে রাখার জন্য সরকারকে
0: এগিয়ে আসতে হবে, ডেফিনেট এটা এটা খুব জরুরি। এবং যখনই এই মেধাবী বাচ্চাগুলো দেশে থাকবে, আপনাকে বলতে হবে না, দেশ আপনি মানে একা একাই এগিয়ে যাবে।
1: হ্যাঁ ম্যাম, আমরা অনেক শেষের দিকে চলে আসছি। আপনার এই এই যে কর্মজীবন, বর্ণাঢ্য কর্মজীবন, এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা কি ছিল?
0: আসলে অনেক তো ঘটনা আছে, ভালো ঘটনাও আছে, খারাপ ঘটনাও আছে। আসলে খারাপ কোনো কিছু আর বলতে চাই না।
1: একটা ঘটনা ভালো, যেটা সুন্দর,
0: ভালো ঘটনা কি জিনিস সেটা একটা ছোট বাচ্চার একটা ঘটনা বলি। ক্লাসে এসে আসতো, কিন্তু অন্য বাচ্চাদের টিফিন খেয়ে ফেলতো। তো প্রথম তো আসলে ওই লেভেলের বাচ্চাদের বকা দেওয়া যায় না, যে টিফিন খাচ্ছে কেমন করে বলি যে সে আরেকজনের টিফিন খেয়ে ফেলছে। তারকম যখন প্রতিনিয়ত প্যারেন্টস থেকে যখন অভিযোগটা আসলো যে অমুক বাচ্চা আমার বাচ্চা টিফিন খেয়ে ফেলছে, তো তখন কি করি কি করি, কে খেয়ে ফেলছে সেটাও বের করা যাচ্ছে না। তো তখন বড় ক্লাসের কিছু মেয়েকে ইনভলভ করলাম, যে তোমরা টিফিন পিরিয়ডে একটু টিফিন খাবে ওই ক্লাসরুমটার সামনে বসে, কে তাকে ধরে নিয়ে আসবে যে কে এই কাজটা করছে। তো ওরা যে বাচ্চাটাই কাজ করতো সে বোধহয় বুঝে মানে গিয়েছে যে আমার এখানে আসলে ঢুকতে পারছি না, বড় অপরাধ দাঁড়িয়ে আছে। তো ওরাও হতাশ যে কই কেউ তো আসে না, ওই এক মাস কোনো খাবারও চুরি হয় না। হঠাৎ দেখি একদিন একজনকে ধরে নিয়ে আসছে বরুণে, টিচার টিচার এই মেয়েটাকে দেখতে আরেকজনের ব্যাগ থেকে টিফিন বের করে খেতে। ঠিক আছে, তো ওদেরকে বিদায় করে দিলাম যে তোমরা যাও, মেয়েটার সঙ্গে একা কথা বললাম। তো তখন দেখলাম যে তার মায়ের আরো দুটো ছোট বেবি আছে, সে ওইদিকে মনোযোগ দিতে গিয়ে এই বাচ্চাটার টিফিন, মানে সে যে অসচ্ছল তা কিন্তু না, তাকে টিফিন তৈরি করে দিতে পারছে না, তার ড্রেসটা পরিষ্কার করে দিতে পারছে না। তখন ওকে মোটিভেশন দিলাম যে তুমি তো একটু বড়, তোমার ভাই বোনদের থেকে একটু বড়, সবার বড়, হ্যাঁ, তো তোমাকেও ভাই বোনের দায়িত্ব নিতে হবে আর নিজের খাবারটা নিজে তৈরি করতে হবে, তুমি যতটুকু পারো তুমি ততটুকুই নিয়ে আসবে। তারপরে একটা দিন মাকে ডাকলাম যে আপনার বোধহয় ওর দিকে একটু নজর দেওয়া দরকার, সামাজিকভাবে ও আসলে অনেক হেয় হয়ে যাচ্ছে, এটাও আপনার দায়িত্ব যে আপনি দুইটা বাচ্চাকে নজর দিতে গিয়ে এই বাচ্চাটাকে নজর দিচ্ছে। আর যদি ছেলে বাচ্চা হয়, আমাদের দেশে তো একটা ট্যাবু আছে, ছেলের দিকে বেশি নজর দিতে হবে, মেয়ের দিকে কম দিতে হবে। তখন সেই মা আর কি পরবর্তীতে ওর টিফিনের দিকে নজর দেয়, বাচ্চাটার পর একদম ফ্রিলি কাজ করে।
1: নাইস। শেষ কথা, আপনি আমাদের যে শ্রোতা আছে বা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে, যে বাবা মায়ের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শেষ কথা কি বলবেন?
0: আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলি, যেহেতু অনেক বছর কাজ করলাম, আসলে মানুষ কখনো খারাপ হয় না, মানুষ কখনোই মেধাশূন্য হয় না, সবার মধ্যেই মেধা আছে, এক একজনের এক এক রকমের মেধা। তুমি তোমার মধ্যে খুঁজে বের করো যে কোন কাজটা তোমার করতে, কোন ভালো কাজটা করতে তোমার ভালো লাগে। তো নিজেকে নিজে মোটিভেশন দাও, যেহেতু সময় ভালো না, সো নিজেকে গাইড করা খুব জরুরি। এই গাইড, মানে নিজেকে গাইড করার জন্য প্রথমে বড় বন্ধু হচ্ছে বাবা মা। বাবা মায়ের উপরে আর কোনো বন্ধু নাই, তাদের সঙ্গে সব কথা শেয়ার করবে, বিপদ হলে সবার আগে বাবা মাকে বলবে, আবার মনে হয় তোমার পথ চলতে কোনো সমস্যা হবে না, জ্ঞান তুমি এমনিই লাভ করতে পারবে। বই পড়লে জ্ঞান পাওয়া যায়, নেট ঘাটলে জ্ঞান পাওয়া যায়, তুমি তোমার যে মেধাটা যে দিকে আছে সেটাকে উত্তম ব্যবহার করো, ভালো মানুষ হতে পারবে। কারণ ভালো ছাত্র ছাত্রী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা এখন বেশি জরুরি। আর বাবা মাকে বলবো, যেহেতু আমি একজন শিক্ষক, আমার মনের মধ্যে একটা কষ্ট আছে যে বাচ্চাদের সামনে শিক্ষকের সমালোচনা করবেন না, অথবা বাচ্চাদের সামনে আপনারা ঝগড়া করবেন না, অথবা অন্য কারো সম্পর্কে, যেটাকে আমরা ব্যাক বাইটিং বলে থাকি, বাচ্চার সামনে করবেন না। তাহলে কিন্তু বাচ্চা নেগেটিভিটি নিয়ে বড় হয় এবং সবার আগে অশ্রদ্ধাটা আপনাকেই করবে। সেই অশ্রদ্ধার পাত্র যেন না হতে হয়, বাচ্চাকে ওভাবে বড় করেন। আর এখনকার দিনে বাচ্চাকে বড় করার জন্য আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে শেখার জন্য, যে একদম জিরো, মানে একটা বাচ্চা যে বাচ্চাটা কেবল জন্মগ্রহণ করেছে তাকে থেকে, মানে সেই বয়স থেকে তাকে একটা নির্দিষ্ট বয়স, যেটাকে আমরা অ্যাডাল্ট বয়স বলি, সেই পর্যন্ত নিতে হলে কী কী করতে হয়। আমাদের কিন্তু নেট ঘাটলে আমরা অনেক উপকরণ পাই, আপনারা বাচ্চা বড় করার জন্য স্টাডি করুন।
1: ধন্যবাদ, হ্যাঁ, অনেক ভালো বলেছেন, খুবই আমরা অনেক তথ্য পেলাম। আজকে আমরা এখানেই শেষ করব। ঢাকা এফএম 90.4 পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ। আর ঢাকা এফএম 90.4 এর যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে এনে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আপনারা নিশ্চয়ই এই প্ল্যাটফর্মের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: খুবই সুন্দর হয়েছে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: আসসালামু আলাইকুম। রাত 1:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। নানা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনীবাসী। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে গুরুত্ব পেয়েছে, প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির। দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না, বললেন বাণিজ্যমন্ত্রী। জেলা পর্যায়ের হাসপাতালে 10টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এক দশকের বেশি সময় পর ইরাক থেকে সর্বশেষ মার্কিন ও ব্রিটিশ সেনা প্রত্যাহার। এবং আগামীকাল জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনব্যাপী সফরে ফেনী যাচ্ছেন। সফরকালে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ফেনীবাসী। আরও শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী সফরে আসবেন, তাই ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলাজুড়ে সাজ সাজ রব, নিরাপত্তা ও আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে ব্যস্ত প্রশাসন। সফরের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প। 1542 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্যা ও নদী ভাঙনের দুর্ভোগ কমবে, এমন প্রত্যাশার কথা বাংলাদেশ বেতারকে জানালেন স্থানীয়রা।
3: এলাকার সমস্যা সম্পর্কে আমরা বলার আগে প্রধানমন্ত্রী অবহিত আছেন, তিনি সেভাবে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করবেন বলে আমাদের বিশ্বাস।
4: এই ওনার আশাকে উপলক্ষ করে আমাদের পুরো পরশুরাম একটা সাজ সাজরবে উন্নীত হয়েছে। আমাদের রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামোগুলো খুবই দ্রুতভাবে উন্নয়ন হচ্ছে।
2: পরশুরামের খেয়াঘাটে প্রকল্পের উদ্বোধন স্থলে মঞ্চ নির্মাণ করা হয়েছে। ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ ও ডাক বাংলোর প্রস্তুতিও সম্পন্ন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বেতারকে জানালেন ফেনী জেলা প্রশাসক মাহবুবুল করিম।
5: পুলিশের প্রায় 3000 সহকর্মী থাকবেন, বিভিন্ন জায়গায় ডাবলোড থাকবেন, বিজিবি থাকবেন, যেহেতু সীমান্তবর্তী 4টা জেলা রয়েছে ফেনীতে 102 কিলোমিটার, সেখানে আমাদের প্রায় 9 প্লাটুন বিজিবি ডাবলোড থাকবে, আমাদের পিজিআর থাকবে, র্যাব থাকবে, কোস্টগার্ড থাকবে, সবাই মোটামুটি প্রস্তুত রয়েছে আমাদের 1 তারিখের প্রোগ্রামের জন্য।
2: মুহুরী কহুয়া প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্যা সমস্যার সমাধানের পথ তৈরি হবে আশা করছেন এলাকার সংসদ সদস্য। উদ্বোধনের জায়গায় সর্বশেষ প্রস্তুতি তদারকি করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীও।
6: আমরা আশা করি এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, ইনশাআল্লাহ 1 তারিখের উদ্বোধনের মাধ্যমে সেটা পূরণ সম্ভব।
7: আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এখানকার স্থানে এমপি এবং ডিসি মহোদয়ের নেতৃত্বে আমরা সমস্ত কিছু ইনশাআল্লাহ এখানকার অবস্থা আমরা সবকিছু আমরা ঠিক রেখেছি।
2: দুপুরে পরশুরামের মুহুরী কহুয়া প্রকল্প উদ্বোধনের পর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। বিকেল 3:30 ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম ও মুয়াজ্জিন সহ ধর্মীয় ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিকেলে একই মাঠে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিগত 17 বছর উন্নয়ন বঞ্চনা থেকে তারেক রহমানের হাত ধরে মুক্তির প্রহর গুনছে ফেনীবাসী। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
0: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অংশীদারিত্ব, বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের আকাঙ্ক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে তুলে ধরেছে। তিনি আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালে শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: প্রধানমন্ত্রী যখন জাতিসংঘের ব্যস্ত কর্মসূচিতে নিউ ইয়র্কে, তখন দেশে একের পর এক ঘটতে থাকে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা। মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর, চাঁদ উদ্যানের একটি অফিসে তাণ্ডব, শ্যামলী হাউজিংয়ে হামলা এবং সবশেষ কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ তৈরি হয় আইন শৃঙ্খলা নিয়ে। জাতিসংঘ সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, এ সফরে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন 30টি ইভেন্টে, করেছেন 11টি দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে আলোচনায় ছিল রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, শান্তিরক্ষা ও ফিলিস্তিন ইস্যু।
9: মাননীয় প্রধানমন্ত্রী, চার দিনের 30টা কর্মসূচির ভিতরে 8টা ছিল সরাসরি জাতিসংঘের সাথে রিলেটেড, যেটা জাতিসংঘের প্ল্যাটফর্মের ভেতরেই ছিল। প্রথম যেটা, সেটা জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে তিনি যোগদান করেছিলেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জাতিসংঘে ওনার ঐতিহাসিক ভাষণ, কিভাবে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছিলেন এবং কিভাবে নতুন গণতান্ত্রিক সরকারের বিভিন্ন পলিসি এবং প্রোগ্রাম উপস্থাপন করেছিলেন।
8: তবে দেশের অস্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা আর দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা দুদিকেই এখন গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালে শিবলি বলেন, নাগরিকদের ক্ষমতাহীন রেখে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তার ভাষায়, ফ্যাসিবাদী শাসন থেকে আলোর পথে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে তাতে জনগণকে আরেকটু ধৈর্য ধরতে হবে।
10: বাংলাদেশের যে সুযোগ তিনি কথা বলেছেন, যে বাংলাদেশ উনি যে কথাটা বারবার বলতে চান, জাতিসংঘ গিয়েও বলেছেন, উনি বিশ্বাস করেন যে দেশের নাগরিকদেরকে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।
8: তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশি বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তি সহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। কুনমিং চট্টগ্রাম করিডোর এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সহ বহুপাক্ষিক আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার চিকিৎসক নিয়োগ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আজ রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
11: আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাকে 50 শয্যা থেকে 151 শয্যা রূপান্তরিত করতে যাচ্ছি। আমাদের ডিপিপি কমপ্লিট, এই সপ্তাহে পিইসি হবে, নেক্সট উইকের লাস্টে আপনারা দেখবেন পত্রিকায় আমরা সকল উপজেলা তিনটা পর্যায়ে টেন্ডার দিচ্ছি। ফার্স্টে যে উপজেলাগুলিতে খালি জায়গা আছে ওগুলিকে আমরা মাল্টি স্টোরেজ করছি 151 শয্যা বিশিষ্ট।
0: সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, একই সঙ্গে জেলা পর্যায়ের হাসপাতালে 10টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আজ রাজধানীর তেজগাঁয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল 250 শয্যায় উন্নীতকরণ বিষয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেছেন, হাম ও ডেঙ্গু রোগে মৃত্যুরোধে চিকিৎসক ও নার্সদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপকতা রোধে হামের ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। এই সময় ফ্যাসিস্ট শক্তি যেন এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর আর আঘাত হানতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে চিকিৎসক সমাজসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে পার মন্ত্রণালয়। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
12: বিভিন্ন বিষয়ে আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য, সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আগে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল একদিন, এইবার মাননীয় প্রধানমন্ত্রী সেটা সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে আরো একদিন বৃদ্ধি করে তিন দিন করেছেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন ঝুঁকি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবার সারা দেশে প্রায় 33,851টি পূজা মণ্ডপে পূজা উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজা মণ্ডপের সংখ্যা গতবারের চেয়ে প্রায় 1,500 বেশি। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। তিনি আজ সিলেট সদর উপজেলার কানিশাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুরমা নদীর রানতীরের নদীতীর রক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই বাছাই করে সঠিকভাবে সিদ্ধান্ত নেবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশের সঙ্গে জাপানের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। বৈঠকে জাপানের সহযোগিতা ও অংশগ্রহণে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই সমাজ বিনির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব খাতে ভবিষ্যতে সহযোগিতার সুযোগ নিয়েও মত বিনিময় করেন। এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেয়া হবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্ভব সবকিছু করবে সরকার, সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, খতিব পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালু করে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে 17টি মিলের ইজারা প্রক্রিয়া শেষে 9টিতে শুরু হয়েছে উৎপাদন। প্রাণ, আরএফএল ও হ্যামকো গ্রুপের মতো বৃহৎ শিল্পগোষ্ঠীর বিনিয়োগে সিরাজগঞ্জ ও খুলনায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে 11,000-এর বেশি মানুষের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: দীর্ঘদিনের নিরবতা ভেঙে আবারও মুখর হয়ে উঠেছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। 2020 সালে বন্ধ হয়ে যাওয়া বিজেএমসির কারখানাগুলোতে ফিরতে শুরু করেছে কাজের তাগিদ ও নতুন প্রাণ। লিজ দেওয়া 17টি পাটকলের মধ্যে 9টিতেই ইতোমধ্যে শুরু হয়েছে উৎপাদন, যেখানে কাজ পেয়েছেন প্রায় 9,500 মানুষ। লোকসান আর অব্যবস্থাপনায় স্থবির হয়ে পড়া পাটখাতকে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর এই পদক্ষেপ কর্মসংস্থানের পাশাপাশি ফিরিয়ে আনবে সোনালী আঁশের নতুন সম্ভাবনা, এমনটি জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান রাজীব।
14: যেহেতু এগুলো অনেক বছর ধরে পড়ে আছে, এগুলো আসলে সরকারের একটা অলস সম্পদ এবং দায়ে পরিণত হয়েছে, তো এখন সরকার চিন্তা করতেছে যে সম্পদগুলো ফেলে না রেখে এগুলো কাজে লাগানোর জন্য। সরকারি ভাবে তো আসলে অনেকদিন চেষ্টা করা হয়েছে, যেহেতু এগুলো আলোর মুখ দেখে নাই, এই জন্য হচ্ছে এইভাবে নতুন সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী এগুলো চালু করে যাতে কর্মসংস্থান তৈরি হয়।
8: তিনি আরো জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডু, রাঙ্গুনিয়া ও নরসিংদীর আরো তিনটি মিলের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে ঢাকার ডেমরার করিম ও লতিফ বাওয়ানি জুট মিল দুটিকে বেজার কাছে হস্তান্তর করে অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা করা হচ্ছে।
14: এমএম জুট মিল, কেএফডি জুট মিল আর হচ্ছে কোঅপারেটিভ জুট মিল। এমএম আর কেএফডি হচ্ছে চট্টগ্রামে, আর কোঅপারেটিভটা হচ্ছে আপনার নরসিংদী। এখন আমাদের প্রক্রিয়াতে আছে
8: পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের প্রসারে জুট ডাইভার্সিফিকেশন প্রমোট সেন্টার জেডিপিসির মাধ্যমে দেওয়া হচ্ছে প্রণোদনা ও প্রশিক্ষণ। ঋণের সুবিধা ও প্রদর্শনী বাড়ানোর মাধ্যমে প্লাস্টিক পলিথিনের বিকল্প হিসেবে পাট পণ্যের বাজার তৈরির লক্ষ্য সরকারের। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
13: বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা। জাতিসংঘ সাধারণ পরিষদে 1990 সালের 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত হয়। যুগান্তকারী এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশেও 1991 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। বাণীতে তারা বলেন, একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য। তারা সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ ও প্রতিটি পরিবারকে প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবারে আন্তর্জাতিক সংবাদ। এক দশকেরও বেশি সময় ধরে সামরিক উপস্থিতির পর ব্রিটিশ ও আমেরিকার সকল সৈন্য ইরাক ত্যাগ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনীর সাথে সমন্বয় করে ব্রিটিশ সামরিক বাহিনীও আজ উত্তর কুর্দিস্তান অঞ্চলের ইরবিল থেকে চলে যায়। দুই বছর আগে যুক্তরাষ্ট্র ও ইরাকি সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী চলতি মাসের শেষ নাগাদ বিদেশি সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 5 ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী গাজা সিটির পার্শ্ববর্তী তেলাল হাওয়া এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায়। গাজার স্বাস্থ্য বিভাগ সূত্র আজ একথা জানায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলগামী একটি বাণিজ্যিক বিমান সৌদি আরবে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। আজ উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি জরুরি সতর্কবার্তা পাঠায়। যাত্রীরা ইসরায়েলি গণমাধ্যমকে জানান, তেল আবিব অভিমুখী ওই ফ্লাইটের পাইলটকে ছুরিকাঘাত করা হলে বিমানটি সৌদি আরবে নেওয়া হয়। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 6টায় ম্যাচটি শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ নিগার সুলতানার নেতৃত্বে 16 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আগামীকাল বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফেনীবাসী। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয়ে গুরুত্ব পেয়েছে, প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির। দেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দেয়া হবে না বললেন বাণিজ্যমন্ত্রী। জেলা পর্যায়ের হাসপাতালে 10টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এক দশকেরও বেশি সময়ের পর ইরাক থেকে সর্বশেষ মার্কিন ও ব্রিটিশ সেনা প্রত্যাহার। এবং আগামীকাল জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
16: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: from the show Bandergan Shurun. Band with Sam.
1: Mark, hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: ঢাকা FM 90.4 সারা দেশে সবার সাথে।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

মাত্র ৫৫ টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার ৫৫ টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী ১৫ জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১৫টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত ০৯৬১১৯৯৯৬৬৬। শুনছেন ঢাকা FM ৯০.৪।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: 101.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 15-16 দিন পরে যখন আমি আবার গাড়ি নিয়ে বের হই, অনেকে বাজে প্রস্তাব দেয়, বলে এগুলো করো কিসের জন্য, তুমি তো ভালো মেয়ে, রিক্সা চালাচ্ছ কেন, আমাকে বিয়ে করো, আমার সাথে না হয় একটা রাত থাকো, আমি তোমার সব চাহিদা পূরণ করে দেবো, তোমার যত আশা স্বপ্ন আছে সবকিছু পূরণ করে দেবো, শুধু আমার সাথে থাকো। একটা কথা বলা আছে যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।
1: আচ্ছা, আপনার জন্য দোয়া করতে হবে, আপনিও কষ্ট করছেন, মন খারাপ করবেন না। এই কম বয়সে জীবনটা আসলে অনেক বেশি দেখে ফেলেছেন।
2: সুখ দুঃখ, হাসি কান্না, উত্থান পতন, জীবন গল্প সিজন টু, যার শেষটা কেউ জানে না।
1: প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন গল্প সিজন টু তে, জীবন গল্প যার শেষটা কেউ জানে না। এবং সত্যি তাই, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগের দিনও আমার জীবনে এমন কিছু ঘটতে পারে যে আমি আগে জানি না। এই কারণে আমরা বলি যে যার জীবনের যার শেষটা কেউ জানে না। ওকে, এবং নানা রকম গল্প নিয়ে আমরা জীবন গল্পে হাজির হব, এবং আপনারা গত পর্বে একজনের গল্প শুনেছেন, আজকে আরেকজন গেস্ট আসছে এবং অদ্ভুত তার গল্প, এবং আশা করি যে আপনাদের ভালো লাগবে। এবং শুরুতে জানিয়ে রাখছি, জীবন গল্প সিজন টু নতুনভাবে আবারও শুরু হলো, এবং এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, এবং এটা আপনাদের দায়িত্ব আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আপনারা সবাই আসবেন এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানে আসার জন্য খুবই সহজ, কিছুই না, একটা নাম্বার রয়েছে 01841904904, এই নাম্বারে জাস্ট আপনারা SMS করবেন, 01841904904 এই নাম্বারে SMS করবেন। প্রথমে লিখবেন জীবন গল্প, কেননা অনেক SMS আসে আমাদের এই নাম্বারে, এই কারণে জীবন গল্পটা আলাদা করতে হবে। আপনারা লিখবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার বয়স, তারপর আপনার লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে, এবং আশা করছি যে আপনার গল্পের অপেক্ষা রইলাম, আপনারাও এসে গল্প করবেন। আজকে আমাদের যে গেস্ট রয়েছে তার মুখ থেকে আমরা গল্প শুনব, আর এখন দেখে ওর সাথে কথা বলার আগে আপনারা একটু চিন্তা করুন যে ওর চুলের কাটিং, হেয়ার স্টাইল সবকিছু দেখে যে ও কি আসলে ছেলে না মেয়ে আমি বুঝতে পারছি না এখনো, এগুলো আজকে রিভিল করব আমরা এই গল্পের মাধ্যমে। ওকে, আজকে আমাদের গেস্টের নাম হচ্ছে লিমা। লিমা, কেমন আছেন আপনি?
0: জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়।
1: আচ্ছা, ওকে, আপনি মাইক্রোফোনের দিকে তাকিয়ে কথা বলবেন। আর এই রেডিওতে এসে কেমন লাগছে?
0: অনেক ভালো লাগতেছে।
1: কখনো রেডিওতে কথা বলেছেন আগে?
0: না, বলি নাই, আজকে জীবনের ফার্স্ট।
1: আজকে জীবনের প্রথম আপনি? তা আপনার জীবনের একটা স্মরণীয় দিন আজকে যে রেডিওতে কথা বলছেন, অনেক দর্শক, লাখ লাখ শ্রোতা আপনাকে দেখবে।
0: জি।
1: ওকে, আমরা শুরু করি। লিমার কি বাবা মা বেঁচে আছে?
0: বাবা মা আছে, কিন্তু সেপারেট, মানে প্রথমে আমার মার অ্যাফেয়ার ছিল, অ্যাফেয়ার থাকার পরে আমার মা অন্য জায়গায় গিয়ে বিয়ে পড়ে,
1: মানে প্রথমে বিয়ে হয়েছে।

0: প্রতিবন্ধী মানুষ, এখন কি করবে? লাস্টে আমার বাবাও বিয়ে করে এখন সংসার করতেছে, মানে দুজনে আলাদা আর কি।
1: আচ্ছা, এই আলাদা আপনার বয়স কত ছিল তখন?
0: বয়স তখন এই আমার বিয়ে হওয়ার পরেই, মানে আমার মেয়ে হওয়ার পরেই এগুলা হয়েছে,
1: এই ঘটনা হয়েছে।
0: জি।
1: আচ্ছা, আপনার এখন বয়স কত চলছে?
0: এখন আমার বয়স চলতেছে 22।
1: আচ্ছা, 22 বছরে আপনি জীবনটাকে অনেক দূর দেখেছেন, মানে এত স্ট্রাগল, এই গল্পগুলো তো অবশ্যই শুনবো। আর আপনি তাহলে আপনার বিয়ের পরে আপনার মা চলে যায় অন্য জায়গায়, না?
0: আমার মেয়ে হওয়ার পরে,
1: মেয়ে হওয়ার
0: পরে, জন্ম নেওয়ার পরে।
1: আচ্ছা, এখন কি মায়ের সাথে যোগাযোগ আছে?
0: থাকে মাঝে মধ্যে, যখন দরকার পড়ে বা কোনো টাকা পয়সার সমস্যা হয় তখন আমারে ফোন করে, বা মানে যখন মানে কারো যদি আমার হেল্প লাগে, যখন দেখতেছে যে কারোর কাছে কিছু পাইতেছে না, টাকা পয়সা পাইতেছে না, যে একজনের বললে তো ঠিক পাবেই, যেভাবেই হোক ম্যানেজ করে দিবে, সুদের উপর হোক বা অন্য কোনো ভাবে হোক, টাকা তো ম্যানেজ করে দিবে। এই জন্য করে মনে করেন যে তখন বিপদে পড়লে আমার কাছে আসে, বিপদ যখন ছেড়ে যায় তখন আমার আর চেনে না কেউ।
1: ওকে, আর আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে?
0: বিয়ে হয়েছিল 17 বছরে।
1: অনেক কম বয়সে, 17 বছর বয়সে আপনি বিয়ে করেছেন, তো এটা কি প্রেম করে বিয়ে করেছিলেন?
0: না না, আমার বাবা অ্যাক্সিডেন্ট করছিল, মানে ফুল ঘটনাটা আপনাকে বলি, মানে আমাদের গ্রামে কিছু ঋণ ছিল, ঋণ থাকার কারণে আমার ফ্যামিলি সহ আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নাই, তো আমার একটা মানে সৎ ভাই ওই আমার বাবা অ্যাক্সিডেন্ট করার ভিতরে বের হয়েছে আর কি, যেহেতু আপনাদের কোনো ছেলে নাই, আমি আপনাদের হইল ধর্ম ছেলে হইতে চাই, তো ঠিক আছে, যেহেতু আমাদেরও ভাই নাই, আমার বাবা মারও হইল মানে ছেলে সন্তান নাই, তো এই জন্য করে আর কি ধর্ম ভাই বানাইছিল। তো আমার বাবা অ্যাক্সিডেন্ট করার পরে হাত কাটে ফেল দেওয়া লাগছে, এটা মনে করেন যে এই এত
1: অ্যাক্সিডেন্টটা কিসে হয়েছিল?
0: ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার,
1: উনি ড্রাইভার ছিল।
0: জি, এখনো ওই মানে এই অবস্থায় এখনো গাড়ি চালাই।
1: ওই ডিস্ট্রিক্ট গাড়ির ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্টে তার হাত কেটে ফেলতে হয়।
0: জি।
1: আচ্ছা, তারপরে?
0: তারপরে পায়ের ভেতর রড দিছে, দেওয়ার পরে মনে করেন যে
1: অনেক বড় অ্যাক্সিডেন্ট, হাতেও হয়েছিল পায়েও।
0: জি, মানে ডান সাইডের উপর দিয়ে মাইক্রো গেছিল আর কি।
1: আচ্ছা আচ্ছা,
0: রংপুর পীরগঞ্জে।
1: আচ্ছা,
0: তো এটা হওয়ার পরে আমরা তো তখন ঢাকায় ছিলাম, ঢাকা থেকে যখন আমরা আবার দেখতে গেছি যে আমরা শিওর হইতাম না, মানে হইছিলাম না আর কি, আমরা কাজে ছিলাম, আমার বাবা রাগারাগি করে 2 দিন আগে রাগারাগি করে রাতে রাগারাগি করে গ্রামে গেছে আর কি, তো হঠাৎ করে এই কথা শুনি যে আব্বু নাকি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমরা বিশ্বাস করি নাই। পরে অনেকক্ষণ যাওয়ার পরে যখন আমি কথা বললাম বাড়িতে আমার দাদির সাথে বা দাদুর সাথে, তখন মানে কনফার্ম হয়ে আমরা গ্রামে গেছি। যাওয়ার পরে তো যত টাকা মানে শর্টকাটে বলি আর কি, যে যত টাকা লাগছে ওই ছেলেটা দিছে, মানে যে আমার হাজবেন্ড আর কি,
1: উনি দিছে।
0: তো উনি দিছে, তো দেওয়ার পরে আমার বাবা যখন সুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার পরে মানে জিয়ারুল মেডিকেল থেকে বাসায় এলো, ইলিশ করে নিয়ে আসে আর কি। নিয়ে আসার এক সপ্তাহ পরে এখন মানে বলতেছে যে আমার এতগুলো টাকা গেছে, 2-3 লাখ টাকা গেছে, এই টাকা এখন দিব কে?
1: ছেলে বলতেছে।
0: হ্যাঁ, তো তখন আমি বলতেছি যে কেন, আপনি তো ধর্ম বাপ বানাইছেন, ধর্ম বোন বানাইছেন, মা বানাইছেন, তাহলে বাপ মায়ের কাছ থেকে ওইভাবে টাকা চাই? হপাই মাত্র তো সুস্থ হয়ে আসলো মানুষটা, আর তাতেই আপনি টাকা টাকা করতেছেন, টাকা টাকা করবো না, আমার কি টাকা কি গাছে ফলায়? আমি গাছে ফলাই না, মানে তাহলে দিচ্ছেন কেন? তাহলে ওই টাইমে মানে বিপদে আগে আসছেন কেন? তো তখন বলে যে ওইগুলো আমি করছি করছি, এখন আমি আর কিছু করতে পারবো না, আমার টাকা আমার ফেরত দে, নাহলে আমার বিয়ে কর। ফার্স্ট আমার বাবা মারে প্রস্তাবটা দিছে, কিন্তু আমার বাবা মা আমার মতামত ছাড়া তো বিয়ে দেবে না। পরে লাস্টে বাধ্য হয়ে আমারে হইল মানে বগুড়া জজকোর্টে নিয়ে গেছে আর কি। জজকোর্টে নিয়ে গিয়ে মানে আমার জন্ম নিবন্ধন আগে আমার আমার মার সাথে তার হলো মানে সম্পর্ক আছে আর কি, মানে ওইভাবে পরকীয় সম্পর্ক আছে। আমার মায়া এমন একটা জঘন্য মানুষ, ওর বিষয়ে কথা বলতে চাইলে মানে মুখ দিয়ে 1000 বার থুতু হয়ে যাইব। ঢাকা শহরে চলে আসছি, কারণ মানুষটা ছিল বয়স্ক যখন আমার সাথে বিয়ে হয়েছে, আমার তখন 17 বছর, ওনার বয়স হইল 34 বছর।
1: অনেক ডিফারেন্স।
0: জি, তো বিয়ে হওয়ার যেদিন বিয়ে হয়েছে ওদিন আমি ঢাকাতে ব্যাক করে আসছি, মানে কোনো একটা অজুহাত দিয়ে আমি ঢাকাতে আসছি আর কি। আসার পরে তার সাথে আমি কোনো যোগাযোগ রাখি না, মানে সবকিছু বিচ্ছিন্ন, যে জায়গায় ছিলাম ওই জায়গাতেও ছিলাম না, পরে অন্য জায়গায় গেছি, আমার ফ্রেন্ডের বাসায় গেছি, খালার বাসায় গেছি, মানে যার যার বাসায় পারছি নিজে বাসার জন্য করে সব জায়গাতে গিয়ে থাকছি। থাকার পরে যখন লাস্টে দেখলাম যে না, এরকম করে হইতেছে না, আমার বাসায় যাইতে হইব, মানুষের বাড়িতে কয়দিন থাকবো, মানুষ আজকে না হয় ভালোবাসা দেখাইতেছে, যখন আমার কাছে কিছুই থাকবে না তখন ভালোবাসা দেখাইব কই থেকে? তো এই

0: মনে করে আমি গ্রামের বাসায় গেছি। যাওয়ার পরে মানে আমার একটু শরীর খারাপ ছিল, তো তখন মনে করেন যে আমার মায়ে জোর কইরা আমার রুমে আমার জামাই ঢুকাই দিছে আর কি। ঢুকাই দেওয়ার পরে তো তখন তো মনে করেন যে সবকিছু শেষ হয়ে গেল। এখন আমি
1: তখন তো বিয়ে হয়ে গেছে।
0: জি,
1: আচ্ছা, এটা তো অন্যায় না, বিয়ে হয়ে গেছে, আপনার স্বামী আপনার সাথে আছে।
0: তারপরে আমি যখন মানে নিজে একটা চিন্তা ভাবনা করে ভাবলাম পরের দিন যে যাই হোক, আল্লাহ যেটা কপালে লিখে রাখছে ওটাই হবে, এটা ছাড়া তো উপায় নাই, যেহেতু একটা ভুল করে ফেলাইছি, যাই হোক এরকম করে সংসার করে খাবো। পরবর্তীতে মানে দুই মাস থাকছে আমার সাথে, মানে ভালোভাবেই ছিল আর কি। দুই মাস পরে ওনার দেখি মানে ব্যবহার চেঞ্জ, মানে অন্য জায়গায় সম্পর্ক, অন্য জায়গায় সম্পর্ক বলতে আমার নিজের আপন খালাতো বোন ছিল, তো ওর সাথে সম্পর্ক ছিল। আমি মানে একটু একটু আন্দাজ করতে পারছি আর কি, কারণ আমার আগেও কিন্তু তার তিনটা বউ আছে।
1: ও, আপনি জানতেন না এগুলো?
0: না, এগুলো আমি কিচ্ছুই জানতাম না। এবং ওনার একটা যে মেয়ে আছে আমার বয়সী, সেম বয়সী, আর একটা ছেলেও আছে, একটা ছেলে, একটা মেয়ে বড় বউয়ের পক্ষে আর দ্বিতীয় বউয়ের পক্ষে একটা ছেলে, আর তৃতীয় বউয়ের পক্ষের একটা হইল, দুইটা না তিনটা এরকম হইব আর কি, অতটা জানি না।
1: তার চরিত্র ভালো না আর কি, সে এতগুলো বিয়ে করেছে।
0: হ্যাঁ, এই যে এত কিছু হয়ে যাওয়ার পরে আমার মেয়ে যে হইছে, তিন মাসের বাচ্চা নিয়ে আমি যে ঢাকা শহরে আসছি, ঢাকা শহরে আসার এক সপ্তাহ যায় নাই আমার বাপে আমার ফোন দিয়া কয় যে মা তুই গেছিস ভালোই করছিস। আমি কে কি হইছে, তুই যদি পালাই না যাইতি তাহলে তোরে এতদিন কি করে খাইতো, তুই বুঝতেও পারতি না। আমার মেয়ের উপর টার্গেট ছিল, আমার জামাইয়ের টার্গেট ছিল, মানে আমার মেয়ের অন্য জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দিব।
1: ও মাই গড,
0: এরকম?
1: আচ্ছা,
0: এরকম আমি অনেকজনের কাছ থেকে শুনছি আর কি। তো এই ভয়ে আমি কারো কাছে আমার মেয়ের দিতাম না, সবসময় আমিই নিয়ে থাকতাম। যে আমি যদি টয়লেটে যাইতাম, টয়লেটেও লগে করে নিয়ে যাইতাম মেয়েরে, তো কখনো কাজ ছাড়া করতাম না। তো এগুলো যাওয়ার পরে অনেক কষ্টে স্যাক্রিফাইস করে আমি ঢাকাতে আসছি। তিন মাসের বাচ্চা নিয়ে আসার পরে আমি শুনি যে উনি বিয়ে করছে, তাও আবার যার সাথে, মানে আমি যেটা সন্দেহ করছিলাম তার সাথে, আমার খালাতো বোনের সাথেই বিয়ে করছে। তো আমার বাবা কইতাছে যে ওর বড় বউ ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে তুই গেছস ভালো আছস, আপনার মেয়ে গেছে, আপনার মেয়ে তো অনেক ভালোই আছে, আমাদের শুধু দুঃখ, আমাদের দুঃখ কোনোদিন ফুরাইব না। এখনো ওনার বড় বউ আমার কাছে ফোন দেয়, মাঝে মাঝে ফোন দিয়ে কন্ট্যাক্ট রাখে আর কি, মেয়ের খোঁজ খবর নেই। তারপরে মনে করেন যে আমি একটা মানে তিন মাসের কাটা সিজন নিয়ে আমি কাজে ঢুকলাম ছুটকি কারখানায়, বেতন 6,000 টাকা মাসে।
1: আচ্ছা,
0: তো ঢোকার পরে ওখানে অনেক শুটকি মানে পচা গন্ধ, এত
1: গন্ধ।
0: এটা এই যে বৌবাজার, বৌবাজার ঢালে,
1: মানে বৌবাজার তো অনেক জায়গায় আছে ঢাকা শহরে, কোন জায়গায়?
0: এই হলো হাজারীবাগ বৌবাজার,
1: হাজারীবাজার, হাজারীবাগ বৌবাজার। হ্যাঁ,
0: আমার একটা ফ্রেন্ড ছিল নাম সুরাইয়া, ওর কাছে ছিল, ওর কাছে রাইখা যাইতাম যে তাহলে দেখ যেহেতু তুই কোনো কাজকাম করতে পারবি না, কিছু করতে পারবি না, তাহলে আমি কাজকাম করি, তুই শুধু আমার মেয়ের দিকে দেখ, তোর কিচ্ছু করতে হবে না, দরকার হলে তোর শরীরের কাপড় পর্যন্ত আমি দিয়া দেবো, তোর রান্না বান্না যা করা লাগে সবকিছু, এভরিথিং সবকিছু আমি করবো, তোর কিচ্ছু করতে হবে না, তুই শুধু আমার মেয়ের দেখে রাখবি। কয় আচ্ছা ঠিক আছে। ওই দেখছে আল্লাহ রহমতে 2 বছর মানুষ করে দিছে মেয়েরে, তারপর অন্য জায়গায় সম্পর্ক হয়েছে, ওই জায়গায় বিয়ে করে চলে গেছে। এখন বর্তমানে আমার সৎ বোন আছে, এখন আমার সৎ বোন আমার মেয়ের দেখাশোনা করে আর কি। তো যাওয়ার পরে আমি মানে ওইখানে গন্ধর জ্বালায় আমি আর কাজ করতে পারি না। পরে আয়সা অটো রিক্সা নিলাম, যে অনেক মেয়ে তো দেখি যে রোডে ঘাটে হিসাব টিসাব পরে অটো রিক্সা চালায়, তো আমিও ভাবলাম যে
1: ওই শুটকির দোকান চাকরিটা ছেড়ে দিলেন।
0: জি,
1: ওটা ছাড়লেন কেন?
0: গন্ধ,
1: আচ্ছা গন্ধ, ওইটা সহ্য করতে
0: পচা গন্ধ না, এই জন্য আর কাটা, তো কাটার গন্ধ অনেক বেশি। তো তারপরে আমি অটো রিক্সা নিয়ে বের হইলাম হিজাব টিজাব পরে। বের হওয়ার পরে আমি মানে বেশ কয়েকদিন ভালোই গেল, 15-16 দিন মতো ভালোই গেল, কেউ কোনো ডিস্টার্ব করলো না, কিছু করলো না, স্বাভাবিক।
1: আপনি তখন চুল টুল বড় ছিল মেয়েদের মতো?
0: আমি হিজাব পরে গাড়ি চালাইতাম।
1: আচ্ছা,
0: তো তারপরে আমি যখন 15-16 দিন পরে যখন আমি আবার গাড়ি নিয়ে বের হই, অনেকে বাজে প্রস্তাব দেয়, বলে এগুলো করো কিসের জন্য, তুমি তো ভালো মেয়ে,
1: রিক্সা
0: চালাচ্ছ কেন, আমাকে বিয়ে করো, আমার সাথে না হয় একটা রাত থাকো, আমি তোমার সব চাহিদা পূরণ করে দেবো, তোমার যত আশা স্বপ্ন আছে সব কিছু পূরণ করে দেবো, শুধু আমার সাথে থাকো। মানে একটা ছেলে মানুষ কতটা মানে খারাপ হইলে এগুলো কথা বলে আর কি। আমি কিন্তু এই যে কিছুদিন আগে 18 মাসের বাচ্চারে ধর্ষণ করছে
1: দেখলাম তো পত্রপত্রিকায় দেখি সব।
0: তো এইরকম মনে করেন যে আমি বলছি যে দেখেন আমার একটা মেয়ে আছে আর আমি চাই না আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করতে, আর আমার মেয়ে যাতে ইতিম না হোক, কারণ আমি তো একটা ইতিম হইছি, কারণ বাপে এক জায়গায় মায়ে এক জায়গায়, না পারি বাপের ভালোবাসা পাইতে, না পারি মায়ের ভালোবাসা পাইতে। আমি চাই না যে আমার মেয়ে এরকম হোক, আমি চাই যে আমার মেয়ে আমার কাছেই থাক, একদম মানে ভালোভাবে যাতে মানুষ হয় আর কি, মানুষ যাতে বলতে পারে যে দেখ বাপ ছাড়াও হইলেও মেয়ে মানুষ করছে কত, হ্যাঁ কত আদব কায়দা, কত কি মানে কত ভালোভাবে মানুষ করছে, বাপ ছাড়াও মানুষ করা যায়, এরকম আমি এরকমটাই ভাবে আসছি আর কি আগে থেকে। যেহেতু আজকে হইলেও ওর সাথে আমার সম্পর্ক থাকবে না, কালকে হলেও থাকবে না। তো তারপরে আমি যখন গাড়ি ওগুলো বাদ গেল, যাওয়ার পরে আমি আবার বাসায় আসে আমার দুলাভাই ডেক করলাম যে ভাইয়া এই ঘটনা, আমার বোনার দুলাভাই এখানে থাকতো, আমার বড় বোন আর হলো বড় বোনের জামাই, ওর দুইটা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। তো দুলাভাইরে বললাম যে ভাইয়া দেখেন এইরকম তো হইতেছে, এখন সামনে রুম ভাড়াও আইছে, মাসের ভাড়া দিতে হইব, তাহলে এখন কি করব। কয় তোর তো তাইলে এগুলো চাকরি ছাড়া তো আর তো কোনো উপায় নাই, তাইলে তুই একটা কাজ কর, ছেলেদের গেট আপে মানে চুল টুল কাট, কাইটা গাড়ি গুড়ি চালা, দেখ আল্লাহর রহমতে যদি সংসারটা চালাইতে পারিস। আমি ঠিক আছে।
1: আচ্ছা আমি এই জায়গায় একটু থামি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমি শুনছিলাম এবং আপনারাও দেখছেন যে আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে লিমা আসলে একজন মেয়ে এবং তার জীবনের এই বাস্তবতা এবং জীবনের বেঁচে থাকার তাগিদে লিমা ছেলেদের পোশাক ছেলেদের বেশভূষা ধারণ করেন, এরকম নানা রকম প্রস্তাব দিত যখন মেয়েরা মেয়ে হিসেবে যখন সে এরকম রিক্সা চালাতো, তারপর সে ছেলেদের মতো চুল কাটে এবং তার ড্রেস আপ দেখতে পাচ্ছেন সে ছেলে সেজে, তারপর সে তার জীবন সংগ্রামকে এগিয়ে নিয়ে যায়। আপনারা দেখছেন জীবন গল্প সিজন টু, এই গল্পের আসলে শেষ নেই, যার শেষটা কেউ জানে না। লিমার মুখে শুনলেন এবং তার যে কষ্টের কথাগুলো, তার বাবা মার বিচ্ছেদ কিংবা দারিদ্রতা, তার বাবার অ্যাক্সিডেন্ট, তারপর যেই লোকটা সাহায্য করেছিল, মানুষ সাহায্যের জন্য হাত বাড়ায় সে টাকা পয়সা দিয়ে, তখন সে তাকে বিয়ে করতে চাইল, তারপরও দেখা গেল যে সে আগেও অনেকগুলো বিয়ে করেছে। তো এইভাবে এই মেয়েটার জীবনটাকে একদম ছন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তারপরে লিমার বেঁচে থাকার গল্পগুলো আমরা শুনছি। লিমা তারপর বলেন, তারপর কি হলো? ওই
0: তারপরে আপনার আমি আবার হলে তখন পায়ের রিক্সা নিছি, কারণ
1: পায়ের রিক্সা,
0: হ্যাঁ কারণ আমার তো মেয়েলি আইডি কার্ড আছে, ছেলে তো ভোটার আইডি কার্ড নাই। তো এখন যদি আমি একটা ইয়েতেও যাই মানে গ্যারেজেও যাই গাড়ি নিতে, তাহলে বলবে আইডি কার্ড দাও জামিনদারকে, হ্যান ত্যান মানে অনেক কিছু প্রশ্ন করে। একটা গাড়ি যদি নেই জামিনদার তো অবশ্যই নেবে, যদি হারাই দেয় তাহলে কারে ধরবে। তো এই জন্য আমি পায়ের রিক্সা নিছি।
1: আচ্ছা,
0: তখন আমার 3 মাসের কাটা সেলাই,
1: সিজার।
0: তো ওই অবস্থায় আমি পায়ের রিক্সা চালাইছি টানা 2 বছর। চালানোর পরে কোনো ঝামেলা হয় নাই, কোনো সমস্যা হয় নাই, কিচ্ছু হয় নাই, আল্লাহর রহমতে ভালোই ছিলাম। তারপরে এই যে 1 বছর হলে অটো রিক্সা চালাইতেছি, আল্লাহর রহমতে কিচ্ছু হয় নাই। কিন্তু এই যে এই দিনকা আমার গাড়িটা ট্রাফিক পুলিশে ধরছে, ধরার পরে সাংবাদিক আইসা ভিডিও করছে, এটা ভাইরাল হওয়ার পরে আমার এই অবস্থা।
1: ফেসবুকেও দেখলাম আমি আপনার ইয়াটা।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আপনাকে আমার আগে আর কেউ ফোন দিয়েছিল যে আপনাকে কেউ অন্য কোনো রেডিও কিংবা টিভি থেকে আপনাকে কিছু বলেনি? ভাইরাল হওয়ার পরে কিন্তু অনেক কমেন্ট দেখলাম যে অনেকে অনেক কথা বলেছে, না
0: কথা বলছে এবারে আপনার কিছু মানুষ সাহায্য করছে, সকল খবর উনি যে ভিডিওটা করছে ওনার যে পেজটা ওনার মাধ্যমে যাই হোক অল্প কিছু টাকা পাইছি, 15-16 হাজারের মতো পাইছি, মানে বিকাশ নাম্বারটা আমার দিয়ে রাখছে আর কি, দেওয়াতে অনেকে অনেক সাহায্য করছে। কিন্তু বাদ বাকি যেগুলো করছে তাদের মাধ্যমে আমি কানা পয়সাও পাই নাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, লিমার কাহিনী শুনছি আমরা। লিমার এখন কি করছেন? এখন কি আপনি রিক্সা চালাচ্ছেন?
0: না, ভাইরাল হওয়ার পর তো আমি গাড়ি নিয়ে রোডঘাটে বের হতে পারতেছি না।
1: কারণটা কি? মানে
0: কারণটা এই যে রোডঘাটে বের হইলে অনেক পোলাপাইন তাকায় থাকে যে দেখ এতদিন এই মেয়ে হয়ে ছেলে সেজে আসিল,
1: মানে এটা জেনে গেছে সব।
0: হ্যাঁ,
1: কোন জায়গায় আপনি?
0: আমি থাকি রায়ের বাজার 12খালি।
1: আর আপনি রিক্সাটা চালান কোন এলাকায়?
0: রিক্সাটা আমি আর যখন যেদিকে ভাড়া পাই সেদিকেই, গুলিস্তান পর্যন্ত যাই, মানে গাবতলি সব দিকে যাই আর কি।
1: কিন্তু আর বাসা হচ্ছে
0: রায়ের বাজার,
1: ওইখানে হচ্ছে মেইন।
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: গ্রামের বাসা।
1: তাহলে ভাইরাল হওয়ার পরে আপনি আরেক বিপদে পড়লেন যে এখন আপনি রিক্সা চালাতে পারছেন না,
0: রোডঘাটে বেরোতে পারতেছি না।
1: আচ্ছা, তা এখন আপনার তো কষ্ট হচ্ছে, কিভাবে চলে এখন এই ঘর ভাড়া এগুলো দিয়ে?
0: চলে বলতে এই মাসে রুম ভাড়া তো পেট করে দিছি, এই যে মানুষের যে সাহায্য
1: করছে
0: এই মাধ্যমে আমার রুম ভাড়া 4,000 টাকা রুম ভাড়া দিছি। তারপরে আমার বড় বোন এই জায়গায়, আমার এক জায়গায় ছিলাম আর কি, পালাই গেছে বাসা ছাইরা, এখন বাড়িওয়ালা এসে আমারে ধরছে, যেহেতু যে তোর বোন গেছে, এখন তাহলে তুই রুম ভাড়া দিবি, এইটার জন্য করে যে জায়গায় 5,000 টাকা রুম ভাড়া, ওই জায়গায় আমার 10,000 টাকা জরিমানা দিতে হইছে।
1: আচ্ছা,
0: কারণ আমার দুলা ভাইয়ের একটাই খারাপ অভ্যাস ছিল কি, ইয়াবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, এগুলা। আর সে যে পালাই গেছে, যাওয়ার পরে ভালো কি মন্দ, আঙ্কেল আমার এই সমস্যা হয়েছে, আমি এই জন্য আইসি, আমি যাবো না, বা টাকা একদিন পর দেবো বা 6 মাস পর দেবো, এরকম কথা আছে না? কিন্তু আমার দুলা ভাই ডাইরেক্ট গালাগালি করছে। গালাগালি করার কারণে আমার এই যে বাড়িওয়ালা আঙ্কেল, উনি রেগে গেছে আর কি, যে আমার টাকা লাগবে না, আমারে অরে আয়না দিয়ে, অরে আয়না দে, না হলে আমারে 10,000 টাকা দিতে হবে,
1: ঘরে আছেন।
0: জি
1: আচ্ছা, আর বাবা মা তো, মা তো আলাদা হয়ে গেল, সে কই থাকে, যোগাযোগ আছে?
0: আছে যোগাযোগ, আমি বাড়িতে গেছিলাম কিছুদিন আগে।
1: আচ্ছা আচ্ছা, রংপুরে?
0: বগুড়াতে। জি, শিবগঞ্জ থানা।
1: আর বাবার কি অবস্থা?
0: বাবার বাসায় উঠছিলাম, মার বাসায় উঠি নাই, সৎ বাবা দেখতে পারে না। আর সৎ মা যাই হোক একটু একটু দেখতে পারে, মানে যেখানে যখন খরচ পাতি দেবো সেখানে ভালোবাসা পাবো, টাকা হলে ভালোবাসা আছে, টাকা না হলে ভালোবাসা নাই।
1: জীবন গল্প আসলে অদ্ভুত, ওই যে বলি না যে যার শেষটা কেউ জানে না, কি অদ্ভুত তার গল্প, লিমার গল্প আমরা শুনছি। এখন খুব একটা কষ্টের মধ্যে তার জীবন যাপন করছে। আর লিমার বয়স, মেয়ের বয়সটা কত এখন?
0: 4 বছর।
1: 4 বছর হয়ে গেছে বাচ্চার, না? ওকে, আর লিমার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনি লেখাপড়া কিছু করেছেন মনে হয়, নাকি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন?
0: এসএসসি পরীক্ষা দেই না, মানে
1: ক্লাস 10 পর্যন্ত পড়ে ফেলছেন আপনি? এটা কি বিয়ের পরেও পড়েছেন? বিয়ের আগে, ওই যে 17 বছর তখন আপনি পড়ছেন, না?
0: আমি তো মনে করেন ছোটবেলা থেকে কাজ করতেই আছি, যখন ক্লাস 5 এ পড়ি তখন মনে করেন যে আমার বড় বোনের, আমার নিজের আপন খালাতো ভাইরা দিয়ে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে ওখানে কিছু একটা ঝামেলার কারণে ডিভোর্স হয়ে যায় আর কি। তো সেখানে আমার এ দোষারোপ করছিল আমার বাবা মা, যে আমার জন্য নাকি আমার বোন তার সংসার ভাঙছে, তো এই জন্য আমার শাস্তি দেওয়ার জন্য আমার করলো কি, আমার বোনের লগে আমার জুত মেলে, সুতলিন মেলে কাছে কাজে ঢুকাই দিল, বস্তার মানে সুতলি বস্তা আছে না, স্প্রিং মেলে, স্প্রিং মেলে কাজ করছি। এই ছোটবেলা থেকে আমি কাজ করতে আছি এখন পর্যন্ত, জীবনে সুখী জিনিস পাইলাম না।
1: আপনারা দেখছেন জীবন গল্প সিজন 2 ঢাকা FM 90.4 এ। আপনারা এই গল্প দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল ঢাকা FM 90.4 এ, এবং ফ্রিকোয়েন্সি তো শুনতে পাবেন 90.4 যে ফ্রিকোয়েন্সি রয়েছে প্রতি বুধবার রাত 11টায়। এবং ফেসবুকেও আপনারা এই গল্প আপনারা দেখছেন এবং আগামী পর্বগুলোও দেখবেন, ফেসবুকেও খুব সহজ, আপনাদের জাস্ট সার্চে গিয়ে লিখবেন আই লাভ ঢাকা FM, লিখলে আমাদের ঢাকা FM এর পেজটা পেয়ে যাবেন। এবং আমাদের এই গল্পগুলো আশা করি যে আপনারা ইউটিউব, ফেসবুক যেখানে রয়েছে শেয়ার করে আপনার আরও প্রিয়জন বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবেন, যাতে এই লিমার গল্পটা আরও অনেকের কাছে পৌঁছে যায় এবং তার এই কষ্টের গল্প আরো অনেকে শুনতে পারে, এবং এখান থেকেও আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু লেসন রয়েছে নেওয়ার। আর লিমা এখন একদমই বেকার, আজকে স্টুডিওতে এসছে, সে তার রিক্সাও চালাতে পারছে না এই ভাইরাল হয়ে যাওয়ার পর, তারপর অনেকেই নানা রকম কথা বলে। আচ্ছা লিমা, এখন এখন আপনার কি করার ইচ্ছা তাহলে? এখন আপনি কি করবেন? আপনার কি দোকান কিংবা কোনো, আপনি ক্লাস 10 পর্যন্ত পড়েছেন, তা এখন আপনার চাওয়াটা কি আমাদের বলেন?
0: এখন যদি একটা ছোটখাটো দোকান, মুদিখানার দোকান বা মানে ফুডকার্ট এরকম একটা যদি দোকান হইতো তাহলে ভালো হইতো।
1: ফুডকার্ট করলে আপনি কি চালাতে পারবেন? আপনি কি রান্না বান্না জানেন কিছু?
0: জি, আমি রান্না বান্না ইনশাআল্লাহ সবকিছুই জানি।
1: আচ্ছা, আপনি কি বানাবেন ফুডকার্টে বিক্রি করলে?
0: ফুডকার্টে বার্গার, পিৎজা এগুলো সবকিছু পারি, তারপরে রসমালাই যত যা আছে সব।
1: এগুলো শিখেছেন কোথায়?
0: এগুলো আমি আগে ছোটবেলা থেকে আর কি আমার বদ অভ্যাস ছিল, ইউটিউব দেখে দেখে রান্না করে বাবা মারে খাওয়ানো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, তারপর থেকে আমি সবকিছুতেই সাকসেস।
1: আচ্ছা, আবার কানবেন না, আমার খারাপ লাগে, আপনার কষ্টের কথা বুঝতে পারছি, আমরা দর্শকরাও জিনিসটা অনুধাবন করছে। জীবনটা এমন, আসলে এক একজনের জীবন এক এক রকম। আমরা এত ভালো থাকার পরও আমাদের কত আক্ষেপ, কত অনুশোচনা যে এটা নেই ওটা নেই। দেখেন লিমার আসলে কেউই নেই, মানে বাবা থেকেও নেই, একজন পঙ্গু মানুষ, মাও নেই, মাও আছে সেও চলে গেছে, একটা বাচ্চা নিয়ে কষ্ট করছে, তার হাজবেন্ড চলে গেছে। আচ্ছা, হাজবেন্ডের সাথে কি আপনি ডিভোর্স হয়েছে?
0: না, হয় নাই।
1: এখন ডিভোর্স হয় নাই?
0: না।
1: এখন ওই কাবিন করেছিল কত টাকা?
0: 2 লাখ টাকা।
1: সে তো আসলে আপনাকে মানে ব্ল্যাকমেইল না, মানে সে একটা কাজে একটা টাকার বিনিময়ে আপনাকে বিয়ে করলো, যে আমি ওই টাকাটা দিয়েছি আমাকে বিয়ে করো, তাই না?
0: এরকম।
1: আচ্ছা, এখন সে আপনাকে ডিভোর্স দিচ্ছে না কেন, ওই টাকা দেওয়ার ভয়ে?
0: সম্ভবত। এবার তো বাসায় গেছিলাম, আমার বাবারে এখানে আলাদা ভাবে ডাকছিল আর কি, আমি, আমার বাবা, আমার সৎ মা, আমার মেয়ে, আমরা গেছি মস্তান ঘুরতে আর কি, মানে যাদের ঘর দেখতে গেছি, অনেকদিন পর গেছি, 3 বছর পর। তো তখন আমার বাবারে ফোন দিছে, উনি দেওয়ার পরে বলে যে আব্বু আমার সাথে একটু আলাদা দেখা করেন। তো পরে আব্বুরে বললাম যে ঠিক আছে, যাওয়ার দরকার নাই, ওই যে না ইচ্ছা অনুযায়ী, ওর সাথে কথা করার দরকার নাই, সম্পর্কের দরকার নাই। বলে যে না, দেখি কি বলে, মানুষ তো একটা কথা যদি ডাকছে ওই জায়গায় যদি না যায় তাহলে কইব যে দেখ ভাব বাইরে গেছে বা ইয়ে বাইরে গেছে।
1: সে আপনার বাচ্চার খবর না এখনো?
0: না,
1: বাচ্চার কোনো খবর না, কোনো ভরণ পোষণ না।
0: 4 বছর হইলো আমি একাই মানুষ করতেছি, একাই। খায়া না খায়া নিজে মানুষ
1: না, বুঝতে পারছি। আপনার 22 বছর বয়স, 17 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকা, বুঝতেই পারেন যে একটা ঘর ভাড়া দিয়ে থাকা কতটা কষ্টের, এটা আমরা অনুধাবন করতে পারি। তা এখন আপনি যদি কেউ সহযোগিতা করে, মানে আপনি একটা ফুডকার্ট কিংবা একটা দোকান টোকান দিয়ে রিক্সা চালাবেন না, যদি রিক্সা চালাতে চান আর অটো, অটো এখন তো আর পায়ের ইয়া নেই।
0: হ্যাঁ, চালালে সমস্যা নাই, তাহলে মনে করেন যে তখন তো আর জমাটা দিয়ে লাগতেছে না, যদি কেউ হেল্প করে এরকম ভাবে।
1: আচ্ছা, কেউ যদি হেল্প করে, আপনি আপনি কি এখন এই ছেলের বেশেই থাকবেন, নাকি আপনি আপনার মেয়ে যে নারী মাতৃত্ব যে একটা, আপনি ওইখানে ফিরে যাবেন যদি আপনাকে কেউ সাহায্য করে কিছু একটা পান, উপযুক্ত কাজ?
0: আমি মেয়ের রূপে ফিরে যাব।
1: আচ্ছা,
0: কারণ মেয়ে তো এখন বড় হইতাছে আমার।
1: হ্যাঁ, আপনার তো মানে মায়ের ইয়াটা থাকা উচিত। আচ্ছা, আপনি যে এখন ছেলের বেশ ধরে থাকেন, আপনার মেয়ে কি বুঝে জিনিসগুলো?
0: না,
1: ও বুঝতে পারে না কিছু, না, ছোট মানুষ দেখলাম আমি। ও মা বলেই ডাকে আপনাকে?
0: না, বাবা বলে ডাকে।
1: ও বাবা বলে ডাকে আপনাকে? জিজ্ঞেস করে না যে মা কোথায়?
0: ওই যে আমার সৎ বোন আছে, ওরে মা ডাকে।
1: ওরে মা ডাকে না?
0: জি, বলে খালামুনি মা, খালামুনি হয়েছে তো কি হয়েছে, খালামুনি আমার আম্মু, এটা বলে। আগে যখন আমার আর একটা ফ্রেন্ড ছিল সুরাইয়া, ওরে মা বলে ডাকতো ছোটবেলা থেকে, কারণ 3 মাসের বাচ্চা, ওই 2 বছর মানুষ করে গেছে, আর বাকি 2 বছর হইলো আমার এই সৎ বোনের কাছে আসছিল, মানে আমারও কাছেই থাকে, আমি উপার্জন করে নিয়ে আসা দিই, ওরা ঘরে বসে খাই।
1: মানে জীবনের মোড় আমি কি বলবো বুঝে উঠতে পারছি না, যে কি অদ্ভুত। দেখেন মানে মেয়েটাও তাকে বাবা বলে ডাকে আর কি, তার পোশাক আশাকের কারণে, তার অন্য একটা বোনকে সে মা বলে চিনে মেয়েটা। ও যদি একটা ভালো কিছু করতে পারত, এখন তাহলে সে আবারও তার নারীত্ব এবং মেয়েদের যে এরকম পোশাক আশাক, তার চুলটাও সে কেটে ফেলেছে, সে আবার তার নারীত্বটা ফুটিয়ে তুলতে পারতো, আমরা সেই প্রত্যাশা করি। তা লিমা, এখন কেউ যদি আপনাকে একটা রিক্সা টিক্সা কিনে দেয়, আপনি সুবিধা হয় আপনার?
0: হ্যাঁ।
1: আচ্ছা, আপনার কেউ যদি সাহায্য করতে চায়, আমরা ঢাকা FM কিন্তু এই দায়িত্ব নিতে পারবো না, কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় তাহলে আপনি আপনার কন্টাক্টের নাম্বারটা বলবেন নাকি?
0: হ্যাঁ, সমস্যা কই,
1: অনেকে তো ফোন দিবা আবার।
0: জি, ফোন দিলে সমস্যা নাই, সবার সাথে কথা বলাটা উচিত।
1: আচ্ছা আচ্ছা, দর্শক আমরা কিন্তু এই দায়িত্ব নিচ্ছি না, লিমার ফোন নাম্বারটা লিমা বলে দিবে, বললে আপনারা যদি কেউ তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন, অনেক ছোট একটা মানুষ 22 বছর বয়স, 17 বছর বিয়ে হয়েছে, এত স্ট্রাগল করছে, কেউ যদি, অনেকেই আমরা কত রকম ভাবে কত অপচয় করে ফেলি, অনেক ধনী মানুষ রয়েছে কিংবা অনেকে বিদেশে রয়েছে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, লিমার ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করবে লিমা, তা আপনারা আপনাদের দায়িত্বে, মানে আমরা একদমই এটার সাথে জড়িত না, ঢাকা এফএম কিছু এটা নিয়ে কোনো দায়িত্ব নিবে না, আপনারা লিমার সাথে কথা বলে, আমরা তার গল্প শুনছি, আমরা কিন্তু এখানে বিচার করার কোনো সুযোগ পাচ্ছি না যে তার গল্পটা কতটা সত্য না কতটা মিথ্যা, তা সবকিছু আসলে এই যে ফেসবুকে সে ভাইরাল হয়ে গেছে, আমি তার সাথে কথা বলেছি, তা আমি বিশ্বাস করি তার গল্পটা সত্য, কারণ আমি তার সাথে অনেকদিন ধরেই যোগাযোগ করে কথা বলেই এই অনুষ্ঠানে তাকে এনেছি, তারপরও কিছু বলতে পারি না, এই কারণে আপনারা যদি সাহায্য করতে চান তাহলে লিমার ফোন নাম্বারটা দিয়ে দিবে, আপনি লিমার সাথে কথা বলে ওকে যদি একটা ভ্যান গাড়ি বানিয়ে দেন যে ও খাবার বিক্রি করতে চায়, সামান্য একটু পুঁজি হলে ও একটা কিছু করতে পারলো, ওর মেয়েটাকে নিয়েও বেঁচে থাকতে পারলো, ওর একটা সৃষ্টিকর্তা ওকে নারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, ও পুরুষের বেশ ধারণ করে আজকে আমাদের মাঝে রয়েছে, জীবনের এই বাস্তবতা এবং এই সংগ্রামের কারণে সে আবার তার নারীত্বের জায়গায় ফিরে যেতে পারবে, তো একটা ফুডকার্ট কিংবা একটা অটো যদি তাকে কিনে দেওয়া যায় তাহলে সে আবার অটোটা চালাতে পারলো, এখন তো সে অটো চালাচ্ছে না, একদমই বেকার, তো এটা আপনারা চিন্তা করবেন, তাহলে লিমা আপনি আপনার ফোন নাম্বারটা দর্শকদের সাথে শেয়ার করেন,
0: 01336937464 এটাই আমার পার্সোনাল নাম্বার,
1: আরেকবার বলেন,
0: 01336937464
1: আচ্ছা, কেউ যদি আপনাকে এখন সহযোগিতা করে আপনি আবার নারীর বেশে ফিরে আসবেন এবং আপনি কাজ করবেন, আচ্ছা আর আপনার ভবিষ্যতে কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে, না করতে হবে তো, বয়স তো কম অনেক, বিয়ে করবেন না,
0: না বিয়ে শাদী করবো না, অনেকেই
1: বিয়ে করবেন না,
0: না আমি চাই না আমার মেয়ে মারও হোক, কারণ আমার নিজের চোখেও দেখা আমার বাপে মায়ে এরকমটা করলো, এই বয়সে আইয়ার নাতিপুতি হয়ে গেছে, তারপরে আমার জ্যাঠাতো বোন মানে বড় আব্বার মেয়ে আর কি, ওই একটা বিদেশির সাথে বিয়ে হয়েছে, একটা ছেলে আছে আগের ঘরে, 2 বছর হয়ে গেছে, তো ওটাও দেখতেছি মানে সেম কাহিনী, সৎ বাপে দেখতে পারে না, নানা নানির ভেতরেই থাকে, নানা নানির ভেতরেই খায়, তো আমি চাই না যে আমার মেয়ে আমার ভালোবাসা থেকে বঞ্চিত হোক, আমার কলিজার ধন আমার থেকে আলাদা হয়ে যাক, এই জন্য করে আমি বিয়ে শাদী করবো না, আমার মেয়েরে নিয়ে আমি সারা জীবন বাইসে থাকব, মানুষ থাকতেছে না, মানুষের যে জামাই মইরা দাইতাছে বাপ মইরা দাইতাছে কই, বাচ্চা মানুষ করতে পারতাছে না,
1: দর্শক এটা হচ্ছে মাতৃত্ব, মানে আমরা যে মায়ের ভালোবাসার কথা বলি, তার বাকি জীবনটা মাত্র 22 বছর বয়স, সে পুরো জীবনটাই তার সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে সে প্রস্তুত, এবং আমরা যদি তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আমার মনে হয় যে লিমা ঘুরে দাঁড়াতে পারবে, সে তার বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে লেখাপড়া, এখন তো বাচ্চা তো কিছু আপনি স্কুলও দিতে পারছেন না খরচের জন্য, তাই না, কিছু একটা করতে পারলে, একটা যদি খাবারের দোকান দিতে পারে কিংবা একটা মুদি দোকান কিছু একটা, আপনি কোন এলাকায় দিতে চান যদি আপনি করে, আপনার ওই
0: ওই এলাকায় দিলে আবার ঝামেলা আছে, কারণ পোলা পায় না, যা খায়া টায়া যাইব, এমনিতেই তো মানুষজনে মানে ওইখানকার লোকজন কইতাছে যে
1: সবাই চিনে ফেলছে আর কি আপনাকে, যে এতদিন
0: চিনে ফেলছে, তার ভিতর আবার বলতাছে যে ভাইরাল হইছি না, তো ভাইরাল হওয়ার কারণে বলতাছে কে তুই বলে 10 লাখ টাকা পাইছস, 11 লাখ টাকা পাইছস, কেউ কয় 50 লাখ টাকা পাইছস, এদিকে কিন্তু আমি এগুলো কিছু পাই
1: না,
0: কিন্তু ওরা এসে কয় আমাকে খাওয়াবি না, আমাকে খাওয়াবি না, মানে সবার মুখে এক কথা, আমি এদিকে কিছুই পাইলাম না, আর ওরা আমার কাছ থেকে আগে থেকে চায় আসে, তাহলে এই জায়গায় যদি দোকানটা দেই আমি, আমার দোকানটা 1 মাসও যাইব না,
1: সবাই বাকি খেয়ে
0: চলে যাবে, যেহেতু আমার বাবা প্রতিবন্ধী, আমার তো চুল বড় হইতে অনেক টাইম লাগবে, তো এই কারণে আমি চাইতেছি আমার গ্রামের বাসায় গিয়ে,
1: আপনি রংপুর চলে যেতে চান,
0: জি বগুড়ায়,
1: বগুড়াতে,
0: হ্যাঁ
1: মানে বাবার সাথে থাকবে,
0: হ্যাঁ
1: সুন্দর,
0: আমার বাবা দোকানদারি করলো, ওইখান থেকে মনে করেন যে যা লাভ আসবে ওটা দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে, আমি আমারও দোকানে বসতে হইলো না, যাতে ওটা দিয়ে আমার বাবা
1: হেল্প করলেন, অসুবিধা কি, আপনি
0: আমি রুটি টুটি সবকিছু বানাইতে পারি, ধরেন আমার বাবা সবকিছুই করলো, আমি দরকার হলে ঘর থেকে বের হইলাম না, চুল যতদিন না বড় হইতেছে একটা স্বাভাবিক মেয়ের মতো যখন না হইতেছে যতদিন না, ততদিন আমি ঘরের ভিতরে থাকলাম, এতে মনে করেন আমার বাপও চলতে পারবো আমার উপর দিয়ে, আমিও চলতে পারবো সারা জীবন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না।
1: ওকে, আজকে আমরা লিমার গল্প শুনলাম, আমরা শেষ করতে চাই এবং বারেবারেই বলি যে জীবন গল্প এমনই আর কি, যে গল্পের আসলে শেষটা কেউ জানে না, আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের জীবনে নানা রকম ঘটনা ঘটতে পারে, তা লিমা আমাদের তার ফোন নম্বরটা দিয়েছে, তা আমরা ঢাকা এফএম এর সাথে আমরা কোনো কিছু দায়ী নই। লিমাকে যদি আপনারা কেউ হেল্প করতে চান, আশা করব যে আপনারা অনেকেই রয়েছেন, প্রবাসীরা অনেকেই রয়েছেন, লিমাকে একটা কিছু করে দিলে ও তার বাচ্চাটা নিয়ে ও রংপুরেই তার পঙ্গু বাবার সাথে থাকলো, একটা দোকান চালালো, কিংবা রংপুরে গেলেও আপনি তো এখন তো অটোগুলা রংপুরেও চালানো যায়, ওটা চালাবেন না মনে হয়, দোকান হলেই মনে হয় ভালো হয়।
0: হ্যাঁ, দোকান হলে ভালো হয়, সুবিধা হয়।
1: হ্যাঁ, কারণ আপনি একটা মেয়ে মানুষ, ওটা চালানো কষ্ট, আপনার বাচ্চাকে দেখবেন, তাই না? ওকে, তা আজকের মতো আমরা শেষ করব। লিমার কি কিছু বলার আছে শেষ সময়, দর্শকদের উদ্দেশ্যে? যদি
0: শেষ সময় দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলা আছে যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।
1: আচ্ছা, আপনার জন্য দোয়া করতে হবে, আপনিও কষ্ট করছেন, মন খারাপ করবেন না। এই কম বয়সে জীবনটা আসলে অনেক বেশি দেখে ফেলেছেন, মানে অনেক কষ্ট, আর বাবা মার ওই ভালোবাসাটা পেল। আমি আশা করি যে আপনার বাবা তো পজিটিভ না আপনার ব্যাপারে, মা হচ্ছে একটু কত রকম গল্প জীবনে। হ্যাঁ, আমাদের মানে আমরা 22 বছর বয়স একটা মানুষ, মানে কল্পনা করতে কেমন লাগে, একটা বাচ্চা বাইরে বসে আছে, আমি দেখলাম 4 বছর বয়স বাচ্চাটার, হাজবেন্ডের সাথে এখনো সেপারেশন, হাজবেন্ডও দেখাশোনা করছে না, আর আমি তো তাকে ফেসবুকে দেখি পেয়েছি, ভাইরাল হয়ে গেছে, এলাকার লোকজনও তাকে জ্বালায়, এখন সে আর ছেলের বেশে থাকতে পারছে না। তা আশা করি যে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে লিমা তার নারীত্বে আবার ফিরে আসুক, তার বাবার সাথে থাকুক এবং সুন্দরভাবে তার জীবনটা শেষ করুক। আমাদের জীবন তো শেষ হবেই, আর জীবন গল্প আপনারাও আসবেন। ওকে লিমা, আজকের মতো তাদের বিদায় নিচ্ছি, আপনার প্রতি শুভকামনা রইল, এবং অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন এত ইয়ার মধ্যে, আর আপনার গল্প শুনে আসলেই আমারও খারাপ লাগছে, দর্শকদেরও মনে হচ্ছে যে তারাও ফিল করবে আপনার কষ্টগুলা, এবং অনেকগুলো কাহিনী আপনি বললেন ধাপে ধাপে, সবগুলোর মধ্যে জড়িত, তো কম বয়সে এরকম জিনিস সামাল দেওয়া আসলে কঠিন ব্যাপার, কারণ আপনার বয়সটাও তো এরকম হয়নি। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, প্রিয় দর্শক, জীবন গল্প সিজন 2 আপনারা আজকের এপিসোডটা দেখলেন, এরকম নানা রকম গল্প নিয়ে আমরা হাজির হব, এবং আপনাদের কাছে আমার প্রত্যাশা রইল যে আপনাদের দায়িত্ব এই জীবন গল্পে আসা, এরকম অদ্ভুত সব গল্প আমাদেরকে সমৃদ্ধ করবে, আপনার সাফল্যের গল্প হলেও আমাদের সাথে এসে শেয়ার করবেন, যে গল্পটা শুনে আমরা অনেকেই হতাশগ্রস্ত রয়েছি, আমরা অনেকে অনেক লেখাপড়া করে চাকরি পাচ্ছি না, আমরা আপনার সাফল্যের গল্পটা শুনে অনুপ্রাণিত হব, আপনার দুঃখের কিংবা ব্যর্থতার কোনো গল্প যদি বলেন সেটা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারবো, লিমার গল্প থেকেও কিন্তু আমরা অনেক কিছু অনুধাবন করলাম, এই যে কষ্টগুলো দেখেন যে কেউ সুযোগ নিয়ে তার বাবা পঙ্গু হয়ে গেছে, তাকে চিকিৎসার জন্য টাকা দিল, ধর্মের বোন বানালো, এরকম করার পর তারপর সে দাবি করে বসলো যে তাকে বিয়ে করবে। তা আমাদের জীবনে এরকম হতে পারে যে আমাদের কোনো বন্ধুরূপী কোনো একটা মানুষ আমাদের জীবনে আসলো কোনো একটা সাহায্য সহযোগিতা করার জন্য, তা কোনো একটা পর্যায়ে দেখা গেল সে আমাদের কাছে এমন কিছু দাবি করে বসলো যেটা আমাদের পক্ষে সম্ভব না। তা লিমার জীবন থেকে আমরা দেখলাম, তা আমরাও একটু সচেতন থাকবো এই জিনিসগুলো নিয়ে যে কখন কি কার ঘটে, কেউ কিছু বলতে পারে না, এবং আসলে আমি এই কথাগুলো এবং আগেও এপিসোড করলাম, দেখলাম আসলে সৃষ্টিকর্তা কখন কাকে কি করে কেউ বলতে পারে না, এই কারণে কখনোই মানে আমাদের অহংকার কিংবা লোভ করা, কাউকে হিংসা করা, এই জিনিসগুলো আমাদের সবারই উচিত একটু পরিহার করা, কারণ এই জিনিসগুলো জীবনটা আসলে একটা কি বলবো, এটা একটা আমরা যে অনেক সময় বলি না যে এটা একটা সিনেমা তৈরি হচ্ছে, আসলে জীবনটা আরো ব্যতিক্রমী, মানে এটা কি কখন কে কি ঘটে যায় আপনি বলতে পারেন না, এই কারণে বলি যে এই জীবন গল্প যার মানে শেষটা কেউ জানে না। ওকে, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও বলছি যে এই গল্প অংশগ্রহণ করতে চাইলে আমাদের একটা নাম্বার রয়েছে 01841904904, এই নাম্বারে আপনারা SMS করবেন, প্রথমে জীবন গল্প লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে। আর আপনারা এই অনুষ্ঠান একযোগে দেখতে পাবেন আমাদের ফ্রিকোয়েন্সি 90.4 এবং ইউটিউব চ্যানেল ঢাকা FM 90.4 এবং ফেসবুক আই লাভ ঢাকা FM, ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে আই লাভ ঢাকা FM, সেখানে গেলেও আপনারা একসাথে প্রতি বুধবার রাত 11টায় জীবন গল্প দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোন কারো গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
2: জীবন গল্প সিজন 2, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গানে সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। 9.4 FM.

0: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যা শেষটা কেউ জানে না।
1: শুনছেন ঢাকা FM 90.4।